0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম সংযুক্ত ভাদুরীর কণ্ঠে, ওমা এই যে নিয়েছে কোলে। সত্যি তো, মা কোলে নিয়েছেন বলেই তো তার সন্তানেরা এমন করে ঝাঁপ দিয়েছেন। তারা একবারও নিজের কথা ভাবেননি, জীবনের কথা ভাবেননি, ভবিষ্যতের কথা ভাবেননি, শুধু ভেবেছেন দেশকে মুক্ত করতে হবে, মায়ের পরাধীনতা মোছাতে হবে। আর তাই তো দলে দলে চলে এসেছেন তার সন্তানেরা তার ডাকে, মায়ের মুক্তির ডাকে। জেল থেকে ফিরে এসে ননিবালা বালিতে তার পৈতৃক বাড়িতে এলেন না, সেখানে তিনি ঠাঁই পেলেন না। প্রথমত পুলিশকে সকলেই ভয় পায়, এছাড়া বিধবা হয়েও পরস্ত্রী সাজা, পরপুরুষের সাথে এক ঘরে থাকা বা পেশোয়ারে যাওয়া, এইসব কারণে সমাজের এক পক্ষ তাকে মেনে নিল না। অন্যদিকে তার নিজস্ব বিপ্লবী সংগঠন বা চেনাশোনা সবটাই ব্রিটিশ পুলিশের অত্যাচারে শেষ হয়ে গিয়েছে। এই অবস্থায় তখন উত্তর কলকাতার এক বস্তিতে তাকে আশ্রয় নিতে হল। সুতো কেটে, রান্নার কাজ করে কোনো মতে আতপেটা খেয়ে তার দিন কাটত। রাগে, দুঃখে, অপমানে তিনি সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন। সমাজকে উপেক্ষা করে দেশের কাজে নিজেকে বিলিয়ে দিলেন, কিন্তু কেউ তার আর কোনো খোঁজ করল না। তীব্র অভিমান। দেশ স্বাধীন হওয়ার পর প্রায় 20 বছর তিনি বেঁচেছিলেন এই তীব্র অভিমান নিয়ে। আজ তিনি যে অবস্থায় আছেন, যে জীবন যাপন করছেন, এই জন্য কি দেশের কাজে আত্মবলিদান দিলেন? না, কেউ মনে রাখেনি তাদের আত্মত্যাগের কথা। আর সে মনে না রাখা বিপ্লবীদের দেশপ্রেমিকদের মধ্যেই ছিলেন বাংলার প্রথম মহিলা রাজবন্দী ননিবালা দেবী।

তিনি শুধু দেশের জন্যই বেদবা হয়েও সধবা সেজেছিলেন। খুব ছোট কুঠুরিতে পানিশমেন্ট সেলে শ্বাস নিতে না পেরে কতবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন। সামান্য একটা কাঁচা লঙ্কা খেতে যার কষ্ট হতো, তার শরীরে লাগানো হয়েছিল সেই লঙ্কা বাটা। ভাবা যায় না কি অপরিসীম যন্ত্রণা তিনি সহ্য করেছিলেন, কিন্তু কোনো রকমে ওই সুতো কেটে পৈতে তৈরি করে বিক্রি করে তার নিজের খরচ তাকে চালাতে হতো। না না, কোথাও কোথাও তাকে সম্মানের সাথে থাকার জায়গা দেওয়া হয়নি বা তিনি পাননি। স্বাধীন ভারতেই তাকে অনাহারে কাটাতে হলো। এক বুক অভিমান নিয়ে তিনি নিজেকে সরিয়ে রাখলেন সব কিছু থেকে, কষ্টে অভিমানে আর ক্ষুধার তৃষ্ণায় তাকে শেষ দিনগুলি কাটাতে হলো। এই কি প্রাপ্য ছিল একজন দেশপ্রেমিকের! ননীবালা দেবীর মতন এমন অনেক মানুষের কথা আমরা জানি না, আমরা জানতে পারিনি। এই মানুষটির কথা দু চার লাইন হলেও আমরা জেনেছি, তার নিকট যারা পরিচিত তাদের কাছ থেকে এই সমস্ত তথ্য পরবর্তীকালে জানা গিয়েছিল। কিন্তু অনেক অনেক দেশপ্রেমিক আছেন, বিপ্লবী আছেন, যাদের কথা কেউ জানে না, ইতিহাস যাদের মনে রাখেনি, আমরা যাদের আত্মবলি বলিদানের কথা জানতেই পারিনি। কিন্তু স্বাধীনতা এসেছে, স্বাধীনতা এসে যেন তাদের সকলকে সেই সম্মানটুকু জানিয়েছে যে তুমি দেশ স্বাধীন করার জন্য তোমার জীবনকে বলিদান দিয়েছ। এসেছে সেই স্বাধীনতা যার জন্য তুমি বলি প্রদত্ত হয়েছিলে, এইটুকু। আজ আমরা স্বাধীন প্রজন্ম, আমাদের বোধ হয় সেই সময় এসেছে তাদেরকে স্মরণ করার, মনে করার এবং শ্রদ্ধা জানানোর প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত। শুধু আগস্ট মাস নয়, প্রত্যেকটি মাসে প্রতিটি সময়ে তাদের কথা মনে রাখা উচিত। তারা মনে করেছিলেন এ কথা, ভয় কি মরণে। আজকের এই গল্প ননীবালা দেবীর জীবনের কথা কেমন লেগেছে আপনাদের, কেমন লাগছে চিরন্তনী, সেসব কথাই শুনবো আপনাদের কাছে মেসেজে এবং হোয়াটসঅ্যাপে। আর সমস্ত শহীদদের, দেশপ্রেমিকদের, বিপ্লবীদের নমস্কার জানিয়ে, প্রণাম জানিয়ে তাঁদের উদ্দেশ্যে আবার স্মরণ করছি সেই গান।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: ইন্দিরা শিল্পী গোষ্ঠীর উপস্থাপনায় শুনছিলাম মুক্তির মন্দির ও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। তাই তো, কজনের কথাই বা জানি, কজনের কথাই বা বলতে পারি, রয়ে গেলেন আরও অনেকজন। আবার কখনো তাদের কয়েকজনের কথা, জীবনের কথা, তাদের জীবনের গল্প, এ নিয়ে চিরন্তনীর। চিরন্তনীর আসরে আসব, এবার চলে আসি আপনাদের বক্তব্যে। প্রথমে চলে যাই হোয়াটসঅ্যাপের কথায়। বিপ্লবী ননিবালা দেবীর জীবন কাহিনী হৃদয়কে নাড়া দিয়ে কি নাড়া করিয়ে দিল দিদিভাই। আচ্ছা আচ্ছা, হৃদয়কে নাড়া করিয়ে দিল দিদিভাই। তোমরা মাঝে মাঝে হারিয়ে যাও, দণ্ডবাদ নমস্কার। প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং। হারায়নি হারায়নি, আছি তো। অনেক ধন্যবাদ আপনাকে। এরপর লিখছেন, প্রিয় চিরন্তনী, অসাধারণ, অনবদ্য এবং ব্যতিক্রমী আজকের পর্ব। ননিবালা দেবীর মতো আরও অনেক অনুচ্চারিত বিপ্লবী বীর বীরাঙ্গনার চর্চা হোক আমাদের প্রিয় চিরন্তনীতে। অসাধারণ উপস্থাপনা ইন্দ্রাণীর, আপনাকে একরাশ শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চিরন্তনী পরিবারের সঙ্গে থাকবেন। অখিল বন্ধু মহাপাত্র, মনোহরপুর, ঠাকুরচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। শুভ সকাল ইন্দ্রাণী দিদিভাই। গানে গল্পে ননিবালা দেবীকে নিয়ে অনুষ্ঠান শুনছি। স্বাধীনতা সংগ্রামী ভারত মাতা ননিবালা দেবীকে প্রণাম জানাই। দুঃখের বিষয়, এই তাঁর এই মহান আত্মবলিদানের যথাযোগ্য সম্মান আজও আমরা তাকে দিতে পারলাম না। দিদি, আপনাকে অনেক ধন্যবাদ এই মহান স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে অনুষ্ঠান করার জন্য। যাদবপুর থেকে লিখেছেন সোমেন। শুভ সকাল, ধন্যবাদ আপনাকেও। আসলে আরও অনেকের কথাই আছে, দেখা যাক, নিশ্চয়ই পরে আবার তাদের জীবনের কথা নিয়ে, গল্প নিয়ে আমরা আসব। এবার লিখছেন, বন্দে মাতরম, এই ধরনের ও ইন্দ্রাণীর অসাধারণ উপস্থাপনায় আজ ননিবালার সঙ্গে কাটালাম কিছু অমূল্য সময়। স্যালুট জানাই বিপ্লবীদের। সংযুক্ত ভাদুরী, সংযুক্তাদি লিখেছেন, অনেক ধন্যবাদ দিদি, ভালো থাকবেন। আপনার গান মাঝে মাঝেই আমাদের অনুষ্ঠানে সমৃদ্ধ করে অনুষ্ঠানকে, এবং আমাদের অনুষ্ঠানের মাত্রাও অনেক গুণ বাড়িয়ে দেয়। অনেক ধন্যবাদ। লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজকে সপ্তাহের শেষ চিরন্তনীতে শুনছি বিপ্লবী ননিবালা দেবীর জীবনের কাহিনী, গানে গল্পে অতুলনীয়। আবার আগামী সপ্তাহের অপেক্ষায় থাকলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। ইতি মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। আমাদের নিয়মিত শ্রোতা, গুড মর্নিং আপনাকেও, অনেক ধন্যবাদ। লিখছেন এবার শ্রবণসাথী ইন্দ্রাণী, সুপ্রভাত। ভারতের বীরাঙ্গনা স্বাধীনতা যোদ্ধাদের জীবন কাহিনী জাগায় শিহরণ, তাই গল্প গানে চিরন্তনী করছি শ্রবণ। উত্তর বাউলি থেকে সুভাষ চক্রবর্তী লিখেছেন, সুপ্রভাত আপনাকেও, ধন্যবাদ। লিখছেন, সুপ্রভাত দিদিমণি, সততা, নৈতিকতা, একনিষ্ঠতা, তীব্র ও অবিচল ইচ্ছা,

আচ্ছা, অসাধারণ বৈপ্লবিক উপস্থাপনার একরাশ মুগ্ধতা, স্বাধীনতা সংগ্রামীর অগ্নিমঞ্চে দাপিয়ে এমন অভিনয় করা কি এত সহজ? যে সমাজে বিধবাদের একাদশীর উপবাস, চাখেলে যেখানে জাত যেত, সিঁদুর তো দূরের কথা, লাল রং থেকে বিরত থাকতে হতো বিধবাদের, সেখানে অগ্নিকন্যা ননিবালা দেবীর পক্ষে অন্যের স্ত্রী সেজে শাঁখা সিঁদুর পরা কি এত সহজ ছিল? আসলে একদিকে নারীত্বের ছদ্মবেশ, অন্যদিকে অগ্নিকন্যার দৃঢ় সংকল্প পরাধীনতা শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করা। সমস্ত বিপ্লবী ও অগ্নিকন্যাদের চরণে জানাই শতকোটি প্রণাম। কে লিখেছেন, পাঠিয়েছেন শিপ্রা সাঁত, পশ্চিম মেদিনীপুর থেকে। এরপর কে লিখছেন দেখি, লিখছেন প্রিয় চিরন্তনী, রবিবারের চিরন্তনী অনুষ্ঠান শুনছি। স্বাধীনতা আন্দোলনে ননিবালা দেবী একটি অবিস্মরণীয় নাম। এইরকম একটি ঘটনা দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। শ্রদ্ধাবনত চিত্তে প্রণাম জানাই ননিবালা দেবীকে। মানসী সামন্ত লিখছেন বাগনান হাওড়া থেকে। সুপ্রভাত, আপনাকে ধন্যবাদ জানাই। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, আজ প্রথমেই তিন দিন দেরিতে হলেও গত 26 আগস্ট আকাশবাণীর 100 বছর পূর্তি উপলক্ষে এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সকল শিল্পী, উপস্থাপক, নেপথ্য কারিগরদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানাই। অনাগত ভবিষ্যতেও আকাশবাণী দুর্বার গতিতে এগিয়ে চলুক এই শুভকামনা করি। গত 15 আগস্ট 80তম স্বাধীনতা দিবসের পূর্ণ প্রভাতে শুরু করা হওয়া বিভিন্ন বীর সংগ্রামীদের নিয়ে দেশাত্মবোধক গান ও কথায় মালা গাঁথার রেশ টেনে আজ আরও একজন বিপ্লবী ননিবালা দেবীকে নিয়ে তার টুকরো টুকরো স্মৃতিবিজড়িত দিনগুলির উপর আলোকপাত সুকণ্ঠ ইন্দ্রাণী দিদি ভাইয়ের কণ্ঠবৈচিত্রতায় জীবন্ত হয়ে উঠেছে। লিখেছেন মধ্যমগ্রাম থেকে সাধন ঘোষ। সুপ্রভাত, অনেক ধন্যবাদ। এরপর কে লিখছেন দেখি, লিখছেন সুপ্রভাত চিরন্তনী ও ইন্দ্রাণীদি, আজ গল্প নয়, সত্যিকারের গল্প শুনলাম। হাওড়ার রাজকন্যা ও প্রথম রাজবন্দী গায়ে কাঁটা দিল। বিপ্লবী ননিবালা দেবীকে প্রণাম জানাই, সুন্দর উপস্থাপনা। মেদিনীপুর শহর থেকে লিখেছেন ধীরেন পাল। অনেক ধন্যবাদ, আপনারা প্রত্যেক দিন আমাদের সঙ্গে থাকেন, তাই তো আমাদের চিরন্তনী এত সুন্দর হয়ে ওঠে। চেষ্টা করি আমরা আপনাদের ইচ্ছে পূরণ করার। লিখছেন উচিলদহ কাছারিপাড়া থেকে নিখিল রাউত, মায়া রাউত। 29 আগস্ট প্রতিবছর জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে চিরন্তনীর সকল শ্রোতা বন্ধুদের গভীর ভালোবাসা জানাই। মেজর ধ্যানচাঁদ, ভারতবর্ষের বিরল প্রতিভা। আচ্ছা, আপনি ঠিক কী কী বলেছেন? আচ্ছা হ্যাঁ, হকি জাদুকর ধ্যানচাঁদ, অবশ্যই, আমরা তো ছোট থেকে তাকে তাই বলে জানি। আচ্ছা বেশ, আপনি তাকে নিয়ে লিখেছেন, অনেক ধন্যবাদ। আর শুভ সকাল ঘুম ভাঙানো রবিবারের চিরন্তনী, বিপ্লবী মাস ও আগস্ট মাসের শেষ চিরন্তনী, সমস্ত বিপ্লবী ননিবালা দেবী সহ বিপ্লবীদের জানাই জয় হিন্দ, জিন্দাবাদ, অমর রাহে। আমি শিবশঙ্কর সাঁত, পুয়া গড়হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর। বেশ, আপনাকেও জানাই ধন্যবাদ। আর এরপরে লিখছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, আগস্টের শেষ রবিবারের চিরন্তনী, আজকে বিপ্লবী ননিবালা দেবীর গল্প শুনছি, ভীষণ ভালো লাগছে, ভালো থাকবেন। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন। আপনাকেও ধন্যবাদ, অবশ্যই, আপনিও খুব ভালো থাকবেন। একজন বন্ধু ভয়েস মেসেজ পাঠিয়েছেন, সেটা তো এখানে শোনানো সম্ভব নয়, তাই শোনানো গেল না। তারপর লিখছেন সুপ্রভাত দিদি ভাই, বাংলার মাটিতে মিশে আছে বীরের রক্ত কথা, দেশের তরে হাসি মুখে সয়েছেন কত ব্যথা, চিরন্তনী তাঁদের স্মৃতি, চিরন্তনী সেই ত্যাগ, শহীদের পথ দেখা কাজও স্বাধীনতার অনুরাগ। দারুণ ভালো লাগছে অনুষ্ঠান। বামুনগাছি থেকে লিখেছেন হীরক ভট্টাচার্য। অনেক ধন্যবাদ আপনাকেও। আর এরপরে লিখছেন সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি লিখছেন, মাসের শেষ চিরন্তনীতে শুনছি নারী বিপ্লবী ননিবালার আত্মস্বর্গের কথা, আমরা গর্বিত এই দেশে জন্মগ্রহণ করে। সত্যি তাই, আপনাকেও সুপ্রভাত জানাই। শুভ সকাল দিদি, অনেক দিন পর এলেন, খুব ভালো লাগছে। আচ্ছা, আজ তোমার সাথে আছি শুনছি, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে। ধন্যবাদ শর্মিষ্ঠা। সুপ্রভাত দিদি, চুপটি করে বসতে শুন কি

তৃপ্তি করে শুনতে বসলাম চিরন্তনী, মাসের শেষ চিরন্তনী আজ সৌভিক ঢাকুরিয়া থেকে। হ্যাঁ, এরপর লিখছেন অর্জুন সিং তামিলনাড়ু থেকে, গোটা আগস্ট মাস জুড়ে বিভিন্ন বিপ্লবীদের জীবনী নিয়ে অনুষ্ঠান খুব ভালো লাগলো। আজ শুনলাম শিব বিপ্লবী ননীবালা দেবীর কথা, যতই শুনছিলাম শিহরণ লাগলো। একেবারেই অনেক ধন্যবাদ আপনাকেও। আর কে লিখেছেন, ও কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক থেকে লিখেছেন, সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই চিরন্তনী। বেশ, এইটুকুনি লিখেছেন, ধন্যবাদ। আর লিখেছেন রাজু দাস বৈরাগ্য, নদিয়ার করিমপুরের বাঁশবেড়িয়া গ্রাম থেকে, আজ সকালে অসাধারণ অনুষ্ঠান উপহার দিলেন আপনার মিষ্টি উপস্থাপনার মধ্যে। ননীবালা দেবীর এই মহান মানুষের কথা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্দে মাতরম। সকল শ্রোতা বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বানভাসী মানুষদের জন্য জানাই ঈশ্বরের কাছে প্রার্থনা, সকলে যেন ভালো থাকেন। একেবারেই তাই, সত্যি। আর লিখেছেন শ্রদ্ধা ননীবালা দেবী, বীরভূম জেলা ঝাঁপড়া গ্রামে দুকুড়িবালা দেবীকে সশ্রদ্ধ প্রণাম। গর্ববোধ করি এই শিহারশোল রাজবাড়ি রানীগঞ্জে বাস করতেন দুকুড়িবালার বোন বিপ্লবী ঘটক, বিপ্লবী চন্দ্র ঘটক, তাকেও সশ্রদ্ধ প্রণাম জানালাম। মিনতি চট্টোপাধ্যায় শিহারশোল রাজবাড়ি রানীগঞ্জ থেকে, অনেক ধন্যবাদ। আর বলেছেন আমার বান্ধবীকেও সুপ্রভাত জানালাম, ভালো থেকো, ভালোবাসা নিও। অনেক ধন্যবাদ। বেশ, সময় দ্রুত কমে এসেছে। আজকে যারা যারা হোয়াটসঅ্যাপে জানিয়েছিলেন তাদের কথা তো বললাম, আর ছোট্ট করে একটুখানি বলে নিই, শুভ সকাল দিদি, শুধু এটুকু বলে এক কথা অসাধারণ থেকো, তোমাদের ডোরা। বেশ, অনেক ধন্যবাদ, মেসেজ পাঠিয়েছিলেন। আর লিখেছেন, কে লিখেছেন দেখি, অসীম কুমার মিত্র। হ্যাঁ, আচ্ছা, আপনি অনেকের কথা লিখেছেন, আমরা চেষ্টা করব তাদেরকে নিয়ে অনুষ্ঠান করার, কেমন? আর লিখেছেন কে, না এই লেখাটা একটা অদ্ভুতভাবে এলো, যাই হোক, আজকে কিন্তু সময় তো শেষ, আবার সামনের সপ্তাহে আপনাদের সঙ্গে কথা হবে। সবারই লেখা পড়েছি এই মুহূর্তে। বন্দে মাতরম।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।
2: সুপ্রভাত। ঘড়িতে সময় ঠিক 6:11 হয়ে 15 সেকেন্ড। আমাদের আজকের গল্পটা একটু অন্যরকম। আমরা রোজ কিছু না কিছু হারিয়ে ফেলি। কেউ হারায় চাবি, কেউ মানি ব্যাগ, কেউ আবার মানুষও হারায়। আর মাঝে মাঝে অনেক দিন পর হঠাৎ করেই সেটা খুঁজে পাই। সেই পাওয়ার আনন্দটা নয়, হারানোর কষ্টের চেয়ে অনেক অনেক বড়। আজ সারাটা সকাল আমরা গল্প করব সেই হারিয়ে পাওয়া নিয়ে।

মনে মনে আমরা নানা জায়গায় হারিয়ে যেতেই থাকি, কখনো পাহাড়, কখনো সমুদ্র, কখনো মরুভূমি, কখনো ঝর্ণার বুকে খেলতে থাকি আপন মনে, তাই তো। আমি একটু আগে বলছিলাম যে আজ হারিয়ে পাওয়ার গপ্প করব আপনার সঙ্গে, আমি আর যে সংযোগটা, আমার গল্প দিয়ে না হয় শুরু করি, তারপর আপনার গল্পও হবে। ছোটবেলায় আমার একটা নীল রঙের রিমোট কন্ট্রোল গাড়ি ছিল, বাবা কিনে দিয়েছিলেন, আমি ওটাকে টাইগার বলে ডাকতাম। একদিন পার্কে খেলতে গিয়ে হারিয়ে ফেলি তাকে। মা এখনো বলেন সেদিন মেয়ের সে কি কান্না, প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। তারপর সময়ের সঙ্গে সঙ্গে আরও কত কত খেলনাপাতির সাম্রাজ্যে সেই নীল গাড়ির দুঃখটা চাপা পড়ে গেল। বেশ কয়েক বছর পর বাড়ি শিফটিংয়ের সময় আমার ঠাকুমার ট্রাঙ্কের ভেতর থেকে ওটা বেরোলো, ঠাকুমা কুড়িয়ে নিয়ে রেখে দিয়েছিল। বিশ্বাস করো, ওই 10 বছরের পুরনো ধুলো ভরা খেলনাটা হাতে পেয়ে আমি যেভাবে চিৎকার করেছিলাম, নতুন গাড়ি পেলেও অতটা খুশি হতাম না। আপনাদেরও নিশ্চয় আছে এরকম গল্প, ভাবতে থাকুন না, আমি ফিরছি একটা গানের ওপারে।

প্রভাত বিনায় আজ হারিয়ে পাওয়ার গপ্প নিয়ে আপনার শ্রবণ সঙ্গী আমি আরজে সংযুক্তা। যাদবপুরের সুজাতাদির কথা বলি, তার কাছে শুনেছিলাম এক হারিয়ে পাওয়ার মায়া কাহিনী। সুজাতাদির বাবা রোজ বাজার যেতেন একটা কালো ছাতা নিয়ে, 12 বছর ধরে সেই এক ছাতা। ছাতাটার একটা শিক ভেঙে গিয়েছে, হাতলটায় সাদা সুতো বাঁধা। একদিন বৃষ্টিতে বাসে সেই পুরনো ছাতাটা তিনি ফেলে এলেন। ফিরে এসে কিছু বললেন না, শুধু কিছুক্ষণ বারান্দায় বসে রইলেন। সুজাতাদি বলছে, বুঝলাম ছাতাটা আসলে ছাতা ছিল না, অভ্যেস ছিল। তারপর দীর্ঘ 8 মাস পর সুজাতাদি গেছে সন্তোষপুর লেকের ওদিকে একটা দোকানে। হঠাৎ দেখে এক ফুচকাওয়ালা সেই ছাতাটাই টাঙিয়ে রেখেছে, সেই সাদা সুতো, সেই ভাঙা শিক। দৌড়ে গিয়ে বলে, এটা না আমার বাবার ছাতা। ফুচকাওয়ালা হেসে বলে, জানি তো, ওই দিন বাস থেকে কুড়িয়ে পেয়েছিলাম, ভাবলাম যার জিনিস সে খুঁজতে খুঁজতে ঠিক চলে আসবে আমার কাছে, তাই ফেলিনি। সুজাতাদি ছাতাটা নিয়ে গিয়ে তার বাবাকে দিল। বাবা কিছু বললেন না, শুধু ছাতাটা খুলে দেখলেন। আর তারপর ফুচকাওয়ালার জন্য 2 রসগোল্লা কিনে নিয়ে আবার চলে গেলেন সন্তোষপুরে।

প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM।

আমরা তো কত কিছুই হারাই রোজ। কখনো হারাই চাবি, কখনো টাকা, কখনো মানুষ, কখনো কোনো কাগজ, কখনো আরও কত কি। কিন্তু কিছু জিনিস হারিয়ে যায় না, শুধু অন্য কারো কাছে একটু সাবধানে থেকে যায়, আমাদের কাছে ফিরে না আসা পর্যন্ত। আজকের সকালটা একটু অন্য রকম। আজ আমরা নতুন কিছু খুঁজবো না, আজ আমরা যা হারিয়ে গিয়েছিল সেটাই খুঁজবো। আমাদের আজকের বিষয় হারিয়ে পাওয়ার গপ্প। আমি জানি সবার জীবনে এমন একটা জিনিস তো আছেই যেটা হারিয়ে গিয়ে আবার ফিরে এসেছে। ওই যে কথায় আছে না, সমুদ্রের কাছে গেলে কিছু যদি সমুদ্রতে ভেসে যায় সমুদ্রের জলে, সমুদ্র আবার তা ফিরিয়ে দেয়, তার ঢেউয়ের মধ্যে দিয়ে তা ভেসে আসে আমাদের কাছে। তো সাহসটাও সেরকমই, কখনো কখনো হাত দিয়ে ফুস করে গলে যায়, মনে হয় আমার জীবনে আর কিছু হবে না, কিন্তু কোনো একটা বাঁকে এসে ঠিক আবার ফিরে আসে। কিছু মানুষ জিনিস কুড়িয়ে পেলে নিজের করে রাখে না, আগলে রাখে, তাই না? তো নিজেকে হারিয়ে খুঁজতে আমরা বারবার করেই ভালোবাসি এবং অবশ্যই খুঁজি। খুঁজতে তো হবেই, জীবন তো এগিয়ে যাওয়ার অন্য নাম।

আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার একটা খাতা ছিল, লাল মলার ছিল তার, তার উপরে আমি লিখেছিলাম যা খুশি। ওই খাতায় আমি সব লিখতাম, আজ স্কুলে কে কি বললো, কোন গানটা ভালো লাগলো, বাবা বকলে কেমন লাগলো, কাকে দেখে বুক ধুকপুক করছিল, সব সব কবিতা লিখতাম। একদম বিচ্ছিরি বাজে কোনো কবিতা, হয়তো ছন্দ মিলত না, কিন্তু ওটাই ছিল আমার একেবারে নিজস্ব জায়গা। তারপর বড় হলাম, কলেজ, চাকরির চেষ্টা, এই রেডিও, সবাই বলল এতো তুমি তো বড় হয়ে গেছো, এসব ডায়েরি লেখাটেখা ছেড়ে দাও, প্র্যাকটিক্যাল হও, প্র্যাকটিক্যাল। আমি শুনলাম, সে খাতাটা একদিন কোথায় যে রেখে দিলাম মনেই নেই, হারিয়ে গেল খাতাটা। শুধু খাতাটা নয়, লেখার অভ্যেসটাই হারিয়ে গেল। আমি আর নিজের জন্য কিচ্ছু লিখতাম না, শুধু কাজের প্রয়োজনে স্ক্রিপ্ট, অন্যের জন্য খবর, ইত্যাদি ইত্যাদি। গত 6-7 বছরে একটাও লাইন নিজের জন্য লিখিনি জানেন। আমি ভেবেছিলাম ওই মেয়েটা যে লাল খাতায় লিখত সে মরে গেছে, কিন্তু হারিয়ে যেতে যেতেও নিজেকে নিজেই খুঁজে নিতে হয়। তাই তো হলো, সে গপ্প বলবো গানের।

গত মাসে বাড়ি গেছি, মা বললেন তোর ছোটবেলার ঘরটা একটু পরিষ্কার কর তো। আলমারির ওপর একটা পুরনো ট্রাঙ্ক ধুলোয় ভরা, খুললাম, ভেতরে আমার ছোটবেলার জামা, একটা বিবর্ণ পুতুল, আর একেবারে নিচে উমা সেই লাল খাতাটা। মলারটা ছিঁড়ে গেছে, পাতাগুলো হলুদ। খুলে দেখি প্রথম পাতায় লেখা, এটা আমার খাতা, কেউ পড়বে না, পড়লে কিল খাবে। আমি হেসে ফেললাম জোরে জোরে, অনেকদিন পড়লে নিজের লেখা পড়ে হাসলাম। একটা পাতায় লেখা, আমি বড় হয়ে আরজে হতে চাই, সকালবেলা সবাইকে ঘুম থেকে তুলব। আমি ওটা লিখেছিলাম 2000 সালে, আমি ভুলে গিয়েছিলাম, খাতাটা কিন্তু মনে রেখেছিল। সেদিন রাতে আমি খাতাটা নিয়ে বারান্দায় বসলাম, একটা নতুন পাতা খুললাম। মাঝের এতগুলো বছর পর আবার আমি লিখলাম, আজ আমি আবার ফিরে এলাম। বিশ্বাস করো, বিশ্বাস করো, ওই একটা লাইন লিখে আমার মনে হলো আমি নিজেকেই ফিরে পেলাম।

হারিয়ে যাওয়া মানে তো শেষ কথা নয়, কোনো কোথাও না কোথাও তা আপনার জন্য অপেক্ষা করছে, একটা ট্রাঙ্কে, একটা পুরনো ফোনে, একটা বন্ধুর নাম্বারে। আজকের পর আমি ঠিক করেছি, রোজ সকালে আপনাদের গল্প বলার আগে রাতে একটা লাইন নিজের জন্য লিখবই, শুধু নিজের জন্যে। আপনিও আজ একটা কাজ করুন, ঘুমোতে যাওয়ার আগে বা ঘুম থেকে উঠে 5 মিনিটের জন্য ফোনটা রেখে দেবেন, একটা কাগজ নেবেন আর নিজের জন্য একটা লাইন লিখবেন, যা খুশি, কেউ পড়বে না, দেখবেন যে আপনি আপনাকেই একটু ফিরে পাচ্ছেন। আজ তো রোববার, সারাদিনে আপনি আরও একটা জিনিস করতে পারেন, পুরনো ড্রয়ার, পুরনো ব্যাগ, পুরনো ফোনের গ্যালারি একবার খুলে দেখুন না, দেখবেন কিছু না কিছু আপনি ফিরে পাবেনই। নিদেনপক্ষে ফেসবুক মেমোরিজে এমন কিছু ছবি, এমন কিছু লেখা তো আসতেই থাকে, তাই না?

আমার শেষ লাল খাতার জায়গায় আপনার সত্যি যেটা হারিয়েছিল, পুরনো গিটার, বাবার দেওয়া ঘড়ি বা লেখালেখি, খুঁজবেন খুঁজবেন, পাবেন নিশ্চিত। কাবেরী গুপ্ত চমৎকার এক পাওয়ার কথা হোয়াটসঅ্যাপ করেছেন আমায়। আমি গান গাইতে ভালোবাসতাম, সংসারের চাপে গান গাওয়াটাই হারিয়ে গেল। ছোটবেলায় নয়, মানে স্কুলে ফাংশন হলে আমিই আগে নাম দিতাম। মা বলতেন, তোর গলা তো ভারী মিষ্টি। বাথরুমে রান্না করতে করতে, ছাদে কাপড় চোপড় মেলতে মেলতে আমি গান গাইতাম। গানটা আমার জন্য শখ ছিল না, গান আমার ভালোবাসা ছিল। মন খারাপ হলেই গাইতাম, মন ভালো হলেও গাইতাম। এরপর লিখছেন, একদিন খেয়াল করলাম আমি আর গান গাইছি না, কেউ বারণ করেনি, কেউ বলেনি গাইবে না, শুধু গাওয়া হয়ে ওঠেনি। হারমোনিয়ামে ধুলো পড়ে গেল, গলাটা আস্তে আস্তে ভারী হয়ে গেল। আমি যখন আয়নায় নিজেকে দেখতাম, মনে হতো আমি তো আছি, কিন্তু আমার ভেতরের যে মেয়েটা গান গাইতো সে কোথায় গেল? আমি তাকে হারিয়ে ফেলেছিলাম সংসারের ভিড়ে, নিজেকেই কোথাও রেখে এসেছিলাম। অনেকদিন আমি ভেবেছি আমার গানটা বোধহয় মরে গেছে। তারপর কি লিখছেন, দীর্ঘ মেসেজ তো, পড়তে অসুবিধে হচ্ছে। যাই হোক, দিন কয়েক আগের কথা, দুপুরবেলা, বাড়িতে কেউ নেই, আমি যে কি একটা কাজ করছি, কল থেকে জল পড়ছে। হঠাৎ কল থেকে জলের শব্দের সঙ্গে সঙ্গে আমার মুখ দিয়ে একটা গান বেরিয়ে এলো, পুরনো একটা গান যেটা আমি কলেজে গাইতাম। আমি নিজেই চমকে গেলাম। আমি আবার গাইলাম, আরেকটু জোরে। গলা কাঁপছিল, সুর কাটছিল, কিন্তু আমি থামলাম না। ওই দু তিন মিনিট গাওয়ার পর আমি না কেঁদে ফেললাম, কারণ 5 বছর পর আমি মনে হলো আমি আবার আমি হয়েছি। আমি বুঝলাম গানটা কোথাও যায়নি, ওটা আমার ভেতরে ঘুমিয়েছিল, শুধু একটু চুপচাপ সময়ের অপেক্ষা করছিল। তাই আমি আজ সকালে ঠিক করলাম আবার গান গাইব, রোজ নয়, একটু একটু করে। কাজ করতে করতে, মানে রোজ রোজ না, একটু একটু করে কাজ করতে করতেই গাইব, কারো জন্য নয়, নিজের জন্য। বাহ, দারুণ ব্যাপার। হয়তো কাবেরীদের গপ্প শুনে আপনারও মনে হচ্ছে আপনিও কিছু একটা হারিয়ে ফেলেছেন, আপনার আঁকার খাতা, আপনার লেখা, আপনার নাচ, আপনার গান, আপনার কবিতা, এনিথিং, কোনো একটা জিনিস। তাহলে আজ একটা কাজ করতে পারুন, গান গাইতে পারেন, বা আপনার প্যাশনকে কোনো একটা ছবি আঁকতে পারেন, আপনি কোনো কবিতা লিখতে পারেন, একটু ঘুরে ফিরে আয়নার সামনে নিজেকে দেখতে পারেন। দেখতে দেখতেই হাতের মুদ্রা, পায়ের ছন্দ আবার ফিরে আসবে। ঘরের দরজা বন্ধ করে শুধু নিজের জন্যই করুন, কারণ কাজ সামলাতে সামলাতে নিজেকে হারিয়ে ফেললে মনটা তো মরে যাবে, তাকে বাঁচিয়ে রাখতে হবে আপনাকেই। নিজের ভালোবাসাটা হারিয়ে যেতে দেবেন না।

যে মানুষটা বা হারিয়ে গেছেন বা যে জিনিসটা হারিয়ে গেছে বলে তুমি ভাবছো, আরেকবার খুঁজে দেখো, হয়তো সে তোমার খুব খুব খুব কাছেই আছে। তো আজকে এই কথা বলেই প্রভাত বীণা থেকে বিদায় নেব আমি আরজে সংযুক্তা। ফিরে আসব ঠিক 8:30 সুরমহলে, সঙ্গে থাকবেন কেমন।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: সোনালি সকালে সোনালি দিনের গান রবিবারের সুরমহলে আপনি শুনছেন সুরমহল সুরমহল শুধুমাত্র 100.1 FM গোল্ডে।
1: সুপ্রভাত, কেমন আছেন সবাই? নমস্কার। একটা গোটা সপ্তাহের পর যখন রবিবারটা আসে না, তখন যখন আমরা সকালবেলায় উঠেই দেখি একটা বেশ রোদ ঝলমল করছে, তখন মনটা সত্যিই ভালো হয়ে যায়। গত কয়েকদিনের ঘ্যান ঘ্যানে প্যানপ্যানে বৃষ্টির পর আজ সকালবেলা একটা মন একেবারে উজ্জ্বল হয়ে গেছে, তাই না? আর আমি সংযুক্তা আপনাদের কাছে হাজির হয়ে গেছি সুরমহল সঙ্গে নিয়ে। আর যেমনটা বলেছিলাম, শিল্পী বন্ধু তো থাকবেনই, আপনাদের সকলের খুবই পছন্দের একজন শিল্পী আজ এসেছেন। আর সত্যি কথা বলতে কি, অনেক দিন ধরে অনন্যাকে আমরা শুনছি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে, এবং অনেক দিন ধরে আপনারা রিকোয়েস্ট করছিলেন যে অনন্যা কবে আসবে। কিন্তু অনন্যাকে ধরা কি অত সহজ? যার নামই অনন্যা, তাকে তো একটু একটু ধীরে সুস্থেই আনতে হবে, তাই না? গতকাল যেরকমটা ভয় দেখিয়েছিল, আজকে সকালেও একটুখানি ভয় ছিলাম আমি, কারণ অনন্যা গতকাল একটু অসুস্থ হয়ে পড়েছিল এবং যখন আমাকে জানিয়েছিল তখন আমি ভাবছিলাম যে কী হবে। কিন্তু আজ যেই না হাসি মুখটা দেখলাম, রোদের সঙ্গে সঙ্গে ঝলমলে আকাশের সঙ্গে সঙ্গে মিলেমিশে এক হয়ে গেল। অনন্যা, ওয়েলকাম, স্বাগত।
2: থ্যাংক ইউ সো মাচ।
1: আজকে খুব ভালো লাগছে তোমাকে পেয়ে, কারণ অনেক দিন ধরে আমাদের যারা রেগুলার আমাদের ভিউয়ার রয়েছেন, আমাদের লিসনার রয়েছেন, তারা প্রত্যেকে তোমার কথা ভাবছিলেন, তোমার কথা বলছিলেন। সো আজ তোমাকে পেয়ে আমাদের আনন্দের সীমা পরিসীমা নেই।
2: আমারও এখানে আসতে পেরে, অনেক দিন ধরে কথাবার্তা হয়েছে আমার তোমার সাথে এবং প্ল্যান করে করেও সময় মেলাতে পারছিলাম না, তাই আজকে এতদিন পর আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে।
1: আজকে আমরা অনেকটা সময় অনন্যাকে পাবো তার গানে গানে, এবং বিভিন্ন রকমের গান হবে, ওদের নিজেদের গান হবে, সে সমস্ত গল্প তো হবেই, গল্প হবে আপনার সঙ্গেও। 2248808585 এই নাম্বারে আপনার অপেক্ষায় রয়েছি আর যে সংযুক্তা। আর কোথায় কোথায় অপেক্ষা থাকে আপনারা অনেকেই জানেন, যারা নতুন তাদের জন্য নাম্বারটা মনে করিয়ে দিই, হোয়াটসঅ্যাপ অ্যান্ড SMS 9903055992 এই নাম্বারে অলরেডি হোয়াটসঅ্যাপ আসতে শুরু করেছে। আমি জানি আপনারা আরও অনেকে হোয়াটসঅ্যাপ পাঠাবেন, আর আমরা শুরু করে দিয়েছি আমাদের ফেসবুক লাইভ। আজকে সৌরভ কি বলেছে জানেন? সকাল সকাল উঠেই আমাকে গানে গানে বলেছে আজ একটা নয় দুটো নয় তিনটে জায়গা থেকে, মানে তিনটে অফিসিয়াল পেজ থেকে আমরা থাকবো লাইভ 100.1 FM গোল্ড কলকাতা, আকাশবাণী কলকাতা, আর অবশ্যই 107 FM রেইনবো, এই তিনটে পেজ থেকে আমরা রয়েছি লাইভ শুধুমাত্র আপনার জন্য, আপনার ভালোবাসার টানে। আপনারা যে যেখানে পারুন একদম জয়েন করে ফেলবেন, এবং প্রচুর প্রচুর কমেন্ট আসবে আমি জানি। আর অনন্যা, সংযুক্তা, সৌরভ তিনজনের কথা তো হলো, তার সঙ্গে সঙ্গে সাপোর্ট সিস্টেম রয়েছেন তিনজন ফ্রি মাস্কেটিয়ার্স, কারা কারা, মাঝখানে মধ্যমণি হয়ে রয়েছে পোর্শিয়া, আর ওপাশে রয়েছে শিবম, ওপাশে রয়েছে শ্রীপর্ণ। আমরা দেখানোর চেষ্টা করব নিশ্চয়ই, কিন্তু তার আগে কি করব অনন্যা, একটা অনন্য গান শুনবো তো, সেই গানে গানে আমাদের পথ চলা হোক শুরু আজকে। আর আপনারা আসতে থাকুন টেলিফোনে, হোয়াটসঅ্যাপে, SMS-এ, আর অবশ্যই কমেন্ট সেকশনে প্রচুর প্রচুর কমেন্ট করুন, কেমন লাভ লাইক রিয়াকশনটা একটু বেশি বেশি দেবেন। আমি আপাতত থামি, গানের হাত ধরি।

0: না না না, মোটেই না, আমরা কিছুতেই দূরে দূরে থাকবো না, কাছেই টেনে নেব আপনাকে। নমস্কার, কে আছেন টেলিফোনে?
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি সৌভিক সরকার বলছিলাম কসবা থেকে।
0: হ্যাঁ সৌভিক, অনেকদিন পরে তোমার গলাটা ভেসে এলো, কেন কোথায় ছিলে গো?
1: অনেকদিন পর না, আমি এখানেই ছিলাম, আপনাদের লাইভ প্রোগ্রামও দেখতাম, ওখানেও কমেন্ট করতাম,
0: এবং
1: ওখান থেকে
0: শুনতাম। ফোনে শুনতে পাইনি গলাটা।
1: ফোনে আর তো শুনতে পাওনি দিদি। প্রথমত রাখি পূর্ণিমা চলে গেছে, তাও রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই।
0: অবশ্যই।
1: এবং অননাকেও আর রাখি পূর্ণিমার শুভেচ্ছা। আমার রিকোয়েস্ট আছে, যদি একটু লতা মঙ্গেশকর বা সদ্য আশা ভোসলে যদি কোনো গান গাইতে পারে তো খুব ভালো হয়, তাহলে আর একটু আসর জমে উঠবে।
0: বাহ, বেশ বেশ বেশ। তবে মূলত আজকে আমরা একটু লোকগান শুনবো অনন্যার কাছ থেকে, কারণ এমন সমস্ত গান রয়েছে ওর ভাঁড়ারে যে সেই গানগুলো না শুনলে আমাদের মনটা কীরকম একটা অপূর্ণ অপূর্ণ মনে হবে। আচ্ছা, আপনি তো টেলিফোনে আসবেনই ভাবছেন নিশ্চয়ই, 2248 8085 আপনার জন্য খোলা রয়েছে, আর অবশ্যই আমরা রয়েছি লাইভ আমাদের ফেসবুকের তিন তিনটে পেজ, 100.1 FM গোল্ড কলকাতা, 107 FM রেনবো আর আকাশবাণী কলকাতা, এই তিন তিন পেজে আমরা রয়েছি আপনার অপেক্ষায়। আর অপেক্ষায় রয়েছেন শঙ্কর চন্দ্রদে বারাসাত থেকে, হোয়াটসঅ্যাপ করেছেন, আজই প্রাতে সুর মহলে নামবে সুরের বন্যা, সুরে সুরে ভাসাবে মোদের সবার প্রিয় অনন্যা, সুরের ধারায় করব স্নাত যাবো ভেসে শরদ প্রাত। আচ্ছা, সুরে সুরে করবে মাত প্রিয় সুরেলা কন্যা সবার আদরের অনন্যা। বাহ, কি সুন্দর করে লিখেছেন সংযুক্তাদি শিল্পী, সহশিল্পী ও আকাশবাণীর সকল কলাকুশলীকে শারদ শুভেচ্ছা। এই যে এতদিন ধরে একটা বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ঘ্যান ঘ্যান প্যান প্যান, ঝুমঝুম ঝপঝপ, না যখন তখন যেখানে সেখানে সে নেমে পড়ছিল, এখন আমরা মোটামুটি মা দুর্গার আগমনের অপেক্ষায় রয়েছি, পদধ্বনি শুনছি, তাই তো? আচ্ছা, যাদবেন্দ্র পণ্ডা আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন নিশ্চয়ই, এবং তার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করেছেন, সকলকে সুপ্রভাত জানিয়েছেন, আর প্রভাত বিনার কথা লিখেছেন যে আপনার অসাধারণ উপস্থাপনায় কথায় গানে হারিয়ে পাওয়ার গপ্প শুনলাম, খুব ভালো লাগলো। যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। হোয়াটসঅ্যাপ পড়ব 9903055992 এই নাম্বারে, আর অবশ্যই SMS করতে পারেন আপনি। তার সঙ্গে সঙ্গে আমাদের ফেসবুক লাইভে কারা কারা রয়েছেন একটু দেখি। নবকুমার কর্মকার প্রত্যেক দিনের মতো একেবারে গোড়াতেই হাজির, এবং লিখেছেন নচিকেত্রা চক্রবর্তীর জন্মদিন আগামীকাল, তার গাওয়া কোনো গানের রিকোয়েস্ট। সুব্রত রঞ্জন দাস, সুনিতা দাস, সুনেত্রা দাস লিখেছেন উত্তর চব্বিশ পরগনা জেলা গারুলিয়া থেকে। জয়দীপ রায় যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আচ্ছা হ্যাঁ, এই সপ্তাহ আমাদের জন্য খুব বিশেষ সপ্তাহ ছিল, আমাদের প্রিয় আকাশবাণী 100 পা রেখেছে। হ্যাঁ, কলকাতা বেতার, আকাশবাণী তো নামটা পরে হয়েছে, কিন্তু কলকাতা বেতারের 100 বছর হলো, শতবর্ষে আমরা পা দিয়েছি। সেদিনও আপনাদের সঙ্গে আমি ছিলাম, এবং অনেকেই অনেকেই আমরা এখানে প্রচুর আড্ডা দিয়েছি আপনার সঙ্গে, অনেক অনেক ধন্যবাদ। বেশ কিছু গানের রিকোয়েস্ট রয়েছে, সেগুলো আমি চুপি চুপি

0: পরিচয় দেবো জয়দীপ, জয়দীপ রায় বাঘা যতীন থেকে। আচ্ছা, এরপরে এরপরে রিয়া সরকার জয়েন করেছেন, জয়দীপ রায় অনেকের কথা লিখেছেন, তিলক পাল জয়েন করেছেন, ও মায়া লাগাইছে গানটির অনুরোধ করেছেন, বকুল ফুল বকুল ফুল তোমরা গেলে কি আসিবেন। আচ্ছা, মাউথ বন্ধু নয় মাহুত বন্ধু, মাউথ লিখে দিয়েছেন তিলকদা উত্তরপাড়া থেকে। আচ্ছা, বাবুনি বাচ্চু ব্যানার্জি জয়েন করেছেন, অনুষ্ঠানে অনেক বৈচিত্র্য আসছে, আজকে সূচনাটা একটু আলাদা হলো, সকলকে শুভেচ্ছা। আমি জানি না কী সূচনা হয়েছে, কিন্তু গানের সূচনা সুরেলা সূচনা হয়েছে এটুকু বলতে পারি, আশা করি একইভাবে উপভোগ্য হয়ে উঠবে। বাবুনি বাচ্চু ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে। অনন্যা আমার দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি করে হাসছে আর ভাবছে কখন যে সংযুক্তাদি থামবে, আমি একটু গান গাই তো, তাই তো। অনন্যা চলো পরের গান শুনি, গল্প একটু করবো। তুমি কি গল্প করো নাকি খুব শান্ত শিষ্ট?
1: আমি সেটাই ভাবছিলাম তোমাকে দেখে, যে আমিও কত কথা বলতে পারি, কিন্তু আজকে একটু শরীরটা দুর্বল আছে বলে চুপ করে।
0: গান গাইলে শরীর মন সব ভালো হয়ে যায়। চলো মন দিয়ে গানটা আমরা শুনি, আর আপনাদের অপেক্ষা করি টেলিফোনে, আর অবশ্যই হোয়াটসঅ্যাপে, এবং ওই যে ফেসবুকে তিনটে পেজ রয়েছে, আজকে তিনটে পেজে আমরা রয়েছি লাইভ, আপনি সেখানে কমেন্ট করতে পারেন, আমি কমেন্ট পড়ার অপেক্ষায় রয়েছি। আর আমরা পরের গান শুনি।

মনে মনে নানা কথা জমা হয়ে থাকে, যেমন আমার থাকে তেমনই অনন্যার থাকে আর তেমনই আপনারও থাকে। আর সেই খবরাখবর আপনারা কানে কানে পৌঁছে দেন।

0: মহলের গান মনে অনেকটাই খুশি আনন্দ আছে। আমার দুটি গানের অনুর আছে, একটি হচ্ছে তুই আমার কেমন পাগল বাধালি গোল ভোজের মাঝে, আর একটি হচ্ছে কাঠ কুড়াতে বেলা গেল মা গো মা।
1: আরে বাবা,
0: যদি একটু সম্ভব হয় শোনাবেন।
1: আচ্ছা, অনেক ধন্যবাদ, সবসময় অনিমেষ দা এসে খুব চমৎকার সমস্ত গান মনে করিয়ে দিয়ে যান। সবসময় যে সম্ভব হয় এসে সেই গান শোনানো তা তো নয়, কারণ শিল্পীর একটা নিজের পছন্দের জায়গা থাকে, নিজের পছন্দের কিছু গানের তালিকা থাকে, তার সঙ্গে যখন আপনার পছন্দও মিলেমিশে যায় তখন এই গানগুলো আমরা শুনতে পাই। আচ্ছা, কার্তিক মণ্ডল আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন দাউদপুর সন্দেশখালী থেকে, অনন্যা খুব ভালো গাইছেন, আমি আপনার উপস্থাপনার একনিষ্ঠ ভক্ত, আমি কিছুই পারি না, ওই একটু কথা বলি, বকবক করি, আপনারা ভালোবাসেন সেই জন্য আর কি একটুখানি সাহসী হয়ে উঠছি ইদানিং। শুভ সকাল দিদিভাই, মনে না বলো তুমি কৃষ্ণরাধে এই গানটি শুনতে চাইছেন। শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে, সুপ্রভাত দিদিভাই সঙ্গে আছি, অনুষ্ঠান খুব ভালো লাগছে, থাকবো শেষ অবধি। ঢাকুরিয়া থেকে সুমিতা রায়, সুমিতা রায় একটু ফেসবুক লাইভেও আসতে হবে, দেখি দেখি সেখানে কে কী লিখছেন। প্রাকৃতিক বিপর্যয়ের কথা লিখেছেন নবকুমার কর্মকার, আমরা প্রার্থনা করি দ্রুত সব কিছু একেবারে স্বাভাবিক হয়ে উঠুক, যারা যারা নিখোঁজ হয়েছেন তারা খুব তাড়াতাড়ি তাদের প্রিয় মানুষদের কাছে পৌঁছে যান, এটা আমাদের সকলের অন্তর থেকে প্রার্থনা। বুলবুল মিশ্র লিখেছেন খুব ভালো লাগছে, মানসী বৈদ্য লিখেছেন প্রতিদিনের মতো আজও শুনছি, 10টা পর্যন্ত তো থাকতেই হবে, আমার খুব প্রিয় একজন বুলবুল মিশ্র দেখছেন। আচ্ছা, কবিতা মিত্র লিখেছেন সুপ্রভাত অল অফ ইউ, উইশ অল দ্য বেস্ট অনন্যা। অনন্যা শুধু আর আমার জন্য অল দ্য বেস্ট নেই, সৌরভের জন্য নেই, আরও কতজন যে এখানে আছে তাদের জন্য নেই, শ্রীপর্ণ আছে, শিবম আছে, অবশ্যই পর্ষিয়া আছে, সবার জন্য তো একটুখানি বেস্ট উইশেস চাই, চেয়ে নিলাম আপনার কাছ থেকে। আচ্ছা,
2: সবসময় তুমি যেখানেই দেখবে আমি গান গাইছি উনি কিন্তু আছেন, উনি আমার শাশুড়ি মা।
1: ও হো, তাই মানে শাশুড়ি মা যখন, তখন তো সকলকে একটুখানি শুভেচ্ছা শুভকামনা জানাতে হবে, আশীর্বাদ একটু জানাতে হবে, তাই না? তো সেটা না হলে সবাই একটু দুঃখ টুঃখ পেতে পারে, আপনারই তো ছানা পোনা সবাই, তাই না? চলো অনন্যা পরের গান শুনি। মানে আমি না অনন্যাকে প্রথমে যেরকমভাবে দেখেছি বিভিন্ন জায়গায়, তার থেকে আজকে যখন দেখছি, গতকাল ওর গলাটা চিং চিং করছিল, আজকে একটু গলাটা, এখন আমি ওকে সাহস দিয়েছি, গতকাল ও হসপিটালে ছিল, আমি তো ভাবতেই পারিনি রাত্রিবেলায় ও হসপিটাল থেকে মানে সিগনেচার করে বাড়ি ফিরে এসেছে এখানে আসবে বলে, এটা আপনারা ভাবতে পারছেন? মানে আমরা সবসময় হাসি মুখে অনেক কিছু এমন করি, আপনারা হয়তো অনেকেই জানেন না যে কী কী এর পেছনে দুঃখ করুন কাহিনী কষ্ট সবটাই লুকিয়ে থাকে, কিন্তু হাসি মুখে এই যে জীবনকে ফেস করছি আমরা, এটাই হচ্ছে এগিয়ে চলার নাম, বাঁচার মন্ত্র। আর গান, গানের থেকে বড় আশ্রয় আমাদের তো আর নেই, তাই আমরা গানের কাছেই ফিরে ফিরে যাই বারবার। চলো পরের গান শুনি, আমরা কি ভাবছো বলো?
2: আমি ভাবছি এবার যে গানটা আমি প্রায় গেয়ে থাকি, জাত গেল জাত গেল বলে,
1: কি ভালো লাগে শুনতে তোমার কণ্ঠে। মানে এইসব গান অনেকের কণ্ঠে আমরা শুনেছি, কিন্তু কিছু কিছু কণ্ঠের সাথে এত সুন্দর মিলেমিশে যায়। চলো সবাই মিলে, পর্ষিয়া শিবম আর স্ত্রীপর্ণ রেডি, চলো

বিশ্বজুড়ে যেরকম হানাহানি, যেরকম অবক্ষয়, মানুষে মানুষে ভেদাভেদ, আজ থেকে এত বছর আগে এই সমস্ত পদকর্তারা একেবারেই হয়তো গ্রামের কোনো মানুষ, তারা যখন এই বার্তা আমাদের দিয়ে গেছেন, এই শিক্ষা আমাদের দিয়ে গেছেন, সেই আলোটা একটু নিজেদের মধ্যে যদি আমরা ধারণ করতে পারতাম তাহলে পৃথিবীটা বড় সুন্দর হতো, তাই না অনন্যা? নমস্কার, কে আছেন টেলিফোনে? আপনি লিখেছেন বিজয় সরকারের গানের কথা, আমি পড়েছি। আচ্ছা, সঙ্গে থাকুন 2248808585 এই নাম্বারে, অবশ্যই আপনারাও টেলিফোন করবেন। একটু নতুন নতুন বন্ধুদেরকেও একটু আসার অনুরোধ রাখলাম, 2248808585। অনেকেই বলেন যে একটু আস্তে আস্তে বলো সংযুক্তা, এত হুড়মুড়িয়ে বললে আমরা তো লিখতে পারি না নাম্বারটা। 2248808085 এই নাম্বারটি, আর আর হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903050992। আশা করি লিখে ফেলেছেন নতুন বন্ধুরা, তাদেরকেও আমি স্বাগত জানাতে চাই। আচ্ছা, হোয়াটসঅ্যাপ অলরেডি অনেকগুলো জমা হয়েছে, একটু পড়ে ফেলি চটপট। নমস্কার দিদি, আমি দুলু গাইন, এই তো নতুন বন্ধুকে পেয়েছি রঘুনাথপুর বারোয়ারিতলা থেকে। এই এক সপ্তাহ তোমার কথা শুনতে পাইনি। এ মা, কেন? আমার নাতনি হাত দিয়ে অন্য চ্যানেলে ঘুরিয়ে দিয়েছিল, আমার খুব কষ্ট হচ্ছিল যে আর বোধহয় তোমার কথা শুনতে পাবো না, কিন্তু আজকে হঠাৎ তোমার কথা শুনতে পেয়ে আমি তো খুব খুশি, খুব বেশি ভালো লাগছে। আবার নাতনি গান শুনে নাচ করছে আগের মতো, এইটাই হচ্ছে গানের মজা, যে বয়স্ক মানুষ, একেবারে বাচ্চা মানুষ, সবাই মিলেমিশে এক হয়ে যায়, যে যেমনভাবে পারে এনজয় করে, এইটাই হচ্ছে সব থেকে মজা। সুরমহল জমে উঠেছে লোকগানের মাধ্যমে, যে জন প্রেমের ভাব জানে না, গানটি যদি শোনান খুব ভালো লাগবে। আচ্ছা, অভিরূপ দাস গাড়ুলিয়া, সুনেত্রা দাস, আচ্ছা গাড়ুলিয়া থেকে, আপনি তো ওখানে আমাদের ফেসবুক লাইভেও কমেন্ট করেছেন, তাই না? আমি একটু বলি আপনাদের, একটু অনুরোধ রাখি, যারা টেলিফোনে আসছেন তারা প্লিজ টেলিফোনেই আসুন, কথা বলুন, আর অবশ্যই ফেসবুক লাইভে জয়েন করতেই পারেন, সেখানে কমেন্ট করতে পারেন, কিন্তু আরও একটু, আরও আমাদের এই যে পরিবারটা যদি আরও একটু বেশি বড় হয়ে যায়, তাদের একটুখানি জায়গা করে

0: দিতে হবে, তাই না? আমাদের তাহলে তো আনন্দটা আরো অনেক গুণ বেড়ে যাবে, কি ঠিক বললাম অনন্যা? ফলতা বকুলতলা থেকে শম্ভু দাস বলছি। আচ্ছা শম্ভুদা, আপনাকেও আজকে প্রথম পেলাম সম্ভবত। সংযুক্তাদি খুব সুন্দর উপস্থাপনা, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই, এই গানটির অনুরোধ করছি। আচ্ছা একটুখানি ফেসবুক লাইভে চোখ রাখি, এরপরে আবার যারা রেডিও সেট টিউন করেছেন তারা 9টা থেকে 9টা 10 পর্যন্ত নিউজ সংবাদ বিরতিতে যাবেন এবং 9টা বেজে 10 মিনিটে আবার আমাদের সঙ্গে কানেক্ট হতে পারবেন। মনোজ কুমার লিখেছেন আকাশবাণী কলকাতাকে প্রণাম, রূপম দাস গুড মর্নিং জানিয়েছেন, বনফুল নন্দী লিখেছেন আপনার নামটা শুনলেই না আমার মনটা খুব ভালো হয়ে যায়, বনফুল কি সুন্দর নাম, সাহিত্যিক বনফুল ফুলের কথা মনে পড়ে যায়, আর বুনো ফুলের কথাও অবশ্যই মনে পড়ে যায়, যেটা আমার সমস্ত বন্ধুরা জানে আমি একটু বিশেষ ঝুঁকে থাকি বুনো ফুলের দিকে, বুনো ফুলের দিকে। রূপম দাস লিখেছে সংযুক্তা দিদি কেমন আছেন, গুড মর্নিং, খুব ভালো আছি, গান শুনলে আরও মন ভালো হয়ে যায় এবং ফেসবুক লাইভে সকলে যখন এত লাভ লাইক রিয়াকশান দেয় তখন আরও অনেক অনেক মন ভালো হয়ে যায়। আচ্ছা সুমিতা রায় দিদি ভাই রয়েছি, রমা রয় লিখেছেন অনন্যার গানের সুরে সুরমহল হোক ধন্য, অনেক আশীর্বাদ রইল অনন্যার জন্য, এগিয়ে চলো বহুদূরে, সবাই অপেক্ষা করুক তোমার তরে, শিল্পী ও সহশিল্পী বৃন্দের জন্য রইল আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সংযুক্তা দিদি ভাইয়ের অসাধারণ সঞ্চলন শুনে সবাই মুগ্ধ। আচ্ছা আমিও মুগ্ধ আপনার এই যে আপনি লিখেছেন আমার কথা স্পেশালি, আমিও মুগ্ধ, অনেক ধন্যবাদ আপনাকে। রমা রায় লিখেছেন দাসনগর হাওড়া 5 থেকে। চলো আমরা পরের গান শুনি অনন্যা, আর আপনাদের বলি যারা রেডিও সেট টিউন করেছেন FM গোল্ড শুনছেন তাদের 9টা থেকে 9টা বেজে 10 মিনিট অবধি একটু সংবাদ বিরতি নিতে হবে, আর যদি আপনারা চান যে কোনো গান মিস না করতে তাহলে অবশ্যই আমাদের তিনটে ফেসবুক পেজে চলছে লাইভ, 100.1 FM গোল্ড কলকাতা, আকাশবাণী কলকাতা আর 107 FM রেনবো, এই তিনটে পেজে যে কোনো একটাতে চোখ রাখতে পারেন যাতে কোনো গান মিস না হয়, সেই ব্যবস্থা সেখানে আপনার জন্য করা রয়েছে। আমরা পরের গান শুনবো, শুনতে শুনতে অপেক্ষা করব আপনার জন্য। চলো অনন্যা কি ভাবছো?
1: আমি ভাবছি যে এবার আমাদের একটা গান শোনাই,
0: অরিজিনাল
1: গান
0: ঘোড়ার ডিমের সম্পর্কে একটু বলো তাহলে।
1: আমি সারেগামাপার থেকে বেরোয়ার পর আমরা ভাবলাম যে একটা নতুন গানের দল হোক যেখানে আমরা একসাথে গান বাজনা করব। এবার আমাদের বরাবরই একটু লোকগানের প্রতি ঝোঁকটা বেশি, তো আমরা লোকগান গাওয়া শুরু করলাম এবং তার ব্যাপারে আরও লেখাপড়া করা, জানা যতটা দরকার সব জানা শুরু করলাম, এবং তা করতে করতেই আমাদের মনে হলো আরও অনেক মানুষ আমাদের সাথে জুড়ে যাচ্ছে, মানে অদ্ভুতভাবেই জুড়ে যাচ্ছে। তখন একটা ছোট্ট প্ল্যান হলো যে যারা আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে জুড়ে যাচ্ছে ওদেরকে আমরা একটা জায়গায় ডাকি, ওরা আসুক গান বাজনা হোক একসাথে, আর চেষ্টা করি যদি ওদের সাথে মিলে নতুন গান কিছু তৈরি করা যায়।
0: ভালো, খুব ভালো।
1: সেখান থেকে জন্ম নিল ঘোড়ার ডিমের অমলেট।
0: আচ্ছা ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম নামটা সম্পর্কে শুনবো কিন্তু আগে গানটা শুনিনি।
1: ঠিক আছে
0: চলো শুনি। আচ্ছা আমি কি একটু একটা দুটো কমেন্ট পড়ি পড়শিয়া রেডি হতে হতে। শুভ্রজিৎ সেনগুপ্ত লিখেছেন রান্না যেমন সঠিক মশলায় দুর্দান্ত হয়ে ওঠে তেমনই অনন্যার অসাধারণ গান আরও দারুণ হয়ে উঠছে এই সঙ্গতের জন্য, ক্যা বাত।
1: আমাদের ঘোড়ার ডিমেরই একজন।
0: ও আচ্ছা, বাহ বাহ বাহ, এখানে এখানে জায়গাটা কম তো, পরিসর অল্প, সেই জন্য আমরা সবাইকে তো
1: একটু বড় ওনাকে এখানে আনা যেত।
0: ও আচ্ছা আচ্ছা,
1: উনি খুব অমলেট খেতে পছন্দ করেন।
0: আরে বাহ, আমরা অমলেট সবাই ভালোবাসি খেতে। আচ্ছা আর যখন গানের হাত ধরি তখন তার সঙ্গে চা, এবং রোববারের সকাল মানে তো চা এবং টা, চায়ের সঙ্গে অমলেটটা খুব ভালো কম্বিনেশন।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে মুকেশ কুমার বল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাশকন্দ মে উজবেকিস্তান কে রাষ্ট্রপতি শফকত মির্জিওয়েভ কে সাথ দ্বিপক্ষীয় বার্তা করেঙ্গে। হমারে সংবাদদাতা নে বতায়া হ্যা কি হওয়াই আড্ডে পর উজবেকিস্তান কে রাষ্ট্রপতি নে প্রধানমন্ত্রী মোদী কা স্বাগত কিয়া।
3: प्रधानमंत्री नरेंद्र मोदी आज सबसे पहले योगा फेडरेशन ऑफ उज्बेकिस्तान की ओर से आयोजित योग कार्यक्रम से रूबरू होंगे और उसके बाद वो सीधे उज्बेकिस्तान के राष्ट्रपति शौकत मिर्जियायेव के महल जाएंगे, जहां दोनों नेता द्विपक्षीय बातचीत में हिस्सा लेंगे। रक्षा के क्षेत्र में दोनों देशों के बीच सहयोग लगातार बढ़ रहा है, लेकिन खनन, रेयर अर्थ मिनरल, सोने जैसे

0: অত্যন্ত প্রিয় গান এবং সত্যি সত্যি মনের কথাগুলো এমন দরদিয়া কণ্ঠে যখন ভেসে আসে তখন এক অন্য মাত্রা পায় অনন্যার কণ্ঠে তো বটেই এবং অন্যান্য সমস্ত শিল্পীদের কণ্ঠে। এই মুহূর্তে কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
1: নমস্কার দিদি ভাই, নমস্কার। হাওড়া তাঁতিপাড়া থেকে প্রণব পর্চাজ বলছি।
0: বলুন প্রণবদা।
1: হ্যাঁ, এই চার দিন পরে জন্মাষ্টমী, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানালুম।
0: আপনাকেও শুভেচ্ছা।
1: আমার দুটো গান এ আছে, একটা হচ্ছে প্রণাম তোমা ঘনশ্যাম,
0: হ্যাঁ,
1: বনমালী তুমি,
0: একদম একদম অবশ্যই। দুটি গানই তো হবে না, নিশ্চয়ই একটা গানের একটুখানি হলেও যদি আমরা শুনতে পাই অনন্যা, তাহলে আমাদের সকলের খুব ভালো লাগবে, আমাদের যারা লিসনার রয়েছেন তাদেরও খুব ভালো লাগবে। আমাদের ফেসবুক লাইভে কারা কারা জয়েন করেছেন 100.1 FM গোল্ডে, দেখি একটু। চিন্ময় মাহাতো জোহার জানিয়েছেন জামশেদপুর থেকে। গোপীনাথ পাল লিখেছেন বড় পরিবার চন্দনী আপনার রাজবাড়ি থেকে। কবিতা মিত্র লিখেছেন সুপ্রভাত। আচ্ছা, রূপম দাস, মনোজ কুমার, রিয়া সরকার গুড মর্নিং জানিয়েছেন। কমল পাল দারুণ হচ্ছে প্রিয়াঙ্কা বণিক আবার প্রিয়াঙ্কা, আচ্ছা দারুণ লিখেছেন। অর্ণব বোস সবাইকে শুভ সকাল জানিয়েছেন। সীমা দাস, আরে সীমা দাসের নাম এতক্ষণ পরই পেলাম কেন, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, খুব ভালো লাগছে দিদিভাই সঙ্গে রয়েছি। আচ্ছা, গানটি খুব ভালো

0: এগুলো সুব্রত রঞ্জন দাস লিখেছেন। পুজোর স্পেশাল সুরমহল হবে, ঠিক হয়ে গেছে? হ্যাঁ, খবর খবর ক্রমশ প্রকাশ্য, এত তাড়াতাড়ি যদি খবরটা দিয়ে দিই তাহলে সারপ্রাইজটা কী করে হবে, তাই না? গোপনও কথাটি রবে না গোপনে, কিন্তু তার জন্য একটু অপেক্ষা করতে হবে, কেমন? একদমই ঠিক বলেছেন দিদিভাই, কোন কথাটার পরিপ্রেক্ষিতে বললেন আমি না ঠিক বুঝতে পারলাম না। এই প্রোগ্রামটা খুব ভালো লাগে, অসাধারণ, রূপম দাস লিখেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকবেন এভাবে। আচ্ছা, অসাধারণ, গান গাইলে খুব সুন্দর, গান খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। জয়দীপ রায় লিখেছেন, দারুণ দারুণ দারুণ, তোমরা কুঞ্জ সাজাও গো, রিকোয়েস্ট এসেছে। আমি জানি না অনন্যা এবার কোন দিকে নিয়ে যাবে আমাদের, এত এত গানের রিকোয়েস্ট এলে না শিল্পীর ওপরে অনেকটা চাপও পড়ে যায়। আর অনন্যা নিশ্চয়ই কিছু না কিছু গান তো শোনাবেই। আগে তোমার পছন্দের গান হবে না কি হবে বলো, একটি তো অনুরোধের গান শোনালে,
1: একদম
0: এরপরের দিকে।
1: এবারে আমি ভাবছি এখনো সে বৃন্দাবনে শোনাই,
0: খুব অসম্ভব প্রিয় গান,
1: আমার
0: অসম্ভব প্রিয় গান। চলো, অনেকেই বলছিলেন জন্মাষ্টমীর কথা, হ্যাঁ, তো চলো আমরা মনে মনে গানে গানে বৃন্দাবনে ঘুরে আসি, চলো।

0: একেবারে ভাসিয়ে দিল, ভাসিয়ে দিল একেবারে। মানে আমি না কথা খুঁজে পাই না। আর বিশেষ করে আমাদের সকলের খুব পছন্দের একটা হচ্ছে আনন্দলহরী, খমক, আর ডুবকি। ডুবকি আমাদের বন্ধু কালিকাপ্রসাদের হাতে থাকতো, এবং কত যে গল্প, কত যে কথা, এবং গান শুধু নয়, গান গাওয়া শুধু নয়, গানের সঙ্গে জড়িয়ে থাকা কত গল্প, কত কথা। এই মানুষটার অনেক কিছু দেওয়ার ছিল, তুমি দেখেছো? মানে সত্যি সত্যি, মানে ওর কথা হলেই না মনটা কিরকম ভারী হয়ে যায়। হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য লিখেছেন, শুভ সকাল সংযুক্তা, তোমার এত সুন্দর কণ্ঠ, গান শুনি। অপর্ণা দি, আমি গান শোনালে না সুরমহলে আর কেউ থাকবে না, সবাই পালিয়ে যাবে জানেন তো। আচ্ছা, যা আর যে শিল্পী এনেছো তার তুলনা নেই, খুব ভালো গান হচ্ছে, সবাই খুব ভালো থেকো, আপনিও খুব ভালো থাকবেন দিদি। আচ্ছা, অজয় দাস লিখেছেন, দিদি তোমাদের গান খুব ভালো লাগছে, একটা রিকোয়েস্ট রইল, কালো জলে কুচলা তলে। হ্যাঁ, এই গানটা তো সকলের ভীষণ প্রিয়, এখানে অনেকবারই হয়েছে, দেখা যাক যদি অনন্যা শোনায়। আচ্ছা, জয়দীপ রায় লিখেছেন, তোকে নে কাদা দিলি সাদা কাপড়ে, তু লাল পাহাড়ির দেশে যা, এই গানগুলো রিকোয়েস্ট বড্ড আসে। দেবলীনা গঙ্গোপাধ্যায় লিখেছেন, বাহ খুব ভালো হচ্ছে। প্রকাশ পাল লিখেছেন, খুব ভালো লাগছে। অঙ্কন চট্টোপাধ্যায় এখানে এসেছিলেন, অঙ্কন জয়েন করেছেন আমাদের ফেসবুক লাইভে। সীমা দাস লিখেছেন, মনোমুগ্ধকর অনুষ্ঠান হচ্ছে আজ দমদম ক্যান্টনমেন্ট থেকে। আচ্ছা, কেউ কি টেলিফোনে? না, টেলিফোনে একজন এসেছিলেন, আই এম সো সরি, আমি অপেক্ষা করিয়েছি, আপনি বোধহয় ধৈর্য রাখতে পারেননি। আরেকবার রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ চলে আসুন, যাতে আপনার সঙ্গে আমি কথা বলতে পারি। মান অভিমান করবেন না, রাগ দুঃখ পাবেন না, ঠিক আছে? পুষে রাখবেন না মনের মধ্যে, চলে আসুন টেলিফোনে, আমরা পরের গান শুনি। অনন্যা চলো, কি করবে ভাবছো বলো তো একটুখানি?
1: এবারে আমরা স্টেজে গাইবো বলে একটা জিনিস তৈরি করেছিলাম।
0: আচ্ছা,
1: চৌধুরী একটা রাজস্থানী ফোক, এবং তার সাথে ও আমার দরদি।
0: বাহ, আচ্ছা, তোমার সঙ্গে ভোকাল সাপোর্টে
1: শ্রীপর্ণ,
0: আরো আরো অন্য আরো অনেকে আছে নিশ্চয়ই, তোমাদের দল আরো অনেক বড়।
1: হ্যাঁ, এমনি মিউজিশিয়ানরা আরো অন্যরা আছে, ভোকাল সাপোর্টে আমি আর শ্রীপর্ণ।
0: আচ্ছা, বাহ খুব সুন্দর, খুব যত্ন করে করছে তোমাকে সাপোর্ট, আর আজকে সাপোর্টটা খুব দরকারও ছিল, খুব সুন্দর লাগছে। আর হাতে ওই যে খমকটা নিয়ে নিয়েছে না, আমার আমার মানে দিল গার্ডেন গার্ডেন হয়ে যাওয়া, আপনারা বলেন না, আমি আজকে বলে ফেললাম, খুব ভালো লাগছে সত্যি সত্যি, মানে আমি খুব খুশি হয়ে গেছি। চলো শুনি, গান শুনি।

0: কি পছন্দের গান, কি করে যেন জেনে ফেলো তোমরা শিল্পীরা যে এত পছন্দের গান সংযুক্তাদি, সেই গানগুলোই হচ্ছে আজ। নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার দিদি ভাই, খুব সুন্দর গান শুনছি।
0: আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: সুন্দর গাইছেন, ওরা দিকে গায়িকা আমার শুভেচ্ছা। আর
0: সোনালী
2: সকালে সোনালী দিনের গান, রবিবারের সুরমহলে আপনি শুনছেন সুরমহল, সুরমহল শুধুমাত্র 100.1 FM গোল্ডে।
0: 100.1 FM গোল্ড পেজে অনেকে অনেকে জয়েন করেছেন, দারুণ দারুণ দারুণ অনেকে লিখেছেন। নেলি ঘোষ, খুব ভালো লাগছে। সুব্রত রঞ্জন দাস, খুব ভালো লাগছে। দেবলীনা গঙ্গোপাধ্যায় লিখেছেন, উপস্থাপন দক্ষতা অসাধারণ দিদি তোমার। এইসব বলো না, বলো না, লোকজন ভীষণ কিন্তু বকবে আমাকে, জানো তো, অনেকে বকতে পারেন। আশিস কুমার ভারতী লিখেছেন, সুইট ভয়েস। জয়দীপ রায় লিখেছেন, আচ্ছা নচিদার জন্মদিন আগামীকাল। মনুশ্রী রয়চৌধুরী লিখেছেন, উদয়পুর ত্রিপুরা থেকে দেখছি, খুব খুব ভালো লাগছে গানগুলো। এই তো, ত্রিপুরার মানুষজন যখন জয়েন করে নেন না, তখন এই যে আলোটা আরও বেশি জ্বলে উঠল অনন্যার মুখে, সেইটা কিন্তু আমি দেখতে পেলাম, আপনারা দেখতে পেলেন না। শুভ সকাল সংযুক্তা, সংযুক্তা লিখেছেন, সংযুক্তা আমার নাম। আজ আপনার FM গোল্ডে গানের অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, গত রবিবার উচ্চাঙ্গ সঙ্গীত খুব ভালো হয়েছিল, যাই হোক আপনি খুব ভালো থাকবেন। তপন কুমার রায়চৌধুরী লিখেছেন, বাগুইয়াটি জোড়া মন্দির থেকে। আমরা সকলে মিলেই খুব ভালো থাকার চেষ্টা করি জানেন তো, আর গান আমাদের সঙ্গী, আমাদের সাথী, দোসর আমাদের, তাই আমরা খুব সুন্দর করে গানের সঙ্গে ভালো থাকার চেষ্টা করি। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখেছেন, কানে কানে বলছি শোনো আমার মনের পাখা আছে, কানে কানে বলছি শোনো আমার মনের পাখা আছে, সাত সকালে ফুরুৎ সে খুঁজে ফিরি গাছে।

আছে, আদর করে নামটি ধরে করছি কত ডাকা ডাকি, আদর করে নামটি ধরে করছি কত ডাকা ডাকি, পালিয়ে গেলে প্রিয় মন বেঁচে থাকবো মরে নাকি। সংযুক্তা হয়ে এসে গেছে, অনন্যা ধরেছে মিষ্টি গান, মন গিয়েছে যাক না বাপু, এই তো আমি আছি কান। কি করে কেমনভাবে বলি, মন প্রাণ আর কান এদের নিয়ে শুনলে তবেই গানের প্রতি বাড়ে টান। ক্লান্ত শরীর নিয়ে ফিরি শারদ প্রাতে আপন ঘরে, ঝুপ শব্দে চেয়ে দেখি মন ফিরেছে গানের তরে। কি মিষ্টি দুষ্টু মন হাঁফিয়ে বলে, দাও না একটু মিষ্টি জল, বাবু সোনার মতো বসে শুনি এখন সুর মহল একটা ছবি তৈরি করে দিলেন। কি সুন্দর লিখেছেন সুখেন্দুদা, এই জন্য এই মেসেজগুলোর আমি অপেক্ষা করি। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো সো সো মাচ। চলো আমরা পরের গান শুনি। আর আমাদের সঙ্গে কি কেউ টেলিফোনে অপেক্ষা করছেন? না, টেলিফোনে অপেক্ষা করছিলেন, তিনি আবার বোধহয় চলে গিয়েছেন। আবার একবার রিকোয়েস্ট করব আপনারা চলে আসুন টেলিফোনে, কথা বলতে পারলে খুব ভালো লাগে। আর আমরা পরের গান শুনি, চলো।

0: দিচ্ছি এবং প্রত্যেকবার একই রকম ভালো লাগা থেকে গেছে। এবং প্রথম দিকে অনন্যা যখন ছোট থাকি আমরা, বয়সে ছোট কচি আর কি, তখন আমরা গানের কথার দিকে অত মন দিই না, আমরা সুরের দিকে বেশি ঝুঁকে থাকি। যেমন যেমন একটু একটু করে বড় হই, বয়সে বড় হই, তখন তখন আমাদের গানের কথার দিকে মন যায় এবং তখন দেখি কথা আর সুর মিলে এক অন্যরকম মাত্রা পায় গানগুলো। আচ্ছা, দারুণ হচ্ছে দিদি আজকের প্রোগ্রাম। দীঘা রামনগর তাজপুর থেকে লিখেছেন আশিস কুমার ভারতী, আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন, আর আর আর অবশ্যই দেখছি আমাদের ফেসবুক লাইভে। সর্বাণী দাশগুপ্ত দুবাই থেকে জয়েন করেছেন, লিখেছেন খুব ভালো লাগছে, দারুণ লাগছে। আচ্ছা, ত্রিপুরা থেকে তুমি এসেছো, নবদা লিখেছেন যে ত্রিপুরার কোনো লোকসঙ্গীত যদি শোনাও। কেয়া চৌধুরী লিখেছেন আমি আগরতলা থেকে দেখছি, খুব ভালো লাগছে, অনেক অনেক আদর সবাইকে। জয়দীপ রায় অনেক অনেক অনুরোধ করেছেন। আচ্ছা, মৌমিতা মিশ্র ঝা লিখেছেন অনেক এগিয়ে চলো। কবিতা মিত্র আবারও লিখেছেন অল দ্য বেস্ট অল অফ ইউ, কাল রাত 12টায় হসপিটাল থেকে ফিরে আজ এত সুন্দর পরিবেশন, মানতেই হয় তোর গানের প্রতি ভালোবাসা আর মনের ইচ্ছে শক্তি কত বেশি, অসাধারণ হচ্ছে গান। সবাইকে আবারও একবার শুভেচ্ছা জানাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর এই মুহূর্তে টেলিফোনে কেউ আছেন? নমস্কার
1: নমস্কার
0: নমস্কার নমস্কার
1: সংযুক্তদি।
0: হ্যাঁ শুনছি তো, বলুন।
1: আপনার ভাই ভুলুদা বলছি।
0: হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর ভুলুদা, বলুন।
1: বলছি সুরমহল তো জমেই উঠেছে, আর অনন্যা তো অনন্য পরিবেশন করছে।
0: হ্যাঁ,
1: আর এই সঙ্গে যারা সবাই যুক্ত আছে সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি।
0: অনেক ধন্যবাদ আপনার জন্য, অনেক শুভকামনা, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন এভাবে। আচ্ছা, তুমি তোমার দলবলদের কথা এবং ছোট থেকে বড় হওয়ার কথা একটু বলো আমাদের, একটু বলো। মানে তুমি তো আগরতলায়?
2: হ্যাঁ, আমি আগরতলায়, আমার আগরতলায় জন্ম, আমি ওখানেই বড় হয়েছি, লেখাপড়া সবই ওখানে। তার মধ্যে আমার ছোটবেলা থেকে একটা টান ছিল কলকাতার প্রতি, জানি না,
0: শেখাটা ওখানে, গানের
2: শেখাটা আগরতলাতে।
0: আচ্ছা,
2: কিন্তু আমার ছোটবেলা থেকেই কলকাতার প্রতি একটা বিশেষ টান ছিল।
0: আচ্ছা,
2: এবং আমি খুব মা বাবাকে জ্বালাতনও করেছি এই বিষয়টা নিয়ে যে কলকাতায় যাব, কলকাতায় থাকব। সেটা কলেজ পর্যন্ত হয়ে ওঠেনি, কিন্তু তারপরে আমার বাবা ট্রান্সফার নিয়ে কলকাতায় চলে এলো। এখন 2-3 বছর হয়ে গেছে আমি এখন কলকাতায় থাকছি, তার মধ্যেই সারেগামাপা, এবং তার মধ্যেই আস্তে আস্তে আমার এই, এরা আমার ছোটবেলার বন্ধু।
0: আচ্ছা,
2: তো এরা আস্তে আস্তে এক এক করে সবাই কলকাতায় চলে এসছে, এরাও লেখাপড়া করতে করতে এসছে, শিবম কলকাতায় পড়াশোনা করছে, শ্রীপর্ণ একমাত্র যার সাথে আমার কলকাতায় এসে পরিচয় এবং হঠাৎ একদিন পরিচয় হয়ে এখন আমরা
0: হঠাৎ দেখা।
2: পড়শিয়া আগরতলায় এখনো পড়ছে, ওকে আমি কলেজ ফেলে টেনে নিয়ে এসেছি।
0: হ্যাঁ, সেদিন আমার সঙ্গে কথা হচ্ছিল, কলেজে ছিল। মানে তোমাদের টিউনিংটা সেই কারণে খুব সুন্দর, মানে অনেকটা সময় একসঙ্গে থাকা হয়েছে।
2: আমি এখানেও বিশিষ্ট শিল্পীদের সাথে গান গেয়েও দেখেছি, কি বলবো, মানে এদের সাথে যে আপন মনে হয় না গান বাজনা করতে, সেটা নতুন গান তৈরি করার ক্ষেত্রে খুব খুব দরকার।
0: এবং তোমাদের নতুন গান যে কটা আমি শুনেছি এবং আমার বন্ধুরা যারা লিখছেন আমাদের হোয়াটসঅ্যাপে, তারা প্রত্যেকেই বলছেন যে খুব সুন্দর হচ্ছে গানগুলো। হ্যাঁ, মানে বিশেষ করে ওই যে জ্ঞানের কথা বললে, আমরা সত্যি সত্যি আমরা নিজেদের মধ্যে এই জ্ঞান দিও না তো অনেক সময় আমরা বলি, সেই মনের কথাটাই গান হয়ে, মানে গান কে লেখে, তুমি লেখো
2: না? আমরা আমি এই বিষয়টা নিয়ে একটু
0: বলি,
2: আমরা একটা একটা সেশন করি, সেই যেটা হচ্ছে ঘোড়ার ডিমের অমলেট।
0: আচ্ছা,
2: সেখানে সবাই আসতে পারে।
0: ওকে,
2: সবাই ওয়েলকাম, যারা গান লেখেনি কখনো তারাও আসতে পারে, এবং সবাই এসে আমরা একটা গেমের মতো খেলি। আমরা ওদেরকে ইনস্ট্রাকশন দিই, কিছু থিম দিই, ওয়ার্ড দিই, এবং 3 ঘন্টা তার মধ্যে 2টো টিম 2টো নতুন গান তৈরি করে বাড়ি যায়।
0: আরে বাহ, এটা তো দারুণ ব্যাপার।
2: এবং যারা একে অপরকে চিনতো না, মানে 20 জন একসাথে আসে, সেই 20 জন বন্ধু হয়ে বাড়ি যায় এখান থেকে।
0: কি মজা, মানে আজকের দৈন্য, আমরা বিভিন্ন সময় বলি না যে আমরা প্রকৃত বন্ধু পাই না, মানে প্রচুর প্রচুর ফ্রেন্ড লিস্ট আমাদের প্রচুর বড়, কিন্তু আসল বন্ধু বলতে যা বোঝায় সেই, মানে যাকে অনায়াসে বকুনি দেওয়া যায়, রাগ দুঃখ অভিমানের কথা জানানো যায়, আবার একসঙ্গে জড়িয়েও ধরা যায়।
2: এবং এই এই সেশনগুলো করে আমাদের সাথে এখনো পর্যন্ত More than 200 people জুড়ে গেছে অলরেডি, এবং 20টা নতুন গান।
0: আমিও যাবো তোমাদের দলে, প্লিজ এসো। চলো আপাতত গান শুনি, তারপর আবার এই কথা হবে। বলো কি শোনাবে এবার?
2: এবারে আমি
0: নিজেদের গান শোনাবে নাকি
2: একটু পরে?
0: আচ্ছা, আবার একটু পরে, ঠিক আছে।
2: আবার আমার পছন্দের একটা গান, নাও ছাড়িয়া দে।
0: আহা, সবাই মিলে গাইবো, আমি মাইক্রোফোন অফ করে গাইবো, নইলে লোকজন পালিয়ে

নমস্কার, কে আছেন টেলিফোনে? নমস্কার, না কেউ রয়েছেন কিন্তু কথা বলছেন না কেন আমি জানি না। হরপাল সিং আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন, নমস্কার সংযুক্তাদি, ডানলপ থেকে জয়েন করে রয়েছি। জয়েন করতে খুবই দেরি হলো আজকে, অনন্যার গান শুনছি খুব ভালো লাগছে, সব আর্টিস্টদের জন্য শুভেচ্ছা রইল, আপনার জন্য অনেক শুভকামনা। শ্যামল আচার্য জয়েন করেছেন, সুর মহল সুরে সুরে মাটির গান অনুষ্ঠান খুব খুব ভালো লাগছে, আন্তরিক শুভেচ্ছা জানাই সকলকে। আর লালন ফকিরের কোনো একটি গান শ্যামল আচার্য শুনতে চাইছেন, দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিট কলকাতা 6 থেকে। অভিজিৎ পাল চৌধুরী লিখেছেন, দুর্দান্ত অনুষ্ঠান হচ্ছে, খুব উপভোগ করছি, সোদপুর থেকে লিখেছেন। কৃষ্ণকলি আচার্য লিখেছেন, ও বাহ সুন্দর, সকাল সকাল গান শুনে মন ভালো হয়ে গেল। আচ্ছা, মাহি হালদার লিখেছেন, খুব ভালো লাগছে, ঘোড়ার ডিমের আরেকটা অরিজিনাল শুনতে চাই। মৌসুমি পাল লিখেছেন, সুজিত পাল হাওড়া। আচ্ছা, মৌসুমি পাল, সুজিত পাল, আমার সব গুলিয়ে গেল। হ্যাঁ, পাল পাল বাড়ি থেকে লিখেছেন নিশ্চয়ই। নমস্কার আপনাদের প্রত্যেকে, এবং আপনারা ফেসবুক লাইভে জয়েন করতে পারেন, 100.1 FM গোল্ড কলকাতা, আকাশবাণী কলকাতা, আর 107 FM রেনবো, এই তিনটে পেজের যে কোনো একটিতে ফোন করতে পারেন, 2248 8085 এই নাম্বারে, আর হোয়াটসঅ্যাপ এস এম এস যেটা ইচ্ছে হয় সেটা করতে

0: পারেন 9903059992 এই নাম্বারে। আমরা পরের গান শুনি নাকি? খুব দ্রুত, আমরা 9:41 হয়ে গেছে, আর বেশি সময়ও বাকি নেই। তোমাদের পছন্দের গানগুলো সব শুনিয়ে ফেলো একে একে, না হলে না তারপরে মন খারাপ হবে যে আরে এটা তো শোনানো হলো না, ওটা তো শোনানো হলো না। কি ভাবছো বলো?
1: আমি খুঁজছিলাম যে ঘোড়ার ডিমের অরিজিনাল একটা শোনানো যায় কিনা।
0: হুম, পেয়েছো?
1: হ্যাঁ পেয়েছি।
0: বাহ, আরে ওইগুলো হচ্ছে কি বলতো, ওই যে জাদুর একটা থাকে না বাক্স, সেই বাক্সটাতে একটুখানি টুং করলেই ঠং ঠং করে এক গাদা গান বেরিয়ে পড়ে। চলো সেরকম একটা গান শুনি আমরা।
1: ওদেরকে বলে দিই আমি ল্যাতখোর বাঙালি।
0: আরে বাবা, চলো শুনি।
1: চলো পড়াশোনা।

0: ভাবিনাটা এমন। আরে এই শুনুন,
1: লোকে যা বলে বলুক,
2: ল্যাদ আমরা খাবোই খাবো।
0: আমি ল্যাদ করি।

উচ্চস্বরে এরকম যদি তোমরা বলতে থাকো, তাহলে এই যে যারা যারা এন্টারপ্রেনিওর রয়েছেন, যারা যারা এখন খুব এগিয়ে আছেন ব্যবসার দিক দিয়ে এবং নানা দিকে, বাঙালিরা এখন আর ল্যাদখোর বললে তাদেরকে খুবই ছোট করা হয়, কিন্তু কেউ কেউ এখনও রয়েছেন যারা সত্যি সত্যি, বিশেষ করে রোববার দিন তো মানে সকালবেলা এলিয়ে আড়মোড়া ভাঙতেই অনেকটা সময় লেগে যায়। কিন্তু আমি জানি যে আপনারা যারা আমাদের ভালোবাসেন, সুরমহলকে পছন্দ করেন এবং অবশ্যই FM গোল্ডের সঙ্গে থাকেন, তারা রোববার দিনটাও অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠেন এবং সে খবরাখবর আপনারাই আমাদের দেন যে বাড়িতে নানা রকম সমস্যা হচ্ছে, বাজারে যেতে দেরি হচ্ছে, খেতে দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, গানের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন, এইটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। পূর্ণা ঘোষ জয়েন করেছেন, সকলকে সুপ্রভাত এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। অনুপ সরকার লিখেছেন, খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, সোদপুর থেকে আলপনা সরকার। আচ্ছা, ধ্রুবজ্যোতি সেন লিখেছেন, ওরে বাবা তো আমি।

0: রিডিং এর দলে যাব, কখনো কখনো একটু রাইটিংও থাকবে আমার সঙ্গে সঙ্গে, আর কিছু পারি না ভাই, একটু বক বক করতে পারি, আর কিছু পারি না, তাও আপনারা আমাকে ভালোবাসেন, এটা আমার কাছে অত্যন্ত আনন্দের বিষয়। দেখি কেউ কি অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে নাকি? নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ হ্যাঁ, এই তো
1: আমি আমি অমিত বর কথা বলছি।
0: হ্যাঁ,
1: মাহবুবনগর গ্রাম থেকে।
0: আচ্ছা বলুন।
1: আর অনুষ্ঠান খুব ভালো হচ্ছে এবং গান অপূর্ব হচ্ছে, মানে যারা ভাষায় কল্পনা করা যায় না। আমার আমার একটা গানের রিকোয়েস্ট আছে, যদি ওই সাবিনা ইয়াসমিন একটা গান বহুদিন আগে শুনেছিলাম, আমি সেই কালো মেয়ে, মানে আমাদের পছন্দ সবসময় যে ওনার তালিকায় থাকবে, কারণ এটা একটা মানে হোমওয়ার্ক করে আসা
0: একেবারেই তাই। এই যে এটা বুঝতে পেরেছেন, এইটা সব থেকে বড় ব্যাপার জানেন তো, মানে রিহার্সালের ব্যাপার থাকে, আগে থেকে প্রস্তুতির ব্যাপার থাকে শিল্পীদের, সেই জায়গাটা আমরা বুঝতে পারি, সেই জন্য খুব বেশি জোরজার করি না কিন্তু আবদার করি, যে যদি মিলে যায় আর কি, ওই কথাটা প্রথমেই বলেছিলাম না, যে যদি মিলে যায় মানে আপনার পছন্দ এবং আমাদের প্রস্তুতি, তাহলে সেই গান শোনাতে শিল্পীরও সবসময় ভালো লাগে, কি অনন্যা তাই তো। হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন, আবার আবার আবার আর কে না, আপাতত 100.1 FM গোল্ড কলকাতায় সব মেসেজ আমি পড়ে ফেলেছি, কমেন্ট পড়ে ফেলেছি, একটুখানি দেখি আকাশবাণী কলকাতা পেজে কেউ কিছু লিখেছেন কি, একটু একটু দেখে নিই, চটপট চটপট চটপট কিন্তু না, চটপট করতে গেলে আবার ফেসবুক খুব রেগে যায়, দুঃখ পায়, সেই জন্য আমাকে দেখাচ্ছেই না। শিল্পী সাংবাদিক প্রোফাইল থেকে লিখেছেন হাওড়া ময়দান থেকে, ও আচ্ছা, সোমনাথ খাঁ, অনেক শুভকামনা কণ্ঠশিল্পী ও বাদ্যযন্ত্র সহশিল্পীদের, অনেক ধন্যবাদ সংযুক্তা দিদিকে, সেই সঙ্গে প্রযুক্তির কলাকুশলীদের, আকাশবাণী শতবর্ষ উদযাপন উপলক্ষে অনেক অভিনন্দন আমাদের সকলের প্রিয় বেতার সম্প্রচার মাধ্যমকে, গানে গানে বাকি সময়টা মধুময় হয়ে উঠুক। জিয়ারুল হক জয়েন করে রয়েছেন, অমিত সেন, মুকুল সর্দার অনেকেই রয়েছেন, আপনিও রয়েছেন আমার সঙ্গে। আমাদের সুরমহল অনুষ্ঠানটি প্রত্যেক রবিবার আমরা নিয়ে আসি আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য, একেবারেই FM গোল্ডে যারা রেডিও সেট টিউন করে থাকেন তাদের জন্য। আমরা রয়েছি নিউজ অন এয়ার অ্যাপের মাধ্যমে, আমরা একেবারে ছড়িয়ে পড়ছি বিশ্বের নানা প্রান্তে, আর আরও একটা অপশান তো রয়েইছে, 100.1 FM গোল্ড কলকাতা, আকাশবাণী কলকাতা, 107 FM রেনবো, এই তিনটে পেজে আমরা রয়েছি লাইভ। আমাদের সঙ্গে সৌরভ রয়েছে, আমাদের কন্ট্রোল রুমে সকলে রয়েছে, পায়েল ম্যাম রয়েছেন এবং শুভায়ন স্যার রয়েছেন, সকলে মিলে আসলে আমাদের এই শোটাকে এগিয়ে নিয়ে চলেছেন এবং সাজিয়ে গুছিয়ে তুলছেন, আর রয়েছেন আপনি, আপনার জন্য স্পেশাল থ্যাঙ্কস, আর এইভাবে যে ভালোবাসা দেন তার জন্য আমরা ঋণী আপনাদের কাছে। চলো আমরা পরের গান শুনি সকলে মিলে, এবং এমন কিছু শোনাও যেটা আমরা সবাই মিলে গাইতে পারি, আমরা যেখানে যে যেখানে আছেন সেখানে বেশ বসে বসে শুনতে, শুধু শোনা নয় গাইতেও পারি, এরকম প্রচুর কিছু গান রয়েছে যেগুলো আমাদের অত্যন্ত প্রাণের গান, এবং সেই গানগুলো যখনই যেখান থেকেই বেশি আসুক না কেন আমরা গলা মিলিয়ে ফেলি, সে সুরে না হোক বেসুরে, তাই তো। চলো শুনি
2: তাহলে সবার পরিচিত একটি গান শোনাই, তোমায় রিদ মাঝারা।
0: হ্যাঁ চলো চলো চলো।

সকলের মনের কথা, সকলকে নিয়ে, সকলকে হৃদমাঝারে রেখে আমরা জীবনের পথে একটু একটু করে এগিয়ে চলব। এবং সুরমহলের খুব শীঘ্রই আমরা 200তম পর্বে আসছি আপনার কাছে। ভাবনা চিন্তা অনেক রকম থাকে, অনেক রকম প্ল্যানিং থাকে, কিন্তু সবটা সবসময় আমাদের হাতে থাকে না। তো আমরা চেষ্টা করি আপনাদের কাছে ভালো গান বাজনা, সুস্থ সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার। দীনেশ নস্কর আমাদের 100.1 FM গোল্ড পেজে লিখেছেন, বালি থেকে শুনছি অনুষ্ঠান, খুব ভালো লাগছে। সৌমিত্র শেঠ লিখেছেন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দের সঙ্গে গান বাজনা করবেন। আচ্ছা, এরপরে অমিতাভ হোড়, এতক্ষণ পরে অমিতাভ হোড়ের মেসেজ পেয়েছি। আমি ভাবছিলাম সুন্দর অনুষ্ঠান সংযুক্তা অন্যান্যদের, আমি আগরতলা অনেকবার গেছি, সুন্দর জায়গা, সময় নেই তাই চটপট করে লিখলাম। সৌমিত্র শেঠ, অভিরূপ মুন্সী, শুভ সকাল, জনাই রোড থেকে শুনছি। ময়ূক দাস, আজকে সকালটা অন্যান্য অনন্যা দিদি, হ্যাঁ অন্যান্য দিদি লিখে দিয়েছেন, অন্যান্য দিদিরা মানে অন্যান্য মানে আমি, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, অনন্যা দিদির গান শুনে মনটা ভালো হয়ে গেছে। মালা মুখার্জি লিখেছেন, খুব ভালো। আচ্ছা, প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, রবিবার সকালে সুর আর কথার মিলনে অনন্যা সরকারের গান দোলা দেয় মনে, সংযুক্তাদি যুক্ত করেন সবার কানে কানে, মধুর মধুর বাক্যধারা ছড়িয়ে ক্ষণে ক্ষণে, সুরের সাথে যন্ত্রশিল্পীরা নানা ধ্বনি তুলে মনোমুগ্ধকর পরিবেশে মন মাতিয়ে দিলে, টিম ঘোড়ার ডিম নামটি ভারী মজার, তাদের কীর্তিকলাপ মন কেড়েছে সবার। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন, একেবারে শেষ বেলায় আমরা পৌঁছে গেছি। অননা, থ্যাংক ইউ সো মাচ, আর একটা গান শুনতে শুনতে আমরা আজকের মতো বিদায় নেব। তুমি তাড়াতাড়ি সুস্থ হও, আবার তোমার সঙ্গে দেখা হবে, নিশ্চয়ই আরও অনেক সুন্দর সুন্দর গান শোনা হবে। আমি ধন্যবাদ জানাতে চাই শ্রীপর্ণকে, শিবমকে এবং পর্ষিয়াকে এত সুন্দর করে সাপোর্ট করার জন্য অননাকে, আর ধন্যবাদ জানাবো আমাদের গোটা টিমকে, অবশ্যই সৌরভকে, সঙ্গে কন্ট্রোল রুমের সকলকে, এবং অবশ্যই পায়েল ম্যাম এবং শুভায়ন স্যারকে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ আমাকে এই গান শোনানোর সুযোগটুকু করিয়ে দেওয়ার জন্য, গান শোনা এবং শোনানো বোধ। সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, আর আমরা আবার ভবিষ্যতে তোমার অপেক্ষায় থাকবো। অনন্যা, যেতে যেতে

0: গান হবে, 3.5 মিনিট মতো আমাদের হাতে আছে। কেমন, আপনারা গান শুনুন, শুনতে শুনতে আজকের মতো আমি আপনাদের সকলের কাছ থেকে ছুটি চেয়ে নেব। আগামী সপ্তাহে নতুন কোনো শিল্পীকে সঙ্গে নিয়ে অবশ্যই হাজির হব সুরমহলে। ততক্ষণ খুব ভালো থাকবেন, গানের সঙ্গে থাকবেন আর FM গোল্ডের সঙ্গে থাকবেন। নমস্কার, আর গানে গানে আজকের মতো বিদায়। চলো,
1: শুরু করেছিলাম একটি জলের গানের গান দিয়ে, শেষ করছি আবার জলের গান দিয়ে।

শুনছেন একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলো হার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টজে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগা হার্টজে, বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগা হার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 137তম পর্ব।

0: 24 घंटे यह सुविधा उपलब्ध है। यहाँ आपकी बात सुनी जाती है, समझी जाती है और आपको सही दिशा दी जाती है। आप अकेले नहीं है, मदद बस एक कॉल दूर है।
1: यह कार्यक्रम आकाशवाणी के दिल्ली केंद्र से प्रसारित किया गया।
2: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 137তম পর্ব। এবার শুনবেন অনুষ্ঠানটির বাংলা রূপান্তর।
3: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, এফএম রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে।
4: এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
5: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতের এই নতুন পর্বে আজ আপনাদের সবাইকে আমি আরও একবার স্বাগত জানাই। আপনারা সবাই জানেন যে এটি এমন একটি মঞ্চ যেখানে আমরা নতুন প্রচেষ্টাগুলোকে সামনে নিয়ে আসি, দেশবাসীর উদ্ভাবনী ভাবনা নিয়ে আলোচনা করি। এগুলোর মধ্যে এমন কত ভাবনা রয়েছে যাদের পেছনে মানুষ অক্লান্ত শক্তি ব্যয় করেছেন। বন্ধুরা, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছিলেন আষাঢ়ী একাদশীর পবিত্র লগ্নে, এটা বলতে আমার অত্যন্ত আনন্দ হচ্ছে যে ইতিহাসকে আকর্ষণীয় করে তোলার নিজস্ব প্রয়াসের শুভারম্ভ করছি। তিনি আরও জানান এই ভাবনাটি খুবই সরল, এই ওয়েবসাইটে গিয়ে যে কোনো একটি বছর বেছে নিন আপনি, এখানে আপনারা সহজেই জেনে যাবেন যে সেই সময় ভারতের কোন অংশে কার শাসন ছিল। আমার কাছেও বেশ আকর্ষণীয় মনে হয়েছে এটা, আমি ভাবলাম যে এর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাক। আমি জানতে পারলাম যে এই কাজটি মুম্বাইতে থাকা শ্রীমান কৃষ্ণা শেষাদ্রিজি করেছেন। মজার বিষয় হল কৃষ্ণাজি ওয়েবসাইটের নামও খুব সহজ রেখেছেন, www.bharatrajya.com। তিনি যে উদ্যোগ নিয়েছেন তার তথ্য আপনাদের কাছেও পৌঁছানো উচিত, তাই আমি ভাবলাম যে সরাসরি শ্রীকৃষ্ণজির সঙ্গেই কথা বলে নিই। বন্ধুরা, কৃষ্ণজি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। কৃষ্ণজি নমস্কার।
6: নমস্কার স্যার। নমস্কার
5: ভাই। আমি জানতে পেরেছি যে আপনি না প্রযুক্তির দুনিয়ার মানুষ না আপনি ইতিহাসের শিক্ষক, তবুও আপনি প্রযুক্তি ব্যবহার করে ইতিহাসের সাইট বানিয়ে ফেলেছেন, তাই আমি খুব কৌতূহলী, এসব হলো কিভাবে?
6: ধন্যবাদ স্যার, আপনার সঙ্গে কথা বলা আমার খুব বড় সৌভাগ্যের ব্যাপার। তাই স্যার, আমার সম্পর্কে যদি আমি একটু বলি তাহলে স্যার, আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম, তারপরে আমি MBA করি, তারপরে আমি মার্কেটিং ক্ষেত্রে চলে গেলাম, কিন্তু এসব যখন করছি আমি তখনও ছোটবেলায় পড়া ইতিহাসে খুব আগ্রহ ছিল আমার, তাই আমি সবসময় ইতিহাস নিয়ে কিছু করতে চেয়েছি, কিভাবে এটিকে আকর্ষণীয় করা যায়, এবং আমার এও মনে হতো যে আমরা যেভাবে ইতিহাস শেখাই তাতে আমরা অনেক উন্নতি করতে পারি, তাতে আমরা অনেক পরিবর্তন আনতে পারি, ইতিহাসকে গল্পের মতো করে পৌঁছে দিতে পারি মানুষের কাছে।
5: কৃষ্ণজি, ভারতীয় ইতিহাসের এমন কোন দিক আছে যার সম্পর্কে আপনার মনে হয়েছে যে সেই ব্যাপারে আরও বেশি বেশি করে মানুষের জানা উচিত?
6: স্যার, ভারতীয় ইতিহাস যেভাবে আমাদের স্কুল বা কলেজে শেখানো হয়,

0: এমনটা দেখেন আপনি, তা কোনো একটি সাম্রাজ্য বা কোনো একটি রাজ্যের দৃষ্টিকোণ থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে শেখানো হয় এবং সেই সাম্রাজ্যগুলোকে অসম গুরুত্বও দেওয়া হয়। এর ফলে বাকি অনেকগুলো সাম্রাজ্য যা আমাদের ছিল, সেই সব মহান সাম্রাজ্য যেমন চোল পল্লব ছিল, কার্কট বংশ কাশ্মীরে ছিল, অহমেরা ছিল যারা অন্তত 600 বছর অসমে নিজেদের সংস্কৃতি নিজেদের মূল্যবোধকে বজায় রেখেছিল, এগুলো সম্পর্কে আমরা জানি না। তাই আমি ভাবলাম এমন কোনো সাইট বানানো যাক যা এইসব মহান সাম্রাজ্যকেও পরিচয় করিয়ে দেবে মানুষের সঙ্গে।
1: কৃষ্ণাজি, আপনি এত পরিশ্রম করছেন, আমি আপনাকে এমনি একটা কাল্পনিক প্রশ্ন করছি, যদি আপনি ভারতীয় ইতিহাসের যে কোনো 3 জন ব্যক্তির সঙ্গে কথা বলার সুযোগ পান, তাহলে আপনি কাদের সঙ্গে কথা বলতে চাইবেন এবং কেন?
0: হ্যাঁ স্যার, প্রথমে আমি কথা বলবো রাজারাজা চোল বা রাজেন্দ্র চোলের সঙ্গে। তিনি চোল সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজাদের মধ্যে একজন ছিলেন। আমি তার থেকে এটা জানতে চাইব যে তাদের এই ভিশন বা দৃষ্টিভঙ্গি কিভাবে এলো। যেমন তারা বৃহদীশ্বর মন্দির বা গঙ্গাইকুণ্ডা চোলাপুরম এরকম বড় বড় মন্দির, শিবজির মন্দির নির্মাণ করেছিলেন, সেগুলো এক্সিকিউট করার ভিশন কিভাবে এলো, প্ল্যানিং কিভাবে করলেন, তাদের এই ভাবনাটা কিভাবে এলো যে আমরা এমন কিছু একটা তৈরি করব যা আগামী 1000 বা 2000 বছর ধরে অন্যদের প্রেরণা যোগাবে, সেটা তাদের থেকে আমার জানার ইচ্ছে। দ্বিতীয় যে ব্যক্তির কথা আমি বলবো, তিনি আমার মত অনুযায়ী ভারতের ইতিহাসে একজন অত্যন্ত আন্ডাররেটেড পার্সোনালিটি। স্যার, তার নাম হিমু। আমরা তার সম্বন্ধে ভারতীয় ইতিহাসে খুব বেশি হলে 2-3 লাইন পড়ি। আমরা এটা জানি না যে হিমু একজন কমন ম্যান, সাধারণ মানুষ ছিলেন, একজন ব্যবসায়ী ছিলেন। সেখান থেকে উনি একটি সাম্রাজ্য স্থাপন করেন। তিনি শুধু একজন সাম্রাজ্যের স্থপতি নন, একজন সমর চিন্তাবিদও ছিলেন, যিনি মিলিটারি জিনিয়াস ছিলেন। নিজের জীবনে 23টি যুদ্ধ লড়েছিলেন, যার মধ্যে 22টিতে জয়লাভ করেন। তার থট প্রসেস কেমন ছিল, তিনি কিভাবে একজন সাধারণ মানুষ থেকে এত বড় সম্রাট হয়েছিলেন, এই যে তার যাত্রা, সেটা জানতে আমি অত্যন্ত আগ্রহী স্যার। আর তৃতীয় যিনি, তিনি খুব আকর্ষণীয় ব্যক্তিত্ব। তিনি একজন নারী, ত্রিভুবন মহাদেবী। ওড়িশাতে এক সাম্রাজ্য ছিল যার নাম ভৌমাকারা রাজবংশ। এর কাহিনীও অত্যন্ত আগ্রহদ্দীপক। 850 খ্রিস্টাব্দের আশেপাশে ওদের রাজ্যের উপর প্রতিবেশী পাল রাজ্য আচমকা আক্রমণ করে, আর তাতে ওর স্বামী যিনি ওই রাজ্যের রাজা ছিলেন তিনি যুদ্ধে শহীদ হন। ফলে তার রাজ্য অনেক ছোট হয়ে যায় এবং সেখানকার নেতৃস্থানীয় ব্যক্তিরা রাজ্য ছেড়ে চলে যেতে শুরু করেন। তখন ত্রিভুবন মহাদেবী নামের মহিলা রাজ্য সামলান এবং তিনি ভারতের ইতিহাসের প্রথম স্বাধীন শাসকদের অন্যতম হয়ে ওঠেন। তিনি রাজ্যকে শুধু স্থিতিশীল করেননি, তাকে এতটাই শক্তিশালী করে তুলেছিলেন যে পরবর্তী 100 বছর পর্যন্ত কলিঙ্গ অঞ্চলে তারা সাম্রাজ্য চালিয়ে যান। এই 3 জন ইন্টারেস্টিং ঐতিহাসিক ব্যক্তিত্বের সঙ্গে আমি কথা বলতে চাই স্যার।
1: কৃষ্ণাজি, মনে হচ্ছে আপনি যেন ইতিহাসকে জীবন্ত করে তুলছেন, আপনি পুরোপুরি ইতিহাসে ডুবে গেছেন। দেখুন, আমিও অত্যন্ত আগ্রহের সঙ্গে আপনার সাইট দেখেছি, আর আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে যে আপনার সাইটে এমন একটা ট্যাব আছে যেখানে মানুষ কারেকশন এবং সাজেশনও দিতে পারেন। এভাবে কনস্ট্রাকটিভ ফিডব্যাককে স্বাগত জানানো, এটা খুব বড় একটা বিষয়। আপনি কি মানুষের থেকে পরামর্শ পেতে শুরু করেছেন, আর সেগুলোকে নিয়ে আপনি কিভাবে কাজ করছেন?
0: হ্যাঁ স্যার, মানুষের থেকে অনেক পরামর্শ আসে। পরামর্শগুলো 2 ধরনের। একরকম পরামর্শ হয় যাতে তারা কারেকশন সাজেস্ট করেন, অমুক প্রদেশে অমুক সময় অমুক দেশে অমুক রাজা ছিলেন, কিংবা অমুক সময় অমুক যুদ্ধ হয়েছিল, এরকম কিছু সাজেশন আসে। দ্বিতীয় প্রকারের সাজেশন আসে যে আপনি ওই ওয়েবসাইটে এই ফিচার দিতে পারেন বা ওই ধরনের ফিচার দিতে পারেন। আমি 2 প্রকারের সাজেশনই গ্রহণ করি। যেমন একটা সাজেশন এলো যে এই রাজ্যে এই রাজা অমুক সময় রাজ্য শাসন করেছেন, তখন আমি ওই সাজেশন নিই। আমাদের যে সোর্স আছে সেগুলোর সঙ্গে যাচাই করি। যেমন আমাকে একজন সাজেশন দিয়েছিলেন যে আপনি ভারতকে তো দেখিয়েছেন, যদি রাজ্য স্তরেও দেখাতে পারেন তাহলে আরও ভালো হবে। আমি এই ফিচার ইমপ্লিমেন্ট করেছি। তারপর আরেকটি ফিচার এসেছিল যাতে আমরা একটি ট্রাম্প কার্ডের মতো বানিয়েছিলাম, সব এম্পায়ারের ডেটা স্ট্যাটিস্টিক্স দিয়ে, যাতে সেগুলি শিশুদের কাছেও পৌঁছতে পারে। কেউ একজন সাজেশন দিয়েছিল যে এগুলোকে আপনি এক জায়গায় নিয়ে আসুন যাতে আমরা সবাই ডাউনলোড করে শেয়ার করতে পারি। আমি সেই ফিচারও ইমপ্লিমেন্ট করেছি। আমাদের এটা মাথায় রাখা জরুরি যে আমরা ভুল করতে পারি, কারণ আমরা সর্বশ্রেষ্ঠ নই। আর সেটা মাথায় রেখেই আমি কারেকশনের ট্যাব রেখেছিলাম, কারণ এটা আমাদের সব

0: আর সাইট, আর ভবিষ্যতে সমস্ত কন্ট্রিবিউশন মাথায় রেখে আমরা এমন একটা সাইট বানাবো যা আগামী কিছু বছরের মধ্যে ইতিহাসকে এক মনোগ্রাহী আগ্রহদীপক বিষয় করে তুলবে।
1: কৃষ্ণাজি, আপনি সত্যিই অত্যন্ত বড় একটা কাজ করেছেন। আচ্ছা, ইতিহাস ছাড়া আপনার নিশ্চয়ই আরও বেশ কিছু শখ রয়েছে, আরও অনেক কিছু কাজ আপনি করেছেন নিশ্চয়ই।
0: হ্যাঁ না স্যার, আমি একটু বোরিং টাইপের মানুষ স্যার। আমি টেকনোলজি নিয়ে খুবই আগ্রহী এবং ইতিহাসের বিষয়েও উৎসাহ রয়েছে। এখন যখন টেকনোলজি এবং ইতিহাস মিলেমিশে গেছে, এখন এর মধ্যেই ডুবে থাকি সারাদিন।
1: চলুন কৃষ্ণাজি, আপনাকে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। আপনি একটা খুবই সুন্দর সূচনা করেছেন এবং আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে অনেক মানুষ আপনার সঙ্গে যুক্ত হবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। তাই আমার তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, কৃষ্ণাজির এই প্রচেষ্টা শুধু ইতিহাসের শিক্ষার্থীদের জন্যই নয়, এতে আমরা সকলেই নিজেদের অতীতকে চমৎকারভাবে জানার সুযোগ পাব। আপনাদের কাছেও যদি এই ধরনের প্রচেষ্টার বিষয়ে কোনো তথ্য থাকে তাহলে তা অবশ্যই শেয়ার করুন। আমার প্রিয় দেশবাসী, নেশামুক্ত যুবা বিকশিত ভারতের জন্য এই অভিযান এই সময়ে সমগ্র দেশে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এর উদ্দেশ্য খুবই স্পষ্ট, নেশামুক্ত যুব সমাজ, ড্রাগ ফ্রি ইন্ডিয়া। অনেক মানুষ বিপুল সংখ্যায়, বিশেষ করে আমাদের যুব বন্ধুরা এর অংশ হচ্ছেন। প্রকৃতপক্ষে এটা ভারতের যুব সমাজের স্বাস্থ্য, ওদের আনন্দ এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের সামগ্রিক সংকল্প। বন্ধুরা, নেশার প্রতি দুর্নিবার আসক্তি একজন মানুষকেই শুধু গ্রাস করে না, এর কুফল তার সমগ্র পরিবার ও সমাজকে ভুগতে হয়। আমি সেই সমস্ত ব্যক্তিদের প্রশংসা করি যারা ড্রাগসের বিরুদ্ধে অন্যকে সচেতন করেন এবং নেশার কবলে পড়ে লড়াই করতে থাকা মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। নেশামুক্ত ভারতের জন্য আপনারা কোনো পাওয়ারফুল স্লোগান তৈরি করতে পারেন, আমাদের ইয়াং মিউজিশিয়ানসরা এমন গান সৃষ্টি করতে পারেন যেখানে ড্রাগ ফ্রি লাইফের বার্তা থাকবে, ছাত্রছাত্রীরা এবং থিয়েটারের দলের লোকেরা অন্তর ছুঁয়ে যাওয়া কোনো ছোট নাটিকা লিখতে পারেন যার মধ্যে ড্রাগের বিপদের সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসার পথের কথাও বলা থাকবে। আমাদের দেশে দারুণ দারুণ কন্টেন্ট ক্রিয়েটারদের অভাব নেই। আমার অনুরোধ রইল যে ওরা যদি বিভিন্ন ভাষায় এমন কন্টেন্ট তৈরি করেন তাহলে সমাজ এই দিশায় এগিয়ে যেতে পারে। আপনারা আপনাদের এই সংক্রান্ত প্রচেষ্টা হ্যাশট্যাগের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন। কখনো কখনো ক্রিয়েটিভ এফোর্ট ফর্মাল ক্যাম্পেনের থেকে বেশি কার্যকরী হয়। আসুন, ভারতের যুবশক্তিকে নেশার কবল থেকে রক্ষা করার জন্য, নেশামুক্ত করার মতো পবিত্র কর্তব্যে আমরা সকলেই নিজেদের ভূমিকা পালন করি। আপনারা আপনাদের প্রচেষ্টাকে নেশামুক্ত যুব সমাজ এই হ্যাশট্যাগে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন। আমার প্রিয় দেশবাসী, আগস্ট মাসে আমরা চারিদিকে দেশভক্তির নানা রং দেখতে পাই। এই সময় প্রত্যেক মানুষের মনে দেশপ্রেমের ভাবনা আরও প্রবল হয়ে ওঠে। ন্যাশনাল হ্যান্ডলুম ডে এবং ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি থেকে শুরু করে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস এই মাসকে আরও বিশেষ করে তোলে। স্বাধীনতা দিবস এবং ন্যাশনাল স্পেস ডে এর মতো দিন প্রত্যেক ভারতবাসীকে গর্বে ভরিয়ে তোলে। হর ঘর তিরঙ্গা অভিযান এই ভাবনাকে আরও মজবুত করে। বন্দে মাতরমের 150 বছর পূর্ণ হওয়ার ফলে এই বছরটা আরও বিশেষ হয়ে উঠেছে। এইবার 8 কোটিরও বেশি তেরঙ্গা পতাকার সঙ্গে সেলফি আপলোড হয়েছে। তেরঙ্গা পতাকাকে নিয়ে এই উৎসব শুধুমাত্র ভারতবর্ষেই সীমাবদ্ধ থাকেনি। এই বছর সূর্যপথ তিরঙ্গা অভিযানের মাধ্যমে আমাদের তেরঙ্গা পতাকা বিশ্বে এক অনন্য যাত্রাপথে পাড়ি দিয়েছে। ফিজির সুবায় প্রথম সূর্যকিরণের সঙ্গে তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল। এর পরে এশিয়া, আফ্রিকা, ইউরোপ আর তারপরে আমেরিকার সান ফ্রান্সিসকোতে ইন্ডিয়ান মিশন আর পোস্টে পতাকা উত্তোলন করা হয়।

আপনারা কল্পনা করুন এই দৃশ্য কতটা অদ্ভুত ছিল। যেমনভাবে সারা বিশ্বে সূর্য উদিত হতে থাকল, সেরকমভাবেই ভারতীয় পতাকা উত্তোলিত হতে থাকল। এরকম প্রচেষ্টায় সমাজকে এক সূত্রে আবদ্ধ করতে পারে, এদের মাধ্যমে দেশের সঙ্গে আমাদের সংযোগ আরও গভীর হয়। এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত সমস্ত

থেকে সন্ধে লক্ষাধিক মহিলা বিভিন্ন কাজে যুক্ত থাকেন। কেউ সবজি বেচেন, কেউ ফল, কেউ চায়ের দোকান দেন, আবার কেউ ফুল, প্রদীপ এবং পূজা সামগ্রী নিয়ে বসেন। অনেক সময় শুধুমাত্র স্বল্প পুঁজি তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এখন এরকম লাখো লাখো মা বোনেরা পিএম স্বনিধি যোজনা থেকে নতুন শক্তি পাচ্ছেন। নারী ক্ষমতায়নের এই দিকটি নিয়ে যতটা আলোচনা হওয়া উচিত ততটা হয় না। পিএম স্বনিধি যোজনার লাভার্থীর মধ্যে প্রায় 46% মহিলা, অর্থাৎ সারা দেশের প্রায় 35 লক্ষ মহিলা এই যোজনার সঙ্গে যুক্ত হয়ে নিজেদের ব্যবসা এগিয়ে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, গাজিয়াবাদের ববিতা শর্মাজি হলেন এর এক উত্তম উদাহরণ। ববিতাজি পূজা সামগ্রীর একটি ছোট স্টল চালাতেন। ফুল, প্রদীপ, ধূপকাঠি, নারকেলের মতো সামগ্রী বিক্রি করে তিনি নিজের সংসারে সাহায্য করতেন। অনেক পরিশ্রম করতেন, কিন্তু ব্যবসা বাড়ানোর জন্য পুঁজির অভাব ছিল। পিএম স্বনিধি থেকে উনি আর্থিক সাহায্য পেলেন। তিনি নিজের স্টলের সামগ্রী বাড়ালেন, ব্যবসার বিস্তার করলেন, গ্রাহক বাড়ল, উপার্জন বাড়ল, আর ধীরে ধীরে রাস্তার ধারের ছোট্ট স্টলটি একটি দোকানে পরিণত হল। বন্ধুরা, বেঙ্গালুরুর টিএস নিঙ্গাম্মাজির উদাহরণও খুব প্রেরণাদায়ক। নিঙ্গাম্মাজি আর ওনার স্বামী মিলে একটি ইডলি, ডোসা আর সাম্বার বিক্রি করার কাজ শুরু করেন। দোকান চলতে শুরু করল, কিন্তু একে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুঁজির প্রয়োজন ছিল। নিঙ্গাম্মাজিও পিএম স্বনিধি থেকে সাহায্য পেলেন। তারা নিজের কার্ট আরও উন্নত করলেন, আরও জিনিসপত্র কিনতে শুরু করলেন, আর মেনুতেও কিছু নতুন জিনিস যোগ করলেন। গ্রাহক বৃদ্ধি পেল, আয় বৃদ্ধি পেল এবং পরিবারের আর্থিক পরিস্থিতিও উন্নত হল। আজ তারা নিজেদের 3 সন্তানকে আরও ভালো শিক্ষা প্রদানে সক্ষম হয়েছেন। বন্ধুরা, মহিলাদের ব্যবসার বৃদ্ধির সঙ্গে সঙ্গে গোটা পরিবারের ভবিষ্যতেরও অগ্রগতি হয়। বাচ্চাদের শিক্ষায় উন্নতি হয়, ঘরের প্রয়োজন পূরণ হয়, আর নারীদের ভিতর আত্মবিশ্বাস আরও মজবুত হয়। এটাই তো হল নারী ক্ষমতায়নের এক জীবন্ত রূপ। আমি ফুটপাতের ব্যবসার সঙ্গে যুক্ত সমস্ত বোনেদের তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা জানাই। আমার প্রিয় দেশবাসী, স্বচ্ছতার একটি অনেক বড় গুণ আছে। যখন কোনো জায়গাকে পরিষ্কার রাখার সংকল্প সেই জায়গার মানুষের নিজস্ব সংকল্প হয়ে ওঠে, তখন পরিবর্তন শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এর মাধ্যমে ওই জায়গার সমগ্র পরিচয় পাল্টে যায়। দেশের বিভিন্ন জায়গায় স্বচ্ছতার এই প্রয়াস আমাদের নিরন্তর প্রেরণা দেয়। উত্তরপ্রদেশের রামপুরে পাটওয়াই নামে একটি গ্রাম আছে। ওখানে আকাশ এবং রোহন নামের দুই বন্ধু দেখলেন যে তাদের আশেপাশের এলাকা নোংরা আবর্জনায় ভরে গেছে। ব্যাস, তারপর আর কি, আকাশ এবং রোহন আবর্জনার ব্যাগ তুলে নেন এবং পরিচ্ছন্নতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আস্তে আস্তে অন্য যুবারাও তাদের সাথে যুক্ত হতে থাকেন। একটি টিম তৈরি হয় যার নাম হয় ক্লিন আপ পাটওয়াই। এই যুবারা আজ পর্যন্ত 4টি গঙ্গার ঘাট পরিষ্কার করে ফেলেছেন, 1 টনেরও বেশি প্লাস্টিক আবর্জনা সরিয়ে ফেলেছেন। এনারা বেশ কয়েকটি পুকুর এবং সার্বজনীন স্থানও পরিষ্কার করেছেন। বন্ধুরা, এইবার শ্রী অমরনাথজির যাত্রাতেও স্বচ্ছতা এবং জন অংশীদারিত্বের এমনই প্রেরণাদায়ক ছবি দেখা গেছে। দুর্গম রাস্তায় হাজার হাজার স্বচ্ছতা কর্মী দিবারাত্র সেবা প্রদান করে চলেছেন। এই বছর যাত্রা চলাকালীন 400 মেট্রিক টনেরও বেশি আবর্জনা সংগ্রহ ও প্রসেস করা হয়েছে। আমার এই প্রচেষ্টার একটি ব্যাপার বিশেষভাবে ভালো লেগেছে। স্বচ্ছতার এই অভিযানে পুণ্যার্থীরা অংশীদার হন,
16,000-এরও বেশি যাত্রী

স্বচ্ছতার সংকল্প নিয়েছেন। 10,000-এরও বেশি যাত্রীদের রেসপন্সিবল যাত্রী সার্টিফিকেটও দেওয়া হয়। এখানে একটি অত্যন্ত অসাধারণ প্রয়োগও করা হয়েছে। যাত্রাপথের ঘোড়া এবং খচ্চরের গোবরকেও বায়োগ্যাসে রূপান্তরিত করা হয়েছে এবং সেই ক্লিন এনার্জি থেকে স্বচ্ছ জ্যোতি প্রজ্বলিত করা হয়। অর্থাৎ বাবা বরফানির এই পবিত্র যাত্রায় স্বচ্ছতাও সেবা এবং আস্থার রূপ হয়ে ওঠে। বন্ধুরা, আমাদের গ্রাম হোক বা শহর, আমাদের নদী হোক বা তীর্থস্থল, এর পরিচয় আমাদের আচরণ থেকেও পাওয়া যায়। আর যখন স্বচ্ছতা আমাদের আচরণের অঙ্গ হয়ে যায়, সে স্থানের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। আমার প্রিয় দেশবাসী, কখনো কখনো আমাদের এক ক্ষুদ্র শখ জীবনের বড় কোনো সম্ভাবনার রাস্তা খুলে দেয়। নাগাল্যান্ডের ফেক জেলার বেসালু পুরোজির পথ চলাও কিছুটা সেরকমই। বেসালুজি কৃষক পরিবারে বড় হয়েছেন। ছোটবেলায় তিনি তার মা বাবাকে চাষ করতে দেখেছিলেন এবং তার নিজেরও ফুলের প্রতি খুব টান ছিল। 2021 সালে তিনি এই শখ থেকেই ছোট স্তরে ফুল উৎপাদন শুরু করেন। ধীরে ধীরে এর মধ্যে এক সম্ভাবনা দেখা দিতে থাকে। তিনি লক্ষ্য করেন, বিয়েবাড়ি হোক বা অন্য উৎসব, ফুলের চাহিদা সবসময়ই থাকে। বেসালুজি নিজের এই শখকে আরও এগিয়ে নিয়ে যাবার সিদ্ধান্ত নেন। এই সফরে তিনি স্থানীয় কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে ফুলের বৈজ্ঞানিক চাষের ট্রেনিং নেন এবং তারপর তিনি কেবলমাত্র 1/4 একর জমিতে গ্ল্যাডিওলাসের কয়েক হাজার চারা রোপণ করেন। প্রথম প্রচেষ্টাতেই 5,000-এরও বেশি ফুল ফোটে। বন্ধুরা, এই সাফল্য বেসালুজির জন্য এক নতুন সূচনা হয়ে দাঁড়ায়। তিনি ফুলের চাষকে আরও এগিয়ে নিয়ে যান। যে ফুল কখনো স্থানীয় বাজারে সীমাবদ্ধ ছিল, আজ তা নাগাল্যান্ডের সীমানা অতিক্রম করে দিল্লি, মুম্বাইয়ের মতো শহরে পৌঁছে যাচ্ছে। বেসালু পুরোজির এই যাত্রা আমাদের বলে যে শখ যখন পরিশ্রম আর সঠিক পথ প্রদর্শনের সাথে যুক্ত হয়, তখন তা নতুন সম্ভাবনার রাস্তা খুলে দিতে পারে। আমার প্রিয় দেশবাসী, আমাদের আশেপাশে এমন অনেক লোক আছেন যারা একটি ছোট প্রচেষ্টা দিয়ে শুরু করেন আর দেখতে দেখতে তাঁদের প্রয়াস অনেক লোকেদের জীবনে পরিবর্তনের রাস্তা তৈরি করে দেয়। ওড়িশার দেবাড়িগড়ে একটি গ্রাম আছে, ধৈর্যকুসুম। কয়েক বছর আগে পর্যন্ত এই গ্রামের মৈথিলি ভুয়েজি প্রায় প্রতিদিন জঙ্গলে যেতেন, কখনো জ্বালানির কাঠ আনতে, কখনো মহুয়া আর কেন্দু পাতা তুলতে, তো কখনো বাঁশের কোপলা এবং অন্যান্য বনজ সামগ্রী আনতে। তাঁর এবং ওখানকার অনেক পরিবারের বহু চাহিদা এই জঙ্গল থেকেই মিটত। কিন্তু তারপর মৈথিলিজি দেবড়িগড় ইকো ট্যুরিজমের সাথে যুক্ত হন। এখান থেকে জঙ্গলের সাথে ওনার সম্পর্ক এক নতুন মোড় নেয়। এখন জঙ্গলের রক্ষণাবেক্ষণও তাঁর জীবিকার মাধ্যম হয়ে ওঠে। বন্ধুরা, মৈথিলিজির জীবনে আসা এই পরিবর্তন অন্য মহিলাদেরও প্রেরণা দিয়েছে। আজ 60-এরও বেশি মহিলা জঙ্গল সংরক্ষণের কাজে যুক্ত হয়েছেন। কেউ বন্যপ্রাণী সুরক্ষার দায়িত্ব সামলাচ্ছেন, কেউ তৃণভূমির বিকাশের সাথে যুক্ত হয়েছেন, আবার কিছু মহিলা ইকো ট্যুরিজম অ্যাক্টিভিটিতে যোগদান করছেন। বন্ধুরা, মৈথিলিজি ও দেবড়িগড়ের এই বোনেরা দেখিয়েছেন যে প্রকৃতিকে রক্ষাও করা যায় আর জীবনে সমৃদ্ধিও আনা যায়। এই সমস্ত বোনেদের প্রচেষ্টা আমাদের সকলের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক। বন্ধুরা, আজ আমাদের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশে পৌঁছাচ্ছে এবং আপনারা জেনে গর্বিত হবেন যে ভারত এমন স্বপ্ন দেখা বিশ্বের হাজার হাজার মেয়েকে এক সুতোয় বাঁধছে। এই উদ্যোগের নাম মিশন শক্তি স্যাট। এর মাধ্যমে 108টি দেশের 12

হাজার ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার এবং উদ্ভাবনের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। 23 আগস্ট জাতীয় মহাকাশ দিবস, ন্যাশনাল স্পেস ডে, এই মিশনের একটি সুন্দর দৃশ্য উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় দেখা গেছে। গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে মিশন শক্তি স্যাট এর দ্বিতীয় ধাপের সূচনা হয়েছে। এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ ও ভারত থেকে আসা প্রায় 100 জন ছাত্রী এক জায়গায় একত্রিত হয়েছিল। ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে নির্বাচিত ছাত্রীরাও এতে অংশ নিয়েছিল। এই গোটা উদ্যোগের লক্ষ্যটিও অত্যন্ত বিশেষ। বন্ধুরা, সম্পূর্ণভাবে ছাত্রীদের দ্বারা নির্মিত একটি স্যাটেলাইটকে চাঁদের কক্ষপথে পাঠানোর প্রস্তুতি চলছে। আমার দৃঢ় বিশ্বাস যে এদের মধ্য থেকেই বহু ছাত্রী আগামী দিনে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের জগতে নিজেদের এক নতুন পরিচয় গড়ে তুলবে। আমার প্রিয় দেশবাসী, আজকাল অ্যাভোকাডো ফলের খুব রমরমা। আগে এই ফলটিকে হয়তো খুব কম মানুষই চিনতেন, এর চাহিদাও ছিল কম এবং কদরও ছিল কম, কিন্তু আজ ডাইনিং টেবিলে একে প্রায়শই দেখা যাচ্ছে। আজ এটি স্বাস্থ্য সচেতন মানুষ ও প্রিমিয়াম মার্কেটের বিশেষ পছন্দের ফল হয়ে উঠেছে। আমাদের কৃষক ভাই বোনদের জন্যেও এটি অত্যন্ত লাভজনক প্রমাণিত হচ্ছে। যেমন অন্ধ্রপ্রদেশের কাডাপ্পার বরদরাজজির কথাই ধরা যাক। তিনি বহু বছর ধরে নিজের জমিতে টমেটো ও কলার চাষ করছিলেন। একদিন তিনি বন্ধুদের খামারে অ্যাভোকাডোর ফলন দেখতে পান। এরপর তিনি ইউটিউব থেকে এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। এ পর্যন্ত তিনি প্রায় 4 টন অ্যাভোকাডো উৎপাদন করে ফেলেছেন। আজ তিনি স্থানীয় দোকানগুলোতে সরাসরি এটি সরবরাহ করছেন। নতুন ধরনের ফসল বৈজ্ঞানিক পরামর্শ এবং সরাসরি বিপণনের মাধ্যমে তাঁর ছোট্ট খামারের আয় সম্পূর্ণ বদলে গেছে। তামিলনাড়ুর কোডাইকানালের কৃষক চন্দ্রশেখরনজি আধা হেক্টর জমিতে অ্যাভোকাডো চাষ শুরু করেছিলেন। তিনি এর খুব ভালো দাম পাচ্ছেন এবং তাঁর উপার্জনও বেশ বৃদ্ধি পেয়েছে। কর্ণাটকের চিকমাগালুরুর কিছু কৃষক ভাইবোন তো কফি বাগানের মাঝেই অ্যাভোকাডো গাছ লাগিয়েছেন। এর ফলে কফি ও গোলমরিচের পাশাপাশি তারা বাড়তি উপার্জনও করতে পারছেন। বন্ধুরা, আমরা শহরের রেস্তোরাঁগুলোতে প্রায় অ্যাভোকাডো টোস্ট এর কথা শুনি, কিন্তু এই অ্যাভোকাডোর মাধ্যমেই আমাদের উদ্ভাবনী কৃষকেরা আয়ের এক নতুন পথ খুঁজে পেয়েছেন। অর্থাৎ নিজের দেশের অ্যাভোকাডো দিয়ে আপনার টোস্টের স্বাদও বাড়ল, আবার কৃষকদের আয়ও বেড়ে গেল। আমার প্রিয় দেশবাসী, কিছুদিনের মধ্যেই 3রা সেপ্টেম্বর আমরা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী পালন করব। বন্ধুরা, উত্তম কুমার একজন ভার্সাটাইল অ্যাক্টর ছিলেন, যিনি নিজের অভিনয় দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ফিল্ম লাভার্সরা মানেন যে শ্রী সত্যজিৎ রায় ফিল্ম নায়ক দ্য হিরো এর পুরো স্ক্রিপ্ট মহানায়ক উত্তম কুমারকে ভেবে লিখেছিলেন। সত্যজিৎ রায় বলেছিলেন যে তাঁর মধ্যে ডিগনিটির সাথে অসাধারণ ইমোশনাল ডেপ্থ ছিল। চরিত্রকে তিনি জীবন্ত করে তোলার জন্য খুব পরিশ্রম করতেন। উত্তম কুমার নিজস্ব সহজতার সঙ্গে ফিলান্থ্রপির জন্য পরিচিত ছিলেন। তাঁর জীবন থেকে কখনো হার না মানার একটি আরও বড় শিক্ষা মেলে। তাঁর শুরুর ছবিগুলি খুব বেশি চলেনি, কিন্তু তিনি নিজের কাজের উপর ফোকাস বজায় রেখেছিলেন। এরই ফলস্বরূপ তিনি এত উচ্চতা অর্জন করেছিলেন। বন্ধুরা, মনে আছে যখন আমি কলকাতায় রোড শো করছিলাম, তখন আমি উত্তম কুমারের বাড়ির সামনে দিয়েও গিয়েছিলাম। সেখানে আমাকে একজন ব্যক্তি তার একটি ছবিও উপহার দিয়েছিলেন। আমি আবার মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি সবসময় আমাদের সকলের হৃদয়ে বিরাজ করবেন। মহানায়ক উত্তম কুমার
চিরদিন মানুষের

0: হৃদয়ে বিরাজ করবেন। আমার প্রিয় দেশবাসী, আমাদের উৎসবগুলি পরম্পরার সঙ্গে সঙ্গে একে অপরের সঙ্গে জুড়ে যাওয়ার সুযোগও দেয়। আসন্ন দিনগুলিতে আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব পালন করতে চলেছি। চৌঠা সেপ্টেম্বর জন্মাষ্টমীর পবিত্র পার্বণ, সেপ্টেম্বরেই আমরা বিশ্বকর্মা পূজাও পালন করব। এই সময়ে আমাদের আশেপাশের কারিগরদের, শিল্প কারিগরদের এবং বিশ্বকর্মা বন্ধুদের সম্মান করা উচিত। কিছু মাস পরে দীপাবলিও আসতে চলেছে, এর প্রস্তুতিও ধীরে ধীরে শুরু হয়ে গেছে। উৎসবের এই মরশুমে আমি আরও একবার আপনাদের ভোকাল ফর লোকালের অনুরোধ করছি। ভোকাল ফর লোকালের অর্থ কেবল মাটির প্রদীপ কেনা নয়, এর ভিশন খুব বড়। আমরা নিজের ঘরের জন্য যে জিনিস কিনি সেটিকে একবার অবশ্যই দেখে নিই যে তা ভারতে তৈরি হয়েছে কিনা। ভারতের আত্মনির্ভর হয়ে ওঠার পথ ভারতে তৈরি জিনিসের উপর গর্ব অনুভব করার মাধ্যমেই প্রশস্ত হবে। এই বার্তাকে যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়াও আমাদের দায়িত্ব। আমাদের ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের বন্ধুরা, ইনফ্লুয়েন্সাররা এবং সেলিব্রিটিদেরও এতে খুব বড় ভূমিকা আছে। আমার অনুরোধ যে আপনি নিজেও ভোকাল ফর লোকালকে আপন করে নিন এবং অন্যদেরও এর জন্য অনুপ্রাণিত করুন। বন্ধুরা, আপনাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা নিজের ছোট ছোট প্রয়াসের মাধ্যমে সমাজে বড় পরিবর্তন আনছেন। আপনি তাদের সম্বন্ধে মন কি বাতে অবশ্যই লিখুন। আপনার পাঠানো অভিজ্ঞতা দেশের কোনো একটি জায়গায় কারুর জন্য নতুন প্রেরণা হয়ে উঠতে পারে। আমি আপনাদের পরামর্শ ও অভিজ্ঞতার প্রতীক্ষায় রইলাম। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত শিরোনামে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আজ রাত ৮টায় একই প্রচার তরঙ্গে।
2: Prime Minister Narendra Modi has said that the Nasha Mukti Yuva for Viksit Bharat campaign is gaining momentum rapidly across the country. Sharing his thoughts in the Mann Ki Baat program on Akashwani this morning, Mr. Modi expressed happiness that the campaign with the goal for drug-free youth and a drug-free India is not merely a formality, as many people, especially the youth, are joining it in large numbers. He said this is a collective resolve for the health, happiness and bright future of India's youth.
3: नशा मुक्त युवा फॉर विकसित भारत ये अभियान इस समय पूरे देश में तेजी से आगे बढ़ रहा है। इसका लक्ष्य बिल्कुल साफ है, नशा मुक्त युवा, ड्रग फ्री इंडिया। बहुत सारे लोग, विशेषकर हमारे युवा, बहुत बड़ी संख्या में इसका हिस्सा बन रहे हैं। आखिर यह भारत के युवाओं की हेल्थ, उनकी हैप्पीनेस और उज्ज्वल भविष्य के लिए ही हमारा सामूहिक संकल्प है।
2: The Prime Minister said, drug addiction does not just engulf a single individual, but the entire family and society bear the consequences. He commended those who raise awareness against drugs and step forward to help individuals struggling with addiction. Mr. Modi asked people to come up with a powerful slogan for a drug-free India and young musicians to create songs that convey the message of a drug-free life. He said the country has no shortage of excellent content creators. Mr. Modi urged them to create content in various languages to help society in this endeavor. He said they can use their creativity as a medium for social change. The Prime Minister said lakhs of women are gaining new strength through the PM Swanidhi Yojana. He said this aspect of women empowerment is not discussed as much as it should be. Mr. Modi said women account for approximately 46% of the beneficiaries of the PM Swanidhi Yojana.
3: पीएम स्वनिधि योजना की लाभार्थियों में करीब 46% महिलाएं हैं, यानी देश भर में लगभग 35 लाख महिलाएं इस योजना से जुड़कर अपने कारोबार को आगे बढ़ा रही हैं। गाजियाबाद की बबीता शर्मा जी इसका बहुत अच्छा उदाहरण है। बबीता जी पूजा की सामग्री का एक छोटा सा स्टॉल लगाती थी, फूल, दिए।

0: আকাশবাণী কলকাতা FM প্রচার তরঙ্গে খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ জুড়ে উন্নত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ অভিযান গতি লাভ করেছে। আকাশবাণীতে আজ মন কি বাতের 137তম পর্বে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমারের বহুমুখী প্রতিভার কথাও আজকের মন কি বাতে তুলে ধরেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাসখান্দে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাওকাত মির্জিওয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 734। ভোতেকোশী নদীতে নতুন করে বন্যার সতর্কতা জারি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দলীয় প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে আজ খড়গপুরে যাচ্ছেন। মহিলাদের টি-20 এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ জুড়ে উন্নত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ অভিযান গতি লাভ করেছে। আকাশবাণীতে আজ মন কি বাতের 137তম পর্বে শ্রী মোদী বলেন, মাদকমুক্ত যুব সমাজ ও নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে এই অভিযানে বহু মানুষ, বিশেষ করে তরুণরা, বিপুল সংখ্যায় সামিল হচ্ছেন। যুব সমাজের সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং উন্নত ভবিষ্যতের জন্য এই সম্মিলিত উদ্যোগের প্রশংসা করেন তিনি। মাদক শক্তি কেবলমাত্র একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, এর পরিণাম সম্পূর্ণ পরিবার এবং গোটা সমাজকেই ভুগতে হয়। মাদকমুক্ত ভারত গড়ার অন্য সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান শ্রী মোদী।
1: नशा मुक्त युवा फॉर विकसित भारत, ये अभियान इस समय पूरे देश में तेजी से आगे बढ़ रहा है। इसका लक्ष्य बिल्कुल साफ है, नशा मुक्त युवा, ड्रग फ्री इंडिया। बहुत सारे लोग, विशेषकर हमारे युवा, बहुत बड़ी संख्या में इसका हिस्सा बन रहे हैं। आखिर यह भारत के युवाओं की हेल्थ, उनकी हैप्पीनेस और उज्जवल भविष्य के लिए ही हमारा सामूहिक संकल्प है।
0: प्रधानमंत्री बोलें, আগামী 3রা সেপ্টেম্বর কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপিত হবে। তিনি বলেন, উত্তম কুমারের বহুধা বিস্তৃত অভিনয় প্রতিভা মানুষের হৃদয়ে চিরকাল বিরাজ করবে। উত্তম কুমারের কথা ভেবেই বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায় তাঁর নায়ক সিনেমার চিত্রনাট্য রচনা করেছিলেন বলেও শ্রী মোদী উল্লেখ করেন।
1: উত্তম কুমার জি এক ভার্সেটাইল অ্যাক্টর থে, জো আপনে অভিনয় সে লোগোঁ কে দিলোঁ মে রস বস গয়ে। ফিল্ম লভার্স কা মাননা হ্যায় कि श्रीमान सत्यजीत रे ने फिल्म नायक द हीरो की पूरी स्क्रिप्ट महानायक उत्तम कुमार जी को ध्यान में रखकर लिखी थी। मैं एक बार फिर महानायक उत्तम कुमार जी को श्रद्धांजलि अर्पित करता हूं। वे हमेशा हम सबके दिलों पर राज करते रहेंगे। महानायक उत्तम कुमार चिरोदिन मानुषे हृदय राज करवेन।
0: भारत छाड़ो आंदोलन, स्वाधीनता दिवस, দেশ বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস, জাতীয় হস্তচালিত তাঁত দিবস ও জাতীয় মহাকাশ দিবস।

0: সহ একাধিক কারণে চলতি মাস বিশেষ গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এর সঙ্গে বন্দে মাতরম গানের সার্ধ শতবর্ষ পূর্তি চলতি বছরকে আরও স্মরণীয় করে তুলেছে। এবছর 8 কোটিরও বেশি তিরঙ্গা সেলফি আপলোড করা হয়েছে। সূর্যপথ তিরঙ্গা কর্মসূচির মাধ্যমে চলতি বছরে জাতীয় পতাকা বিশ্বজুড়ে এক অনন্য যাত্রায় সামিল হয়েছে। ফিজির সুভাতে ভোরের প্রথম আলোয় ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলিত হয়েছে। এরপর এশিয়া, আফ্রিকা ও ইউরোপ জুড়ে অবস্থিত ভারতীয় দূতাবাসগুলিতেও তা উত্তোলন করা হয়েছে।
1: अगस्त के महीने में हमें हर तरफ देशभक्ति के अनेक रंग देखने को मिलते हैं। इस समय हर व्यक्ति के मन में राष्ट्र प्रेम की भावना और प्रबल हो जाती है। नेशनल हैंडलूम डे और भारत छोड़ो आंदोलन की वर्षगांठ से लेकर विभाजन विभीषिका स्मृति दिवस इसे खास बनाते हैं। स्वतंत्रता दिवस और नेशनल स्पेस डे इसके अवसर तो हर देशवासी को गर्व से भर देते हैं। हर घर तिरंगा अभियान इस भावना को और मजबूत करता है। वंदे मातरम के 150 वर्ष पूरे होने से यह साल और भी विशेष बन गया है।
0: উৎসবের মরশুমে আরও একবার দেশে তৈরি পণ্য ব্যবহারের কথা স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভোকাল ফর লোকালের দৃষ্টিভঙ্গি স্থানীয় পণ্যের বাজারকে প্রসারিত করে, এর মাধ্যমে আত্মনির্ভর হয়ে ওঠার পথও প্রশস্ত হয়।
1: त्योहारों के इस मौसम में मैं एक बार फिर आपसे वोकल फॉर लोकल का आग्रह दोहराऊंगा। और वोकल फॉर लोकल का मतलब केवल मिट्टी के दिए खरीदना नहीं है, इसका विजन बहुत बड़ा है। हम अपने घर के लिए जो भी सामान खरीदते हैं उसे एक बार जरूर देख लें कि वो भारत में बना हो। भारत के आत्मनिर्भर बनने का मार्ग भारत में बनी चीजों पर गर्व करने से ही प्रशस्त होगा।
0: মন কি বাতের এই পর্ব শুনতে বিভিন্ন জায়গায় উৎসাহী শ্রোতারা রেডিও সেটের সামনে ভিড় জমিয়েছিলেন। উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী জানান,
2: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সাল থেকে যে শুরু করেছেন মন কি বাত, তার একটা অভূতপূর্ব আবেগ সমন্বিত একটা ইম্প্যাক্ট হয়েছে সারা ভারতবর্ষের মানুষের মধ্যে। মানুষ তাদের স্বপ্নের প্রতিফলন দেখতে পান ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মুখে। এটা যখন সম্ভব হয় তখন মানুষের পক্ষেও সে দিশা নির্ধারণ করাটা খুব সহজ হয়ে যায় যে বিশ্বগুরুর রাস্তায় ভারতবর্ষ কিরকম ভাবে চলছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাশখন্দে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাওকাত মির্জিওয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন। রাষ্ট্রপতি প্রাসাদে আয়োজিত এই বৈঠকে উভয় নেতা ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল যোগাযোগ, জ্বালানি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করছেন। বৈঠক শেষে কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী আজ প্রথমে যোগ ফেডারেশন অব উজবেকিস্তানের আয়োজনে একটি যোগাসনের কর্মসূচিতে অংশ নেন। এরপর তিনি রাষ্ট্রপতির প্রাসাদে পৌঁছলে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। নেপালে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 734। 320 জন বিদেশি নাগরিক সহ প্রায় 2500 মানুষ এখনও নিখোঁজ। বিপর্যয়ের পঞ্চম দিনে আজও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, চিতোয়ান থেকে 259, পূর্ব নালওয়াল পরাশি থেকে 184, পশ্চিম নাওয়াল পরাশি থেকে 82 এবং গোর্খা জেলা থেকে 58টি দেহ উদ্ধার হয়েছে। দুর্যোগ কবলিত জেলাগুলি থেকে 8,186 জনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নেপাল সরকার ভোতে কোশি নদীতে নতুন করে বন্যার সতর্কতা জারি করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নেপালে আকস্মিক বন্যার বিপর্যয়ের পর এ পর্যন্ত 108 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় জয়সওয়াল জানান, আগে যাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না এমন প্রায় 50 জন ভারতীয় নাগরিকের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, 275 জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে এবং ভারতীয় বংশোদ্ভূত আরও প্রায় 128 জন, যাদের অন্য দেশের নাগরিকত্ব রয়েছে, তারাও নিখোঁজ। এদিকে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে ভারত নিরবচ্ছিন্ন সহায়তা প্রদান করছে। 11 টন ত্রাণ সামগ্রী নিয়ে 4th বিমানটি কাঠমান্ডুতে অবতরণ করেছে এবং ত্রাণ সামগ্রী নেপাল সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে ভারত 3টি উড়ানের মাধ্যমে 57 টনেরও বেশি জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছিল। খবর শুনছেন FM প্রচার তরঙ্গে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দলীয় প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে আজ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে যাচ্ছেন। সেখানে একটি হোটেলে দলীয় প্রশিক্ষণ শিবিরে যোগ দেবেন তিনি। ওই হোটেলেই গতকাল শুরু হয়েছে ঘাটাল সাংগঠনিক জেলার দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবির। এই শিবিরেই মুখ্যমন্ত্রীর নেতৃত্ব দেওয়ার কথা। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সর্দার হুকম সিংয়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী বিড়লা বলেন, সর্দার হুকম সিং ছিলেন একজন দক্ষ রাজনীতিবিদ, আইন বিশেষজ্ঞ এবং অসাধারণ বাগ্মী। শ্রী সিং লোকসভা পরিচালনা

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশু মহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নাম্বারে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন।

0: পুন ইডেন গার্ডেন্স কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউম ও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25 সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
2: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন, তোমায় গান শোনাবো,
3: তোমায় গান শোনাবো
2: 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো,
3: তোমায় গান শোনাবো
2: 100.1 FM।

0: হোস্ট ফ্যামিলি বিলংস আপনাদেরই পরিবারের আমরা
1: একেবারেই। প্রযুক্তি শাশ্বতী চলে এসেছে আপনাদের গান শোনানোর জন্য, আর প্রথমেই আপনাদের পছন্দের গানই শোনালাম। এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন পবিত্র সাহা, সীমা সাহা, 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে।
0: লালচাঁদ বড়ালের কথা এবং সুরে এই টপ্পা গানটি রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনলাম। পরের গানে চলে যাব সলিল চৌধুরীর কথায় সুরে, এই গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনতে চেয়েছেন শ্যামনগর থেকে শুভদীপ মণ্ডল।

হেমন্ত মুখোপাধ্যায়ের পর যে গানটি আমরা শুনব সে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন কে? অনুরোধ করেছেন রণবীর নাথ শ্যামনগর থেকে, মান্না দের কণ্ঠে। গানটির কথা জহর মজুমদার, সুর প্রভাস দে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা শুনছিলাম মলয় মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান। আর শাশ্বতী একটা কথা বলছিল যে বহু বছর পরে এই গান মানে শাশ্বতী শুনছে। আসলে কি হয়, আপনাদের আমরা যেটা বারে বারে বলি যে আপনারা এমন এমন গানের অনুরোধ আমাদের কাছে নিয়ে আসেন যে গানগুলো ফিরে ফিরে আমাদেরও শুনতে খুব ভালো লাগে এবং আমাদের মনে হয় উমা তাই তো এই গানটা কতদিন পরে শুনলাম, আমাদের খুব মন ভালো হয়ে যায় জানেন এখানে বসে বসে।
1: একদম একদম, প্রযুক্তি যে কথাটা বলেছে একেবারে আমাদের মনের কথা, দুজনেরই মনের কথা। এই গান অনেক বছর পর, বহু বছর পর শুনলাম। আর গীতিকার মিল্টু ঘোষ, সুরকার শৈলেন মুখোপাধ্যায়, 1967 সালে গানটি তৈরি হয়েছিল।
0: সুব্রত দত্ত হোজাই আসাম থেকে শুনতে চেয়েছেন এই গানখানি। আপনার পছন্দের গান শুনিয়ে দিলাম, আপনার কানের কাছে পৌঁছে গেল। এই মুহূর্তে যে মানুষটির পছন্দের গান শোনাবো তিনি হলেন প্রদীপ সরকার। রামকৃষ্ণ ঘোষ সিঁথি থেকে অনুরোধ করেছেন, শুনতে চেয়েছেন ওপেনটি বায়োস্কোপের গান উপল সেনগুপ্তের কণ্ঠে। এই গান আপনাদের সকলের জন্য রইল। গানের কথা লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় আর সুর উপল সেনগুপ্তের।

ওভেন্টি বায়োস্কোপের গান শুনছিলাম আমরা। এরপর গান শুনবো আমরা, একটি রবীন্দ্রসঙ্গীত শুনবো। শুনতে চেয়ে অনুরোধ করেছেন যে শিল্পীর কণ্ঠে আমরা শুনবো, তারই বাড়ির আত্মীয়, তার সম্পর্কে নাতনি হন স্বাতী ঘোষ। কয়েকদিন আগেই আমরা তার জন্মদিন পেরিয়ে এসেছি, তিনি শ্রদ্ধা জানাতে চান। শুধু তিনি নন, আমরা সবাই আপামর বাঙালি এবং বলা ভালো ভারতবর্ষের প্রতিটি সঙ্গীতপ্রেমী মানুষ তাকে শ্রদ্ধা জানাতে চাই। আর এই গানেই থাক আমাদের শ্রদ্ধাঞ্জলি। শিল্পী সুপ্রীতি ঘোষ।

0: শিল্পী সুপ্রীতি ঘোষের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলাম। শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন স্বাতী ঘোষ, আনন্দপুর, কলকাতা থেকে।
1: আমরা চলে যাব পরের গানে। পরের গানের শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে চেয়েছেন গিরিশ পার্ক থেকে অশ্রুতি ও জয়। জানি না তোমরা ছোট কিনা, তুমি করেই বলছি, একটু পুরো নামটা লিখে পাঠালে ভালো হতো আমাদের। রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গান সুমিত সমাদ্দারের কথায় এবং চিরদীপ দাশগুপ্তের

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: নির্মলা মিশ্রের কণ্ঠে আমরা শুনছিলাম এই গানখানি।
1: বেগমপুর খরসরাই হাটতলা থেকে সুজয়নাথ শুনতে চেয়েছিলেন এই গান, আমরা সবাই মিলে শুনলাম সুজয়নাথের সঙ্গে সঙ্গে। আর পরের গান শুনবো আমরা মান্নাদের কণ্ঠে। তাপস ভূঁইয়া কুঞ্জপুর দাসপুর পশ্চিম মেদিনীপুর থেকে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন।
0: গানের কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর রতু মুখোপাধ্যায়।

0: সৌম্য সেন কলকাতা থেকে অনুরোধ করেছিলেন যে কোনো শিল্পীর কণ্ঠে এই গানটি শোনার জন্য। শুনিয়ে দিলাম আপনাকে ঋতু গুহর কণ্ঠে এই গান।
1: এবং আজ হ্যাঁ, স্টুডিওর ঘড়ি যা বলছে আমরা আর একটা গান শুনতে পারবো শেষ বেলায় যে গানটি রেখে যাব। হ্যাঁ সত্যিই আমাদের যাবার সময় হয়েছে। নজরুল গীতি আঙুরবালা দেবীর কণ্ঠে শুনতে চেয়েছেন যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে।
0: আর যেতে যেতে আপনাদের বলে রাখি সময় তো ঠিকই হয়েছে, কিন্তু আমাদের ফিরে আসারও একটা নির্দিষ্ট সময় রয়েছে, সেটি হলো 2:30 আবারও শাশ্বতী প্রযুক্তি চলে আসবে সুরেলা সফর নিয়ে 100.1 FM গোল্ডে।

0: आकाशवाणी एफएम गोल्ड खांटी सोना।
1: बृष्टिर दिने माटिर भेजा गंध, फुटन्त चायर बा भातेर गंध, मायर शाड़ीर भाज भांगा गंध, नतून बोयेर पातार गंध बा किछु उद्भट गंध जेमन केरोसिन तेल कर्पूरेर गंध, एसबई प्रतिटि मानुष आर तार प्रिय गंध, जेखाने परफ्यूमो हार मेने जाए, जे गंध आर्टिफिशियल नय किन्तु आत्मतृप्ति देय। प्रिय गंध निये गल्प एबार बोलेई फेलुन, होक ना ता उद्भट बा स्मृति माखानो, सेई मन केमनेर गंध निये अनुगल्प लिखुन अनधिक 70 शब्देर मध्ये, आर पाठिये दिन 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25 সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
2: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে, এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস।

0: হোয়াটসঅ্যাপ নম্বর, ফোন নম্বর ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে।

0: আপনারাও নিশ্চয়ই ভাবছেন কি নাম এই জুটির, যে জুটিকে নিয়ে আজকের জুটিতে দুটিতে আমরা দুটিতে চলে এসেছি 100.1 FM গোল্ডের সুরেলা সফর নিয়ে। আমি প্রযুক্তি,
1: আমি শাশ্বতী, আর থাকবো আপনাদের সঙ্গে বিকেল 4টে পর্যন্ত জুটিতে দুটিতে নিয়ে। তবে কাকে নিয়ে সেটাই বড় প্রশ্ন।
0: গানটা শুনতে শুনতে আপনারা একটু বোধহয় গেস করে ফেলেইছেন, যারা 90s কিড বা 90s এর গান শুনতে বেশি ভালোবাসেন তাদের কিন্তু এই নামটা চট করে মনে এসেই যাবে, তাই না?
1: তাহলে নামটা বলেই দাও।
0: বেশ, দিলীপ সেন, সমীর সেন, এই জুটিকে নিয়েই কিন্তু আজকে আমরা রয়েছি জুটিতে দুটিতে। দিলীপ সেন, যার বাবা ছিলেন জামাল সেন, যিনি একটা সময় খুব নাম করা একজন সঙ্গীতকার ছিলেন
1: এবং আকাশবাণীর সঙ্গেও যুক্ত ছিলেন।
0: ঠিক তাই, কলকাতা আকাশবাণীর সঙ্গে যুক্ত ছিলেন। সেই সময় আকাশবাণীর নানা ধরনের গানের কম্পোজিশন বা মিউজিশিয়ান হিসেবে তিনি কাজ করেছেন, গানও গেয়েছেন,
1: বন্দে মাতরম গেয়েছেন।
0: হ্যাঁ, শোনা যায় যে তিনি নাকি আকাশবাণীতে প্রথম বন্দে মাতরম গানটি রেকর্ড করেন। এরপর তিনি চলে যান লাহোরে এবং সেখানে গিয়েও ছবিতে কাজ করা শুরু করেন, এবং সেখান থেকে তাকে নিয়ে আসা হয় বোম্বে, এবং বোম্বেতেও তিনি বেশ কিছু ছবিতে কাজ করেছিলেন।
1: এবং তারপরে তার মানে কি বলবো, সেই পরম্পরা বজায় রেখে তার ছেলে সমীর এবং শম্ভু সেন, সমীর সেন এবং শম্ভু সেন,
0: দিলীপ সেন এবং শম্ভু সেন, হ্যাঁ দিলীপ সেন এবং শম্ভু সেন, শম্ভু সেন বড় দাদা ছিলেন এবং তিনি নৃত্য প্রশিক্ষক ছিলেন, ডান্স ডিরেক্টর ছিলেন, এবং এই ডান্স ডিরেকশন বিষয়টা দিলীপেরও এত পছন্দ ছিল যে তিনিও কিন্তু ছোটদের ফোক ডান্স এবং মানে কি বলবো কত্থক এইগুলো শেখাতেন। এবং শম্ভু সেনের ছেলে সমীর সেন, এরা ইনিও কিন্তু একজন মিউজিশিয়ান ছিলেন এবং বিভিন্ন মানুষের সঙ্গে মিউজিক বলিউডে সেই সময় মানে হুজ হুদের সঙ্গে তিনি কাজ করেছেন, লক্ষ্মীকান্ত প্যারালাল, অনু মালিক, বাপি লাহিড়ি, আর ডি বর্মন, শঙ্কর জয়কিষণ, রাজেশ রোশন, এদের সকলের সঙ্গে তিনি কাজ করেছেন অ্যাজ আ পারকাশনিস্ট। একটা সময় তাদের মনে হলো যে একসঙ্গে যদি কিছু করা যায়, এই কথাটা কিন্তু কাকা দিলীপ সেনেরই মাথায় আগে এসেছিল। তিনি সমীর সেনকে বললেন যে তুমি তো মিউজিকটা জানোই, তাহ আর আমিও রিদমটা খুব ভালো জানি নাচের সুবাদে, ফলে চলো দুজনে মিলে যদি কিছু কাজ করা যায়। এরপরে তারা যে কাজ করলেন তার একটা নিদর্শন আমরা শুনি, তারপরে আরও অনেক গল্প নিয়ে চলে আসছি আজকের জুটিতে দুটিতে। রয়েছে আপনাদের সঙ্গে প্রযুক্তি আর শাশ্বতী।

0: জুটিতে দুটিতে আজ কথা হচ্ছে দিলীপ সেন সমীর সেনকে নিয়ে। তাদের প্রথম ছবি সুরমা ভোপালির গান আমরা শুনছিলাম, 1988-এর ছবি সুরমা ভোপাল। এই নামটা শুনলেই আমাদের শোলের সেই চরিত্রের কথা মনে পড়ে যায়। 1975-এর শোলে ছবিতে জগদীপ যে চরিত্রটি করেছিলেন সুরমা ভোপালি, পরবর্তীকালে এই চরিত্র বা এই নাম নিয়েই জগদীপ তিনি একটি ছবি পরিচালনা করতে চাইলেন। এবং এই ছবিতে তার মনে হলো যে নতুন একটু নতুন ধরনের, হ্যাঁ, নতুন মিউজিক ডিরেক্টরদের যদি সুযোগ দেওয়া যায়। তো সেই সময় দিলীপ সেনের কাছে প্রস্তাব এলো এবং তিনি সমীরকে গিয়ে বললেন যে চলো তাহলে কাকা ভাইপো মিলে, চাচা ভাতিজা মিলে একসঙ্গে কাজ করা যাক। খুব অদ্ভুতভাবে যদি জন্মের সময়টা দেখি তাহলে দেখা যাবে যে সমীর সেন দিলীপ সেনের থেকে কিন্তু এক বছরের বড়।
1: কিন্তু কাকা ভাইপো হলেও বয়সের তফাৎ সেই অর্থে ছিল না।
0: হ্যাঁ, ছিল না। তো এই ছবিটি তৈরি হলো এবং এই ছবির গান খুব যে বিরাট জনপ্রিয় হলো তা কিন্তু নয়। এরপরে সাজিদ নাদিয়াদওয়ালার একটি ছবি জুলম কি হুকুমত, এই ছবিতে তারা সুর দিলেন। এই ছবির মহরাতে একটা ঘটনা ঘটল।
1: 1993 সালে যেটা আয়না ছবির কথা তুমি বলছিলে শুরুতেই, যে আয়নাতে আমরা যাব এবার, দিলীপ সেন সমীর সেন জুটির ক্যারিয়ারের এটা একেবারে মাইল ফলক বলা যায়। যশ চোপড়া প্রযোজিত এবং দীপক শারিন পরিচালিত এই ছবিতে জ্যাকি শ্রফ, জুহি চাওলা এবং অমৃতা সিং এরা অভিনয় করেছিলেন। এবং গান তো অবশ্যই, যেখানে সমীর সেন এবং দিলীপ সেন তাদের সঙ্গীত পরিচালনা এবং সমীর গীতিকার হিসেবে ছিলেন। তো সেই ছবির কথায় আমরা গান তো অবশ্যই শুনব।
0: হ্যাঁ, কিন্তু এই ছবিটি এলো কিভাবে সেটার একটা মজার গল্প আছে। সাজিদ নাদিয়াদওয়ালা এমন একজন মানুষ যিনি যে কাজটি করেন সেটা একটু গ্র্যান্ডার, উইথ গ্র্যান্ডার করতে ভালোবাসেন, একটা বিগ স্কেলে কাজ করতে ভালোবাসেন। তো এই ছবির যেদিন মুহূর্ত হচ্ছে, জুলম কি হুকুমত ছবির যেদিন মুহূর্ত হচ্ছে, সেই দিন যেটা হয় মুহূর্তে, যে আমরা জানি যে নারকেল ফাটিয়ে শুভ সময়কে আহ্বান করা হয় এবং সেখানে শুভ সময়কে সেলিব্রেট করা হয় এবং তারপর থেকে ছবির শুটিং শুরু হয়। তো এই মহরতের দিন নারকেল ফাটানোর এই বিশেষ কাজের জন্য ইয়াশ চোপড়াকে ডাকা হয়েছে এবং ইয়াশ চোপড়া এসে দেখলেন একটা বিরাট 120 জনের ব্যান্ড। তো তিনি খুব মজা করে বলেছিলেন যে এরা কি সবাই ফ্রিতে এসেছেন নাকি এদের পেমেন্ট করা হচ্ছে। তো সাজিদ নাদিয়াদওয়ালান বললেন যে না না, এরা সকলেই পেমেন্ট করা হচ্ছে এদের। এবং এত বড় ব্যান্ড দেখে, একটা শুধুমাত্র মহরত অনুষ্ঠানে এত বড় একটা ব্যান্ড দেখে ইয়াশ চোপড়া খুব অবাক হয়ে গেলেন এবং তারপরে বললেন যে তোমার এই ছবিতে কে মিউজিক

করছেন। তো সাজিদ নাদিয়াদওয়ালা পরিচয় করিয়ে দিলেন দিলীপ সেন এবং সমীর সেনকে, যদিও তারা আগে থেকেই তো পরিচিত ছিলেন, ফিল্ম জগতেরই তারা মানুষ। ইয়াশ চোপড়া সেদিন তাদের সেই মিউজিক শুনলেন এবং শুনে তার এত ভালো লাগলো, তিনি বললেন যে পরের আমার দুটি ছবি তৈরি হচ্ছে, এই দুটি ছবিতে তোমরা মিউজিক ডিরেকশন করবে। এবং সেই

আয়না এবং ইয়েদিল লাগি। 1993 তৈরি হলো আয়না এবং 1994 ইয়েদিল লাগি। আমরা আয়না ছবির সেই আইকনিক গানটা শুনি এবার।

0: যখন রেকর্ডিং হচ্ছে তার একটা খুব মজার গল্প রয়েছে। একে তো লতা মঙ্গেশকর এবং একেবারে প্রথম দিককার ছবি দিলীপ সেন এবং সমীর সেনের, খুব যাকে বলে ততদিনে তারা যে খুব বিরাট পাকাপোক্ত হয়ে উঠেছেন অ্যাজ এ মিউজিক ডিরেক্টর সেটা তো নয়, তারা অন্য কাজ করতেন কিন্তু মিউজিক ডিরেকশনের দিকে তো তারা সেইভাবে ছিলেন না। এদিকে লতা মঙ্গেশকর, মানে ভাবো এটা 1993 ছবি, লতা মঙ্গেশকর কোন যুগ থেকে গান গাইছেন, মানে তার বাবা জামাল সেনের সঙ্গেও তিনি কাজ করেছেন, ফলে যেটা হচ্ছে যে লতা মঙ্গেশকরকে ডিরেক্ট করা সেটাও তো একটা একটা বিরাট ব্যাপার আর কি। কিন্তু যখন
1: এটা করতে গিয়ে তারা বেশ থতমত খেয়েছেন, ভয় পেয়েছেন, এবং সেখানে লতা মঙ্গেশকর তাকে মায়ের মতো স্নেহ দিয়ে বলেছেন যে তোমরা যেরকম বলবে আমি তেমনই গেয়ে দেবো, এ নিয়ে তোমরা কোনো চিন্তা করো না। মানে এখানে একজন বড় মাপের শিল্পী একই বোধহয় বলা হয়।
0: একদমই, এবং এই যে এখানে একটা মিড রয়েছে, ধিনতাক ধিনাক ধিনার আগে সজনা ওয়ে সজনা মেরি নিন্দ উড়াকে লে যা তাক ধিনা, এই যে একটা মিড, এই মিডটা লতা মঙ্গেশকর দিচ্ছিলেন না। এবার দিলীপ সেন যেটা হয় তার বারবার মনে হচ্ছে যে আরে এটা তিনি দিচ্ছেন না, তিনি বলতে চাইছেন, আর সমীর সেন তাকে বলছেন আরে না আমরা নতুন, এইভাবে বলো না, এটা বলা উচিত হবে না। পরে যখন লতা মঙ্গেশকর জিজ্ঞাসা করলেন কেমন হয়েছে কীরকম হয়েছে, তখন দিলীপ সেন ফট করে বলে ফেলেছেন আপনার না এখানে একটা মিড দেওয়ার ছিল আপনি দেননি। লতা মঙ্গেশকর বড় বড় চোখ করে বললেন এমা আমাকে বললে না কেন, তোমরা থামালে না কেন? আসলে তখন যেটা হতো যে লাইভ মিউজিশিয়ানদের নিয়ে কাজ হচ্ছে, ফলে সেইভাবে মাঝখানে থামানোটা, মানে মাঝখানে থামানো মানে আবার শুরু থেকে করতে হবে। তখন লতা মঙ্গেশকর ওই যেটা শাশ্বতী বললো, একেবারে মায়ের স্নেহে তাদের বললেন শোনো কোনো সমস্যা হলে বলবে, 5 বার 6 বার 7 বার যতবার হোক আমি রেকর্ডিং করতে প্রস্তুত, যতক্ষণ না মিউজিক ডিরেক্টর স্যাটিসফাইড হচ্ছে। এইরকম মানুষ ছিলেন। আমরা আরেকটি গান শুনব এবং এই গান শুনতে শুনতে আমরা কিন্তু সংবাদ বিরতিতে চলে যাব, তাই তো? আগ ছবির এই গান রইল আপনাদের জন্য অলকা ইয়াগনিক এবং কুমার শানুর কণ্ঠে।

0: খুব ছোটবেলায় একবার দিলীপ সেন তার বাবা জামাল সেনকে বলেছিলেন, বাবা আমার একটা ছবি তুলে দাও তো। বাবা বলেছিলেন, কেন ছবি তুলে দিতে হবে, কেন কি হয়েছে? দিলীপ সেন বলেছিলেন, আমার খুব হিরো হওয়ার ইচ্ছা, আমি আমাকে একটা খুব ভালো ছবি তুলে দাও, তাহলে আমি সবাইকে দেখাবো, তাহলে যাদের যাদের পছন্দ হবে আমার ছবি তারা আমাকে হিরো হিসেবে নিয়ে নেবেন। জামাল সেন বলেছিলেন, ছবির কি দরকার, তোর এক্সরে প্লেটটাই দেখিয়ে দে। আসলে ছোটবেলায় দিলীপ সেন এত রোগা ছিলেন যে জামাল সেন মজা করে এই কথা বলেছিলেন, কিন্তু হিরো হতে পারেননি বটে, কিন্তু হিরোর মানে হিরোগিরি ফলিয়েছেন। যখন মিউজিক ডিরেকশন করেছেন তখন হিরোগিরি ফলিয়েছেন। এবং খুব সত্যি কথা বলতে, দিলীপ সেন সমীর সেন বলতেই যে ধরনের রিদমিক গানের কথা আমাদের মনে পড়ে, তার মধ্যে থেকে এই গানটা যেটা আমরা শুনলাম অর্জুন পণ্ডিতের হরিহরণ এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে, সেটা কিন্তু একটু আলাদা, তাই না বলো? একটু সফট রোম্যান্টিক,
1: একেবারেই সফট রোম্যান্টিক। এবং এখানে জাভেদ আখতার কথা লিখেছিলেন, তার সঙ্গে যথোপযুক্ত সুর আর কি সমীর সেন এবং দিলীপ সেনের। এখানে দেখো একটা কথা আছে, স্বপ্নে যো দেখা হে মায়নে তুম ভি তো দেখো প্রিয়া, মানে আমি যে স্বপ্নটা দেখেছি সেটা তুমিও তো দেখো, এই যে ব্যাপারটা। এই গানটার মধ্যে কিন্তু এরকমই সহজ সরল, এবং সিনেমাটার মধ্যেও সেই সহজ সরল ব্যাপারটা আছে বলেই গান এবং সুরের মধ্যে সেই ব্যাপারটা রাখা হয়েছে। অবশ্য এই গানটা দূর মানে দুজন শিল্পীর কণ্ঠে গাওয়া হয়েছিল। আমরা মেইন যেটা রোম্যান্টিক দৃশ্যে দেখেছি যে গান সিনেমাতে, সেখানে কুমার শানু এবং অলকা ইয়াগনিক গিয়েছিলেন, এবং পরবর্তী সময়ে স্যাড ভার্সন যেটা হয়েছিল সেটা হচ্ছে হরিহরণ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে।
0: আমরা সেই গানটাই শুনছিলাম। তবে আজকে সুরেলা সফরে জুটিতে দুটিতে নিয়ে আমরা রয়েছি প্রযুক্তি আর শাশ্বতী, 100.1 FM গোল্ড আপনি শুনছেন। আর ঠিক এই সময় দিলীপ সেন এবং সমীর সেনের কথা হচ্ছে, এবং তাদের গানের কথা হচ্ছে, তাদের নানা ধরনের গান আমরা শোনাচ্ছি। আপনি নিশ্চয়ই ভাবছেন সেই আইকনিক গানটা আসছে না কেন, যেটার জন্য তারা একেবারে সুপার ডুপার হিট হয়ে গেলেন এবং তাদের নামই হয়ে গেল এইটা, ওলে ওলে।

0: আচ্ছা, এই গানটা শুনতে শুনতে নিশ্চয়ই আমাদের শ্রোতাদের চোখের সামনে ভেসে উঠছিল সাইফ আলী খানের সেই সুপারস্টার ডাম ডার সেই ডান্সের দৃশ্য,
1: স্টেপগুলো
0: একেবারেই। কিন্তু এই যে গানটা তৈরি হয়েছিল যখন, যে এরকম একটা সিটিং হয়েছিল আমাদের গীতিকার এবং সুরকার জুটির মধ্যে আর কি,
1: তো সমীর ছিলেন
0: গীতিকার, হ্যাঁ সমীর গীতিকার এবং আমাদের দিলীপ সেন সমীর সেন, সমীর আঞ্জান গীতিকার হিসেবে এবং সমীর সেন দিলীপ সেন গীতিকার সুরকার হিসেবে। তাদের একটা মিটিং হচ্ছে যে এমন একটা ক্যাচি শব্দ চাই এবং একটু অদ্ভুত ধরনের হবে শব্দটি, যেটা যুব সমাজকে ভীষণভাবে আলোড়িত করবে, তাদেরকে আকর্ষণ করবে। তো এরকম একটা শব্দ খুঁজে যাচ্ছেন, তো পাচ্ছেন না। আর আমরা তো জানি যে সমীর সেন এবং দিলীপ সেনের রুটটা হচ্ছে রাজস্থানী, রাজস্থানি, সেই রাজস্থানে শিলা বৃষ্টিকে ওলে বলে। আর এই মুহূর্তে বাড়িতে বসে যখন আলোচনা চলছে, সেই সময় শিলাবৃষ্টি শুরু হয়, তখনই এই মানে সুরকার জুটির মাথায় এসে যায় তাদের সেই স্থানীয় শব্দটি ওলে, এবং এই শব্দটিকে কাজে লাগানো হয় পরবর্তী সময় গানের ক্ষেত্রে। এবং সে গানটা যে কি পরিমাণ মানে মানুষের মন ছুঁয়েছিল, বিশেষ করে যুব সমাজকে ছুঁয়েছিল, তো তখনকার মানুষ যারা এই মুহূর্তে রেডিও সেটে শুনছেন আমাদের, তারা নিশ্চয়ই মনে করতে পারছেন, বা আমরাও তখন খুব ছোট ছিলাম না, মোটামুটি বোঝার মতো বয়স হয়েছে আমাদের, আমরাও তখন দেখেছি যে এই গান নিয়ে মাতামাতি কিরকমের জায়গায় পৌঁছেছিল।
1: ঠিক তাই। এবারে আমরা পরপর দুটি গান শুনব মেহেরবান ছবিতে, যে ছবিতে আমরা মিঠুন চক্রবর্তী এবং আয়েশা জুলকাকে পাই একসঙ্গে। এই ছবিতে দুটি গান এই কারণেই পরপর শোনাবো, তার কারণ প্রথম যে গানটি শোনাবো সেটি হচ্ছে বোল গোরি বোল জরা ইতনি সি বাত। এই গানটা শুনতে শুনতে বা গানের শুরুটাতেই আপনারা বুঝতে পারবেন যে

0: এই গানের সঙ্গে কোথাও একটা সেই রুকমিণি রুকমিণি রোজা ছবির যে গানটা তার একটা প্রভাব রয়েছে। একই সিচুয়েশন, মানে বাসর রাতের গান ওটাও তাই ছিল, রুকমিণিও বাসর রাতের গান ছিল, একটা কোথাও যেন মিল রয়েছে। এবং এই গানটা যখন তৈরি হচ্ছে, অনুরাধা পড়োয়াল, ইলা অরুণ এরা একসঙ্গে গিয়েছিলেন এই গানটি, এই গানটি যখন তৈরি হচ্ছে তার সময়, সেই সময় কে রবিশঙ্কর বলছেন যে এটা তো বাসর রাতের গান, এবং পরদিন সকালে যখন নববিবাহিত দম্পতি তারা যখন একটা জায়গায় যাচ্ছে, সেই সময় একটা সেই সিচুয়েশনেও একটা গান চাই। তো যেটা হয় আর কি, যে সঙ্গীত পরিচালক তারা বললেন যে একটু আগেই একটা গান আমরা স্ক্রিনে কীরকম দেখব, যে একটা গান হলো তার ঠিক দু মিনিট পরে আরেকটা গান শুরু হচ্ছে, সেটা কীরকম হতে পারে, তো এটা নিয়ে আলোচনা হচ্ছে। সেই সময় দিলীপ সেন, সমীর সেন কে রবিশঙ্করকে জিজ্ঞাসা করলেন যে কীরকম ধরনের আপনি গান চাইছেন। তো রবিজি বললেন যে ওই যে জীবন মৃত্যু ছবিতে একটা গান ছিল না, ঝিলমিল সিতারো কা আঙ্গন হোগা, হ্যাঁ, লক্ষ্মী প্যারের সুর, তো তারা তখন খুব অবাক হলেন যে তাহলে এই সুরে কীভাবে গান তৈরি করা যেতে পারে বা ওই ধরনের সিচুয়েশানে। যাই হোক, অনেক ভেবে তারা তৈরি করলেন একটি গান, সেই গানটি হলো আগর আসমা তক হাত যাতে। অনুরাধা পড়োয়াল এবং সোনু নিগম গেয়েছিলেন সেই গানটি। আমরা প্রথম যে গানটি শুনব সেটি হচ্ছে সেই বাসর রাতের গান, এবং তার আপনারা সিচুয়েশনটা কল্পনা করুন, ঠিক তার পরেই শুরু হচ্ছে আরেকটি সফট রোম্যান্টিক গান। আমরা ব্যাক টু ব্যাক দুটো গান শুনি।
1: হ্যাঁ, আর একটা কথা এই মুহূর্তে জানিয়ে রাখি, সোনু নিগমের কিন্তু এটা ডেবিউ প্লেব্যাক।
0: হ্যাঁ, সোনু নিগমের ডেবিউ কিন্তু সমীর সেন, দিলীপ সেনের হাতেই হয়েছিল, এটাও খুব অদ্ভুত। এবং সোনু নিগম আজ পর্যন্ত সেই কথাটি মনে রেখেছেন, এবং এদের এই যে জুটিকে তিনি সবসময় শ্রদ্ধা জানিয়েছেন।

0: অনেকটা বোঝাই যাচ্ছে যে ঝিলমিল সিতারকার একটা কোথাও যেন ছায়া রয়েছে। তবে একটা বিষয় দেখো, কপি করা আর অনুসরণ করা, মানে অনুকরণ করা আর অনুসরণ করার মধ্যে তো পার্থক্য রয়েছে। লতা মঙ্গেশকরকে দিয়ে যখন তারা গান গাওয়াতে গিয়েছিলেন, সেই সময় লতা মঙ্গেশকরকে যখন ওই গানটা গাওয়ার জন্য টেক করেন, ওই যে নাম ক্যা হ্যায় প্যার কা মারা, লতা মঙ্গেশকরকে তারা বলেছিলেন, ওই যে অনেকদিন আগে আপনি একটা গান করেছিলেন না, ফির কব মিলোগে জব তুম কহোগে কল মিলো ইয়া পরসু, এই যে গান, বলছে এই যে একটা কথোপকথন, এইরকম একটা ধরন নিয়েই এই গানটা তৈরি হয়েছে। তখন লতা মঙ্গেশকর চোখ বড় বড় করে বলেছিলেন, তার মানে তোমরা কপি করছো? তা দিলীপ সেন সমীর সেন খুব মিষ্টি করে হেসে বলেছিলেন যে না না, কপি করিনি আমরা, অনুপ্রাণিত এবং অনুসরণ করেছি যাকে বলে। আসলে দেখো যে এই যে বিভিন্ন গানের তো আমরা দেখি যে হয়তো মিটারটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, বা সেই গানটা একটা একটা ভাব নিয়ে আরেকটা গান হচ্ছে, বা একটা রাগ, সেই রাগটাকে এমনভাবে ব্যবহার করা হচ্ছে, আবার অন্যদিকে দেখা যাচ্ছে সেই রাগের একদম অন্য মুডেরও গান তৈরি হয়ে যাচ্ছে। সেই রকম আমরা পরের গানে যাব।
1: পরের গানে যাব আমরা এমন ছবিতে যাচ্ছি, জিনা মারনা তেরে সঙ্গে যাব আমরা। এখানে যিনি প্রযোজক ছিলেন গুলশান কুমার, তিনি বললেন সমীর সেন এবং দিলীপ সেনকে যে আমার এই ছবিটি বক্স অফিসে ফ্লপ হোক বা হিট হোক তা নিয়ে আমি ভাবছি না, কিন্তু এর মিউজিক এমন হতে হবে যা পুরো ভারতবাসী যুগ যুগ ধরে মনে রাখবে। সুরকার জুটি তখন প্রথম কাজ, এটা 1988 কাজ শুরু করেছেন, 1992 এই কথা প্রযোজকের থেকে শুনছেন। তো সেই অনুযায়ী কি উদ্যম নিয়ে কাজ শুরু করেছিলেন সেটা গানেই প্রমাণ পাওয়া যাবে।
0: ঠিক তাই, আর ওই যে বলছিলাম না, একটা রাগকে নানা রকমভাবে ব্যবহার করা, যেমন ধরো শিবরঞ্জনী জানে কাহা গাই বোদেন আমরা জানি, কিন্তু সেখানে তারা তৈরি করলেন দিল মে বসে জব সে প্যার, একেবারে কি বলবো রোম্যান্টিক একটা সং। আবার ধরো টোরি বা যোগ রাগ, এই রাগ দিয়ে, মানে রাগের আধারে বলা যেতে পারে যে ধরনের গান তৈরি হতো, মূলত একটু স্যাড সং ধরনের, যেমন ধরো বিতিনা বিতাই রায়না। আবার ঠিক এই রাগটিকে ব্যবহার করে দিলীপ সেন

সমীর সেন একটা সফট রোম্যান্টিক দারুণ মুডের একটা গান তৈরি করলেন মেহের জিনা মান্না তেরে সাং এই ছবি থেকে, অনুরাধা পড়োয়াল এবং কুমার শানুর কণ্ঠে। আমরা শুনি এই গান।

0: এই গান শুনে প্রযোজক গুলশান কুমারের এতটাই পছন্দ হলো যে তিনি এই চাচা ভাতিজা জুটিকে একেবারে একটি ব্র্যান্ড নিউ গাড়ি উপহার দিয়ে দিলেন। সেই সময়ে একদম মানে একটি ভালো ব্র্যান্ডের গাড়ি তিনি উপহার দিলেন। এটাই বোধহয় মানে একজন যে পরিশ্রম করেছেন, তিনি তখন নতুন কাজের জগতে এসেছেন, মানে সমীর সেন, দিলীপ সেন 1988 থেকে শুরু করে মাত্র 1992 সাল হয়েছে, এবং প্রযোজকের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তাকে খুশি করে গাড়ি উপহার পেলেন। এইভাবেই কিন্তু দিলীপ সেন, সমীর সেন তাদের কাজ মানুষের মন জয় করে নিল, তারা এমনই কাজ করলেন।
1: ঠিক তাই। দেখো, একদিকে দিলীপ সেন যদিও কাকা, আর সমীর সেন তার থেকে বয়সে হয়তো বড়, ভাইপো, এক বছরের বড়, কিন্তু দিলীপ সেন বলছেন যে সমীর কখনো আমাকে মানে ও বড় বলে আমার কে যে মানে হয় না যে যত দাবিয়ে রাখা সেইটা কখনো করেনি, এবং সর্বদা কাকা যদিও বা বয়সে ছোট কিন্তু যেহেতু সম্মানে বড়, ফলে সবসময় কাকাকে সেই শ্রদ্ধার জায়গাতেই রেখেছে। এবং আমি তাদের একটি ইন্টারভিউ দেখছিলাম, সেখানে দেখছি যে দিলীপ সেন ভীষণ টকেটিভ, মানে ভীষণ কথা বলেন, আর সমীর সেন সেই অর্থে একটু সফট, মানে সফট স্পোকেন, কিন্তু যখন কাকা বলছেন তখন হয় না যে আমরা বড়দের সামনে একটু কোথাও তাদের সমীহ করে চলি, তাদের সামনে একটু সফট কথা বলি, সম্মান কথা করে চলি। তো সেইখানে দেখছি সমীর সেন সবসময় মানে কাকাকে সেই সুযোগটা দিচ্ছেন এবং নিজে কোথাও একটা সফট অ্যাটিটিউডটা রাখছেন। তবে একটা বিষয়, দিলীপ সবসময় একটা কথা বলেছেন যে সমীর যেহেতু দীর্ঘদিন ধরে একেবারে স্টলওয়ার্ড মিউজিক ডিরেক্টরদের সঙ্গে অ্যাজ আ মিউজিশিয়ান, অ্যাজ আ পারকাশনিস্ট কাজ করেছেন, ফলে তিনি রিদমটা খুব ভালো বুঝতেন, গানের পালসটা খুব ভালো বুঝতেন, এবং সমীর বুঝতেন যে কোন গানটা ভালো চলবে, কোন গানটা মানুষ খুব বেশি গ্রহণ করবে আর কোন গানটা চলবে না। ফলে অনেক সময় কি হতো যে দুজনে যখন গান তৈরি করছেন তখন তারা নিজেদের মানে হয়তো সমীর সেন খুব কি বলে রূঢ়ভাবে বলছেন না বা খুব জোর করে বলছেন না, কিন্তু তিনি এমন এক্সপ্রেশন দিতেন যে দিলীপ বুঝে যেতেন যে এই গানের কি হতে চলেছে। তো সেইভাবে তারা টিউনটা তৈরি, তাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং
0: পড়ার জায়গাটা আসলে মানে নিজেদের অভিজ্ঞতা সেটা নিয়ে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া, সেই জায়গাটা যদি না হয় একটা জুটি তো এগিয়ে চলতে পারে না কখনোই, সেটা কাকা ভাইপো হোক বা অন্য কেউ হোক না কেন, একসঙ্গে কাজ করতে গেলে বোঝাপড়াটা সব থেকে বেশি জরুরি।
1: ঠিক তাই।

এবারে সেই রকম একটি গান শুনবো যে গানটা আমাদের মনের মধ্যে গুনগুন করে, এবং কি বলবো, রিদমিক গান বলতে এই অনেকগুলি গানের তালিকার মধ্যে এই গানটাও আমাদের মনের মধ্যে, মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। ছবির নাম ইয়ে দিল লাগি, কুমার শানু এবং লতা মঙ্গেশকর।

0: এই গানটি তৈরি হয়েছিল মাত্র 20 মিনিটে। মানে কথাগুলি লিখে সমীর অঞ্জন দিয়েছিলেন দিলীপ সেনকে, দিলীপ সেন সমীর সেনকে, এবং তখন হারমোনিয়াম নিয়ে বসলেন দিলীপ সেন। হারমোনিয়ামে আঙুল ছুঁয়ে মাত্র 20 মিনিট সময় নিয়েছিলেন এই গানটি তৈরি করার জন্য।
1: এবার যে গানটি শোনাবো সেই গানটি ওদের সবচেয়ে পছন্দের কম্পোজিশন, আয়না ছবির গান, আবারও লতা মঙ্গেশকর, ইয়ে রাত খুশ নসিব হ্যায়। এবং এই গানটি যখন তৈরি হচ্ছে তখন মনমোহন দেশাইয়ের সঙ্গে তারা বসে আছেন। গানের মধ্যে একটা জায়গা রয়েছে, ইয়ে রাত খুশ নসিব হ্যায় জো আপনে চাঁদ কো কলেজে সে লগায়ে সো রহি হ্যায়। এই যে কলেজে সে লগায়ে কথাটা মেহবুব মনমোহন দেশাই বলছেন যে এই যে এইখানটাতে কোথাও যদি একটুখানি মিড় দিয়ে একটুখানি আদর করে বলা যায় তাহলে কীরকম হয়, গানটা কীরকম হয় আমরা একটু শুনি।

0: আর এই গান শুনতে শুনতেই কিন্তু আমরা আজকের সুরেলা সফর থেকে বিদায় নেব, কারণ ঘড়ির দিকে তাকাতেই দেখলাম গান শুনতে শুনতে আমাদের সময় কখন ফুস করে শেষ হয়ে গেছে।
1: সত্যি 250টিরও বেশি ছবি তৈরি করেছেন, ছবিতে কাজ করেছেন এবং 1500টিরও বেশি গানে সুর দিয়েছেন। সেটা তো আর এই সীমিত সময়ের মধ্যে পুরোটা শোনানো মানে আমাদের বলা সম্ভব নয়, তাই এই গান দিয়েই আজকের আমাদের সুরেলা সফরের এই জুটিতে দুটিতে আমরা শেষ করছি। সঙ্গে ছিলাম
0: আমি প্রযুক্তি,
1: আমি শাশ্বতী,
0: আর আপনারা সঙ্গের সবসময় রাখবেন আমাদের 101 FM গোল্ডকে, কানে কানে গানে গানে সঙ্গে থাকুক। আপাতত লতা মঙ্গেশকরের এই গান শুনতে শুনতে

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত এবং উজবেকিস্তানের সম্পর্ক সুসংহত কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে। উজবেকিস্তান সফরে সেদেশের রাষ্ট্রপতি শওকত মির্জিয়োয়েভের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের শুরুতে শ্রী মোদী বলেন, ইউরেনিয়াম সরবরাহের লক্ষ্যে উভয় দেশের মধ্যে দীর্ঘমেয়াদী ব্যবস্থা গড়ে উঠেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি

0: এর ক্ষেত্রে দিশা নির্দেশের জন্য বিদেশমন্ত্রী পর্যায়ের সমন্বয় পর্ষদ বা কোঅর্ডিনেশন কাউন্সিল গড়ে তোলার ব্যাপারে উভয় দেশ সম্মত হয়েছে।
1: বিদেশ মন্ত্রীয় স্তর পর কোঅর্ডিনেশন কাউন্সিল কা গঠন করেঙ্গে জো সহযোগ কে সবই পহলুও কো করিবি সমন্বয় সে দিশা দেগি। হম হমারে জয়েন্ট কমিশন কে স্তর কো সেক্রেটারি লেভেল সে বড়াতে হুয়ে মিনিস্টার লেভেল পর লেকর জায়েঙ্গে। দোনো পক্ষ মিলকর এক বিজনেস সামিট কা আয়োজন করেঙ্গে। ইউরেনিয়াম কি সাপ্লাই কে লিয়ে দোনো পক্ষ লং টার্ম ব্যবস্থা বানায়েঙ্গে।
0: উজবেকিস্তানের রাষ্ট্রপতি মির্জিওয়েভ বলেন, অর্থনৈতিক উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে ভারত সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে। ডিজিটালাইজেশন, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ভারত অসাধারণ অগ্রগতি লাভ করেছে।
2: I think I believe that under your leadership, India is achieving remarkable results across all sectors, maintaining high rates of economic growth and implementing major projects. India is making truly outstanding advances in digitalization, information technology, artificial intelligence, space exploration, and many other fields. New Delhi's voice and influence in global affairs have grown even stronger. As your close friends, we are of course very pleased to see all these achievements.
0: ভারত এবং উজবেকিস্তান আজ খনি, আয়ুর্বেদ, পর্যটন, উচ্চশিক্ষা, পরিবেশ, অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে একগুচ্ছ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানের তুলনায় পাঁচ গুণ বাড়িয়ে $5 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছে দুই দেশ। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ উজবেকিস্তানে বিদেশি নেতাদের জন্য নির্ধারিত সর্বোচ্চ সম্মান ওলি দারাজালি দোস্তিকে ভূষিত করা হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেছেন, এই সম্মান পেয়ে তিনি আপ্লুত। প্রধানমন্ত্রী বলেছেন, মহিলারা স্বনির্ভর হলে পরিবার সর্বোপরি দেশের ভবিষ্যৎ আরও মজবুত হয়। আকাশবাণীতে আজ মন কি বাতের 137তম পর্বে তিনি বলেন, পিএম স্বনিধি যোজনার মাধ্যমে লক্ষ লক্ষ মহিলা স্বনির্ভর হয়ে উঠছেন। দেশজুড়ে প্রায় 35 লক্ষ মহিলা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে নিজের ব্যবসার প্রসার ঘটিয়েছেন।
3: पीएम स्वनिधि योजना से नई ताकत मिल रही है। महिला सशक्तिकरण के इस पहलू की उतनी चर्चा नहीं होती जितनी होनी चाहिए। पीएम स्वनिधि योजना के लाभार्थियों में करीब 46% महिलाएं हैं, यानी देश भर में लगभग 35 लाख महिलाएं इस योजना से जुड़कर अपने कारोबार को आगे बढ़ा रही हैं।
0: বর্তমানে দেশের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশ পর্যন্ত বিস্তৃত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মেয়েদের ক্ষমতায়নে গৃহীত উদ্যোগ মিশন শক্তি স্যাটের মাধ্যমে 108টি দেশের 12,000 ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার ও উদ্ভাবনের সুযোগ পাচ্ছেন। দেশজুড়ে উন্নত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ অভিযান গতি লাভ করেছে বলে শ্রী মোদী জানান। কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমারের কথা স্মরণ করে আজকের মন কি বাতে প্রধানমন্ত্রী বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী উত্তম কুমারের অভিনয় দক্ষতা সাধারণ মানুষের হৃদয়ে চিরকাল বিরাজ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নিজের কার্যালয়ে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনেন। পরে সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য নেশামুক্ত সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন কি বাতে মহানায়ক উত্তম কুমারের কথা স্মরণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। উত্তর চব্বিশ পরগনার দমদমে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বিজেপি নেতাকর্মীদের সঙ্গে মন কি বাত শোনেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসাল। নেপালে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 768, 2,500 বেশি মানুষ এখনও নিখোঁজ। বিপর্যয়ের পঞ্চম দিনে আজও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। দুর্যোগ কবলিত জেলাগুলি থেকে 227 জন বিদেশি সহ 8,186 জনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাঁকুড়ার বড়জোড়ায় বেলিয়াতরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতা রাজীব ঘোষালকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাকে বাঁকুড়া আদালতে নিয়ে যাওয়ার পথে স্থানীয়রা বিক্ষোভ দেখান। মালদার রতুয়ায় পশ্চিম রতনপুর গ্রামে গঙ্গার জলস্তর বাড়ায় নদী ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। বাস্তুচ্যুত বহু পরিবার, পশ্চিম রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের একাংশ নদীগর্ভে চলে গেছে। এর জেরে সমস্যায় পড়েছে 300-এর বেশি ছাত্রছাত্রী। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবে। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধে 6:35।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত ভারতের লক্ষ্যে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে লেখক শিল্পী কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান জানিয়েছেন। আকাশবাণী থেকে সম্প্রচারিত মন কি বাতের 137তম সংস্করণে উত্তম কুমারের জন্মশতবর্ষে কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী। রাজ্যে আবাস যোজনার সমীক্ষার কাজ প্রায় শেষের মুখে, ভিবিজি রামজি প্রকল্পের কাজও পুরোদমে শুরু হতে চলেছে জানালেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মোছা হল বেশ কিছু দেওয়াল লিখন, স্বাগত জানালো এবিভিপি। শিশুসুলভ আচরণ আখ্যা দিয়ে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি এসএফআইয়ের। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে ইস্টবেঙ্গল 2-0 গোলে ক্যালকাটা কাস্টমসকে হারিয়ে দিয়েছে। সক্রিয় নিম্নচাপ এলাকার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত ভারতের লক্ষ্যে যুব সমাজসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আকাশবাণীতে আজ মন কি বাতের 137তম সংস্করণে প্রধানমন্ত্রী বলেন, নেশার প্রতি দুর্নিবার আসক্তি শুধু ব্যক্তিকেই গ্রাস করে না, তার কুফল প্রভাব ফেলে সমগ্র পরিবার ও সমাজের ওপর। এর মোকাবিলায় প্রধানমন্ত্রী লেখক, সঙ্গীতজ্ঞ, নাট্যকর্মী, কন্টেন্ট ক্রিয়েটর সকলকে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
1: নেশামুক্ত ভারত কে লিয়ে ক্যা আপ কোই পাওয়ারফুল স্লোগান বনা সকতে হ্যাঁ কি হামারে ইয়ং মিউজিশিয়ান্স এসে সংস বনা সকতে হ্যাঁ জিনমে ড্রাগ ফ্রি লাইফ কা মেসেজ হো ক্যা স্টুডেন্টস অর থিয়েটার গ্রুপস দিল কো ছু লেনে ওয়ালে শর্ট প্লেজ লিখ সকতে হ্যাঁ জিনমে ড্রাগস কে খতরো কে সাথ সাথ উনসে বাহার নিকলনে কা রাস্তা ভি হো হামারে দেশ মে বেহতরিন কন্টেন্ট ক্রিয়েটরস কি কমি নহি হ্যায় মেরা আগ্রহ হ্যায় কি ভে অলগ অলগ ভাষাও মে এসা কন্টেন্ট বনায়ে জিসে ইস দিশা মে সমাজ কো মদদ মিলে।

0: উত্তম কুমারের আসন্ন জন্মশতবর্ষ উপলক্ষে কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রধানমন্ত্রী বলেন, কঠোর পরিশ্রম করে তিনি বিভিন্ন চরিত্রকে জীবন্ত করে তুলতেন। পরিশ্রমের বিকল্প হয় না, কাজের প্রতি নিষ্ঠা থাকলে একদিন সাফল্য আসবেই উত্তম কুমারই তার প্রমাণ। মানুষের হৃদয়ে তাঁর স্থান চিরকালীন।
1: উত্তম কুমারজি এক ভার্সেটাইল অ্যাক্টর থে, জো আপনে অভিনয় সে লোগোঁ কে দিলোঁ মে রস বস গয়ে। ফিল্ম লভার্স কা মাননা হ্যায় কি শ্রীমান সত্যজিৎ রে নে ফিল্ম নায়ক দ হিরো কি পুরি স্ক্রিপ্ট মহানায়ক উত্তম কুমারজি কো ধ্যান মে রখকর লিখি থি। মে একবার ফির মহানায়ক উত্তম কুমারজি কো শ্রদ্ধাঞ্জলি অর্পিত করতা হুঁ। বে হমেশা হম সবকে দিলোঁ পর রাজ করতে রহেঁগে। মহানায়ক উত্তম কুমার চিরদিন মানুষের হৃদয়ে রাজ করবেন।
0: আসন্ন উৎসবের মরশুমে আরও একবার ভোকাল ফর লোকালের মন্ত্র স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী স্বদেশী পণ্য সামগ্রী কিনতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
1: ত্যোহারো কে ইস মৌসুম মে মে একবার ফির আপসে ভোকাল ফর লোকাল কা আগ্রহ দোহরাউঙ্গা। আর ভোকাল ফর লোকাল কা মতলব কেবল মিট্টি কে দিয়ে খরিদনা নেই হ্যায়, ইসকা ভিজন বহুত বড়া হ্যায়। হাম আপনে ঘর কে লিয়ে জো ভি সামান খরিদতে হ্যায় উসে এক বার জরুর দেখ লে কি ও ভারত মে বনা হো। ভারত কে আত্মনির্ভর বননে কা মার্গ ভারত মে বনি চিজো পর গর্ব করনে সে হি প্রশস্ত হোগা।
0: প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে নেশামুক্ত সমাজ গড়ার বার্তাকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজের দপ্তর থেকে অনুষ্ঠানটি শোনার পর সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যুব সমাজকে নেশামুক্ত থাকার আহ্বান জানিয়ে নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন। আগামী 3রা সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের জন্মবার্ষিকীর প্রসঙ্গ তুলে মন কি বাতে তাঁর অবদানের কথা স্মরণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। আজকে স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। বিভিন্ন মানুষের মতামত জানতে আমরা তাঁদের সঙ্গে কথা বলেছি। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। রাজ্যে আবাস যোজনা সমীক্ষার কাজ প্রায় শেষের মুখে, ভিবি জিরামজি প্রকল্পের কাজও পুরোদমে শুরু হতে চলেছে বলে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। বীরভূমের সিউড়িতে আজ তিনি পঞ্চায়েত ব্যবস্থা, আবাস যোজনা, ভিবি জিরামজি প্রকল্প সহ বিভিন্ন সরকারি কাজের অগ্রগতি খতিয়ে দেখেন।
2: আবাসের সার্ভে হয়ে গেছে প্রায় টার্গেটের কাছাকাছি, দুদিনের মধ্যে বাকিটা হয়ে যাবে। জিরামজির কাজ একটু স্লো চলেছে বৃষ্টি বাদল ইত্যাদির জন্য, অন্যান্য কাজ একসঙ্গে শুরু হওয়ার জন্য একটু কর্মচারী সংখ্যা কম বলে গতিটা কম আছে। আমার মনে হয় আবাস যোজনার কাজ শেষ হয়ে গেলে সার্ভে পুরো জিরামজিতে কনসেন্ট্রেট করবেন এবং আগামী সেপ্টেম্বর থেকেই আর পুরোপুরি শক্তি লাগিয়ে আমরা এই কাজ করলে কর্মদিবসও বাড়বে, সাধারণ মানুষ কাজও পাবে।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে এক রুদ্ধতার বৈঠকে যোগ দেন। খড়গপুর গ্রামীণ থানার 16 নম্বর জাতীয় সড়কের ধারে একটি হোটেলে দলীয় প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন তিনি। দলের ঘাটাল সাংগঠনিক জেলার দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবির গতকাল শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী আগামীকাল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের রেয়াপাড়াতে প্রশাসনিক সভায় যোগ দেবেন। সভা থেকেই আবাস যোজনা, আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেবেন তিনি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্তৃপক্ষের উদ্যোগে বেশ কিছু দেওয়াল লিখন মুছে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়েছে দেওয়াল লিখন দৃশ্য দূষণ ঘটানোয় তা মুছে ফেলা হয়েছে। ছাত্রছাত্রীরা তাঁদের দাবি দেওয়া ডিসপ্লে বোর্ডে লিখতে পারেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপির কেন্দ্রীয় কার্যসমিতির সদস্য শুভব্রত অধিকারী দেওয়াল মুছের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
3: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত দেশবিরোধী স্লোগান মুছে ফেলা হচ্ছে, এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। এবং এই যে দেশবিরোধী স্লোগান বা বিতর্কিত স্লোগান যারা লিখেছিল, যারা গ্রাফিটিগুলো এঁকেছিল, তাদেরকে তদন্ত আয়তায় আনার দাবি জানাচ্ছে। প্রয়োজনে এর আগে তদন্ত হোক এবং কোন ধরনের দেশবিরোধী গতিবিধি কোনো ক্যাম্পাসে মেনে নেওয়া যায় না। এই যে পদক্ষেপ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন যাদবপুর ক্যাম্পাসের ভেতরে নিয়েছে, তার জন্য আমরা স্বাগত জানাই।
0: অন্যদিকে বাম ছাত্র সংগঠন এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে একে শিশুসুলভ আচরণ আখ্যা দিয়ে বলেছেন, দেওয়াল লিখন মোছা যায় কিন্তু ইতিহাস ও মুক্ত চিন্তার পরিসর মোছা যায় না। তিনি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান।
4: যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ক্রমাগত যে সব কার্যকলাপ প্রশাসনিকভাবে হচ্ছে তা খুবই শিশুসুলভ। এই যে দেওয়াল মুছে দেওয়া, আরে দেওয়াল মুছলে কি আর ইতিহাস মোছা যায়? দেওয়াল মুছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিসর, মুক্ত চিন্তার পরিবেশ, সেই পরিবেশকে কি মোছা যাবে? আমরা স্পষ্ট বলছি, আমি আবারও

0: মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, এসব হাওয়া গরম করবার কাজকর্ম করে লাভ নেই, এগুলো শিশু সুলভ আচরণ।
1: পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর একটি পূর্ণাবয়ব মূর্তি অপমাননার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, শহরের হর্ষবর্ধন প্রাইমারি স্কুল সংলগ্ন মেডিটেশন সেন্টারের সামনে থাকা নেহরুর মূর্তিটি একটি অনুষ্ঠানের জায়গা করে দিতে ক্রেন দিয়ে তুলে পাশের জঙ্গলে ফেলে দেওয়া হয়। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, 24 ঘণ্টার মধ্যে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা না নেওয়া হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন। অন্যদিকে স্থানীয় বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য তৃণমূল ও কংগ্রেসের বিবাদকে দায়ী করে বলেছেন, বিষয়টি নিয়ে ভিত্তিহীন রাজনীতি হচ্ছে, পুলিশ ঘটনার তদন্ত করছে। কিডনি পাচারের অভিযোগে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে বিধাননগর থানার পুলিশ। ধৃত যুবকের নাম রাসেল আহমেদ। এই মামলায় আরেক ধৃত প্রভাস মণ্ডলকে জিজ্ঞাসাবাদের সূত্রে রাসেলের নাম উঠে এসেছে। ভারত বাংলাদেশ সীমান্তে এই কিডনি পাচার চক্র ছড়িয়ে পড়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল 2-0 ক্যালকাটা কাস্টমসকে হারিয়ে দিয়েছে। লাল হলুদের হয়ে গোল করেন মনতোষ মাঝি এবং আকাশ এমরাম। এই জয়ের ফলে ইস্টবেঙ্গল 9 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে সুপার সিক্সে পৌঁছল। কেন্দ্রীয় সরকারের প্রকল্প ফিট ইন্ডিয়া মুভমেন্টের অঙ্গ হিসেবে আজ সকালে কলকাতায় এক সাইকেল র্যালির আয়োজন করা হয়। রাজ্য ক্রীড়া দপ্তরের উদ্যোগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে থেকে র্যালির সূচনা হয়। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খা, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ, কলকাতা পুরসভার কমিশনার স্মিতা মাঠ পাণ্ডে প্রমুখ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের ওপর সক্রিয় নিম্নচাপ এলাকার প্রভাবে রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। মৎস্যজীবীদের আগামী মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত ভারতের লক্ষ্যে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে লেখক, শিল্পী, কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান জানিয়েছেন। আকাশবাণী থেকে সম্প্রচারিত মন কি বাতের 137তম সংস্করণে উত্তম কুমারের জন্মশতবর্ষে কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী। রাজ্যে আবাস যোজনার সমীক্ষার কাজ প্রায় শেষের মুখে, ভিবিচি রামজি প্রকল্পের কাজও পুরোদমে শুরু হতে চলেছে জানালেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর রাত 10টায়।

0: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতের এই নতুন পর্বে আজ আপনাদের সবাইকে আমি আরও একবার স্বাগত জানাই। আপনারা সবাই জানেন যে এটি এমন একটি মঞ্চ যেখানে আমরা নতুন প্রচেষ্টাগুলোকে সামনে নিয়ে আসি, দেশবাসীর উদ্ভাবনী ভাবনা নিয়ে আলোচনা করি। এগুলোর মধ্যে এমন কত ভাবনা রয়েছে যাদের পেছনে মানুষ অক্লান্ত শক্তি ব্যয় করেছেন। বন্ধুরা, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছিলেন আষাঢ়ী একাদশীর পবিত্র লগ্নে, এটা বলতে আমার অত্যন্ত আনন্দ হচ্ছে যে ইতিহাসকে আকর্ষণীয় করে তোলার নিজস্ব প্রয়াসের শুভারম্ভ করছি। তিনি আরও জানান এই ভাবনাটি খুবই সরল, এই ওয়েবসাইটে গিয়ে যে কোনো একটি বছর বেছে নিন আপনি, এখানে আপনারা সহজেই জেনে যাবেন যে সেই সময় ভারতের কোন অংশে কার শাসন ছিল। আমার কাছেও বেশ আকর্ষণীয় মনে হয়েছে এটা, আমি ভাবলাম যে এর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাক। আমি জানতে পারলাম যে এই কাজটি মুম্বাইতে থাকা শ্রীমান কৃষ্ণা শেষাদ্রিজি করেছেন। মজার বিষয় হল কৃষ্ণাজি ওয়েবসাইটের নামও খুব সহজ রেখেছেন, www.bharatrajya.com। তিনি যে উদ্যোগ নিয়েছেন তার তথ্য আপনাদের কাছেও পৌঁছানো উচিত, তাই আমি ভাবলাম যে সরাসরি শ্রীকৃষ্ণাজির সঙ্গেই কথা বলে নিই। বন্ধুরা, কৃষ্ণাজি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। কৃষ্ণাজি নমস্কার।
2: নমস্কার স্যার। নমস্কার
1: ভাই। আমি জানতে পেরেছি যে আপনি না প্রযুক্তির দুনিয়ার মানুষ না আপনি ইতিহাসের শিক্ষক, তবুও আপনি প্রযুক্তি ব্যবহার করে ইতিহাসের সাইট বানিয়ে ফেলেছেন, তাই আমি খুব কৌতূহলী, এসব হলো কিভাবে?
2: ধন্যবাদ স্যার, আপনার সঙ্গে কথা বলা আমার খুব বড় সৌভাগ্যের ব্যাপার। তাই স্যার, আমার সম্পর্কে যদি আমি একটু বলি তাহলে স্যার, আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম, তারপরে আমি MBA করি, তারপরে আমি মার্কেটিং ক্ষেত্রে চলে গেলাম। কিন্তু এসব যখন করছি আমি তখনও ছোটবেলায় পড়া ইতিহাসে খুব আগ্রহ ছিল আমার, তাই আমি সবসময় ইতিহাস নিয়ে কিছু করতে চেয়েছি, কিভাবে এটিকে আকর্ষণীয় করা যায়। এবং আমার এও মনে হতো যে আমরা যেভাবে ইতিহাস শেখাই তাতে আমরা অনেক উন্নতি করতে পারি, তাতে আমরা অনেক পরিবর্তন আনতে পারি, ইতিহাসকে গল্পের মতো করে পৌঁছে দিতে পারি মানুষের কাছে।
1: কৃষ্ণাজি, ভারতীয় ইতিহাসের এমন কোন দিক আছে যার সম্পর্কে আপনার মনে হয়েছে যে সেই ব্যাপারে আরও বেশি বেশি করে মানুষের জানা উচিত?
2: স্যার, ভারতীয় ইতিহাস যেভাবে আমাদের স্কুল বা কলেজে শেখানো হয়, যেমনটা দেখেন আপনি, তা কোনো একটি সাম্রাজ্য বা কোনো একটি রাজ্যের দৃষ্টিকোণ থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে শেখানো হয়, এবং সেই সাম্রাজ্যগুলোকে অসম গুরুত্বও দেওয়া হয়। এর ফলে বাকি অনেকগুলো সাম্রাজ্য যা আমাদের ছিল, সেই সব মহান সাম্রাজ্য যেমন চোল পল্লব ছিল, কার্কট বংশ কাশ্মীরে ছিল, অহমেরা ছিল যারা অন্তত 600 বছর অসমে নিজেদের সংস্কৃতি নিজেদের মূল্যবোধকে বজায় রেখেছিল, এগুলো সম্পর্কে আমরা জানি না। তাই আমি ভাবলাম এমন কোনো সাইট বানানো যাক যা এইসব মহান সাম্রাজ্যকেও পরিচয় করিয়ে দেবে মানুষের সঙ্গে।
1: কৃষ্ণাজি, আপনি এত পরিশ্রম করছেন, আমি আপনাকে এমনি একটা কাল্পনিক প্রশ্ন করছি, যদি আপনি ভারতীয় ইতিহাসের যে কোনো তিনজন ব্যক্তির সঙ্গে কথা বলার সুযোগ পান, তাহলে আপনি কাদের সঙ্গে কথা বলতে চাইবেন এবং কেন?
2: হ্যাঁ স্যার, প্রথমে আমি কথা বলবো রাজারাজা চোল বা রাজেন্দ্র চোলের সঙ্গে। তিনি চোল সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজাদের মধ্যে একজন ছিলেন। আমি তার থেকে এটা জানতে চাইব যে তাদের এই ভিশন বা দৃষ্টিভঙ্গি কিভাবে এলো। যেমন তারা বৃহদীশ্বর মন্দির বা গঙ্গাইকুণ্ডা চোলাপুরম এরকম বড় বড় মন্দির, শিবজির মন্দির নির্মাণ করেছিলেন, সেগুলো এক্সিকিউট করার ভিশন কিভাবে এলো, প্ল্যানিং কিভাবে করলেন, তাদের এই ভাবনাটা কিভাবে এলো যে আমরা এমন কিছু একটা তৈরি করব যা আগামী হাজার বা দু হাজার বছর ধরে অন্যদের প্রেরণা যোগাবে, সেটা তাদের থেকে আমার জানার ইচ্ছে। দ্বিতীয় যে ব্যক্তির কথা আমি বলবো, তিনি আমার মত অনুযায়ী ভারতের ইতিহাসে একজন অত্যন্ত আন্ডার রেটেড পার্সোনালিটি। স্যার, তার নাম হিমু। আমরা তার সম্বন্ধে ভারতীয় ইতিহাসে খুব বেশি হলে দু তিন লাইন পড়ি। আমরা এটা জানি না যে হিমু একজন কমন ম্যান, সাধারণ মানুষ ছিলেন, একজন ব্যবসায়ী ছিলেন। সেখান থেকে উনি একটি সাম্রাজ্য স্থাপন করেন। তিনি শুধু একজন সাম্রাজ্যের স্থপতি নন, একজন সমর চিন্তাবিদও ছিলেন, যিনি মিলিটারি জিনিয়াস ছিলেন। নিজের জীবনে 23টি যুদ্ধ লড়েছিলেন, যার মধ্যে 22টিতে জয়লাভ করেন। তার থট প্রসেস কেমন ছিল, তিনি কিভাবে একজন সাধারণ মানুষ থেকে এত বড় সম্রাট হয়েছিলেন, এই যে তার যাত্রা, সেটা জানতে আমি অত্যন্ত আগ্রহী স্যার। আর তৃতীয় যিনি, তিনি খুব আকর্ষণীয় ব্যক্তিত্ব। তিনি একজন নারী, ত্রিভুবন মহাদেবী। ওড়িশাতে এক সাম্রাজ্য ছিল যার নাম ভৌমাকারা রাজবংশ। এর কাহিনীও অত্যন্ত আগ্রহদ্দীপক। 850 খ্রিস্টাব্দের আশেপাশে ওদের রাজ্যের উপর প্রতিবেশী পাল রাজ্য আচমকা আক্রমণ করে, আর তাতে ওর স্বামী, যিনি ওই রাজ্যের রাজা ছিলেন, তিনি যুদ্ধে শহীদ হন। ফলে তার রাজ্য অনেক ছোট হয়ে যায় এবং সেখানকার নেতৃস্থানীয় ব্যক্তিরা রাজ্য ছেড়ে চলে

0: যেতে শুরু করেন। তখন ত্রিভুবন মহাদেবী নামের মহিলা রাজ্য সামলান এবং তিনি ভারতের ইতিহাসের প্রথম স্বাধীন শাসকদের অন্যতম হয়ে ওঠেন। তিনি রাজ্যকে শুধু স্থিতিশীল করেননি, তাকে এতটাই শক্তিশালী করে তুলেছিলেন যে পরবর্তী 100 বছর পর্যন্ত কলিঙ্গ অঞ্চলে তারা সাম্রাজ্য চালিয়ে যান। এই তিনজন ইন্টারেস্টিং ঐতিহাসিক ব্যক্তিত্বের সঙ্গে আমি কথা বলতে চাই স্যার।
1: কৃষ্ণাজি, মনে হচ্ছে আপনি যেন ইতিহাসকে জীবন্ত করে তুলছেন, আপনি পুরোপুরি ইতিহাসে ডুবে গেছেন। দেখুন, আমিও অত্যন্ত আগ্রহের সঙ্গে আপনার সাইট দেখেছি, আর আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে যে আপনার সাইটে এমন একটা ট্যাব আছে যেখানে মানুষ কারেকশন এবং সাজেশনও দিতে পারেন। এভাবে কনস্ট্রাকটিভ ফিডব্যাককে স্বাগত জানানো, এটা খুব বড় একটা বিষয়। আপনি কি মানুষের থেকে পরামর্শ পেতে শুরু করেছেন, আর সেগুলোকে নিয়ে আপনি কিভাবে কাজ করছেন?
0: হ্যাঁ স্যার, মানুষের থেকে অনেক পরামর্শ আসে। পরামর্শগুলো দু ধরনের। এক রকম পরামর্শ হয় যাতে তারা কারেকশন সাজেস্ট করেন, অমুক প্রদেশে অমুক সময় অমুক দেশে অমুক রাজা ছিলেন, কিংবা অমুক সময় অমুক যুদ্ধ হয়েছিল, এরকম কিছু সাজেশন আসে। দ্বিতীয় প্রকারের সাজেশন আসে যে আপনি ওই ওয়েবসাইটে এই ফিচার দিতে পারেন বা ওই ধরনের ফিচার দিতে পারেন। আমি দু প্রকারের সাজেশনই গ্রহণ করি। যেমন একটা সাজেশন এলো যে এই রাজ্যে এই রাজা অমুক সময় রাজ্য শাসন করেছেন, তখন আমি ওই সাজেশন নিই। আমাদের যে সোর্স আছে সেগুলোর সঙ্গে যাচাই করি। যেমন আমাকে একজন সাজেশন দিয়েছিলেন যে আপনি ভারতকে তো দেখিয়েছেন, যদি রাজ্য স্তরেও দেখাতে পারেন তাহলে আরও ভালো হবে। আমি এই ফিচার ইমপ্লিমেন্ট করেছি। তারপর আরেকটি ফিচার এসেছিল যাতে আমরা একটি ট্রাম্প কার্ডের মতো বানিয়েছিলাম সব এম্পায়ারের ডেটা স্ট্যাটিস্টিক্স দিয়ে, যাতে সেগুলি শিশুদের কাছেও পৌঁছতে পারে। কেউ একজন সাজেশন দিয়েছিল যে এগুলোকে আপনি এক জায়গায় নিয়ে আসুন যাতে আমরা সবাই ডাউনলোড করে শেয়ার করতে পারি। আমি সেই ফিচারও ইমপ্লিমেন্ট করেছি। আমাদের এটা মাথায় রাখা জরুরি যে আমরা ভুল করতে পারি, কারণ আমরা সর্বশ্রেষ্ঠ নই। আর সেটা মাথায় রেখেই আমি কারেকশনের ট্যাব রেখেছিলাম, কারণ এটা আমাদের সবার সাইট। আর ভবিষ্যতে সমস্ত কন্ট্রিবিউশন মাথায় রেখে আমরা এমন একটা সাইট বানাবো যা আগামী কিছু বছরের মধ্যে ইতিহাসকে এক মনোগ্রাহী আগ্রহদীপক বিষয় করে তুলবে।
1: কৃষ্ণাজি, আপনি সত্যিই অত্যন্ত বড় একটা কাজ করেছেন। আচ্ছা, ইতিহাস ছাড়া আপনার নিশ্চয়ই আরও বেশ কিছু শখ রয়েছে, আরও অনেক কিছু কাজ আপনি করেছেন নিশ্চয়ই।
0: হ্যাঁ না স্যার, আমি একটু বোরিং টাইপের মানুষ স্যার। আমি টেকনোলজি নিয়ে খুবই আগ্রহী এবং ইতিহাসের বিষয়েও উৎসাহ রয়েছে। এখন যখন টেকনোলজি এবং ইতিহাস মিলেমিশে গেছে, এখন এর মধ্যেই ডুবে থাকি সারাদিন।
1: চলুন কৃষ্ণাজি, আপনাকে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। আপনি একটা খুবই সুন্দর সূচনা করেছেন এবং আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে অনেক মানুষ আপনার সঙ্গে যুক্ত হবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। তাই আমার তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, কৃষ্ণাজির এই প্রচেষ্টা শুধু ইতিহাসের শিক্ষার্থীদের জন্যই নয়, এতে আমরা সকলেই নিজেদের অতীতকে চমৎকারভাবে জানার সুযোগ পাব। আপনাদের কাছেও যদি এই ধরনের প্রচেষ্টার বিষয়ে কোনো তথ্য থাকে তাহলে তা অবশ্যই শেয়ার করুন। আমার প্রিয় দেশবাসী, নেশামুক্ত যুবা বিকশিত ভারতের জন্য এই অভিযান এই সময়ে সমগ্র দেশে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এর উদ্দেশ্য খুবই স্পষ্ট, নেশামুক্ত যুব সমাজ, ড্রাগ ফ্রি ইন্ডিয়া। অনেক মানুষ বিপুল সংখ্যায়, বিশেষ করে আমাদের যুব বন্ধুরা এর অংশ হচ্ছেন। প্রকৃতপক্ষে এটা ভারতের যুব সমাজের স্বাস্থ্য, ওদের আনন্দ এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের সামগ্রিক সংকল্প। বন্ধুরা, নেশার প্রতি দুর্নিবার আসক্তি একজন মানুষকেই শুধু গ্রাস করে না, এর কুফল তার সমগ্র পরিবার ও সমাজকে ভুগতে হয়। আমি সেই সমস্ত ব্যক্তিদের প্রশংসা করি যারা ড্রাগসের বিরুদ্ধে অন্যকে সচেতন করেন এবং নেশার কবলে পড়ে লড়াই করতে থাকা মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। নেশামুক্ত ভারতের জন্য আপনারা কোনো পাওয়ারফুল স্লোগান তৈরি করতে পারেন, আমাদের ইয়াং মিউজিশিয়ানসরা এমন গান সৃষ্টি করতে পারেন যেখানে ড্রাগ ফ্রি লাইফের বার্তা থাকবে, ছাত্রছাত্রীরা এবং থিয়েটারের দলের লোকেরা অন্তর ছুঁয়ে যাওয়া কোনো ছোট নাটিকা লিখতে পারেন যার মধ্যে ড্রাগের বিপদের সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসার পথের কথাও বলা থাকবে।

আমাদের দেশে দারুণ দারুণ কন্টেন্ট ক্রিয়েটারদের অভাব নেই। আমার অনুরোধ রইল যে ওরা যদি বিভিন্ন ভাষায় এমন কন্টেন্ট তৈরি করেন তাহলে সমাজ এই দিশায় এগিয়ে যেতে পারে। আপনারা আপনাদের এই সংক্রান্ত প্রচেষ্টা হ্যাশট্যাগের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন। কখনো কখনো ক্রিয়েটিভ এফোর্ট ফর্মাল ক্যাম্পেনের থেকে বেশি কার্যকরী হয়। আসুন ভারতের যুবশক্তিকে নেশার কবল থেকে রক্ষা করার জন্য, নেশামুক্ত করার মতো পবিত্র কর্তব্যে আমরা সকলেই নিজেদের ভূমিকা পালন করি। আপনারা আপনাদের প্রচেষ্টাকে নেশামুক্ত যুব সমাজ এই হ্যাশট্যাগে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন। আমার প্রিয় দেশবাসী, আগস্ট মাসে আমরা চারিদিকে দেশভক্তির নানা রং দেখতে পাই। এই সময় প্রত্যেক মানুষের মনে দেশপ্রেমের ভাবনা আরও প্রবল হয়ে ওঠে। ন্যাশনাল হ্যান্ডলুম ডে এবং ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি থেকে শুরু করে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস এই মাসকে আরও বিশেষ করে তোলে। স্বাধীনতা দিবস এবং ন্যাশনাল স্পেস ডে এর মতো দিন প্রত্যেক ভারতবাসীকে গর্বে ভরিয়ে তোলে। হর ঘর তিরঙ্গা অভিযান এই ভাবনাকে আরও মজবুত করে। বন্দে মাতরমের 150 বছর পূর্ণ হওয়ার ফলে এই বছরটা আরও বিশেষ হয়ে উঠেছে। এইবার 8 কোটিরও বেশি তেরঙ্গা পতাকার সঙ্গে সেলফি আপলোড হয়েছে। তেরঙ্গা পতাকাকে নিয়ে এই উৎসব শুধুমাত্র ভারতবর্ষেই সীমাবদ্ধ থাকেনি। এই বছর সূর্যপথ তিরঙ্গা অভিযানের মাধ্যমে আমাদের তেরঙ্গা পতাকা বিশ্বে এক অনন্য যাত্রাপথে পাড়ি দিয়েছে। ফিজির সুবায় প্রথম সূর্যকিরণের সঙ্গে তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল। এর পরে এশিয়া, আফ্রিকা, ইউরোপ আর তারপরে আমেরিকার সান ফ্রান্সিসকোতে ইন্ডিয়ান মিশন আর পোস্টে পতাকা উত্তোলন করা হয়। আপনারা কল্পনা করুন এই দৃশ্য কতটা অদ্ভুত ছিল। যেমনভাবে সারা বিশ্বে সূর্য উদিত হতে থাকল, সেরকমভাবেই ভারতীয় পতাকা উত্তোলিত হতে থাকল। এরকম প্রচেষ্টায় সমাজকে এক সূত্রে আবদ্ধ করতে পারে। এদের মাধ্যমে দেশের সঙ্গে আমাদের সংযোগ আরও গভীর হয়। এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে আমার অনেক অনেক অভিনন্দন। আমার প্রিয় দেশবাসী, আমাদের শহর এবং মফস্বলের রাস্তায় প্রত্যেক দিন সকাল থেকে সন্ধে লক্ষাধিক মহিলা বিভিন্ন কাজে যুক্ত থাকেন। কেউ সবজি বেচেন, কেউ ফল, কেউ চায়ের দোকান দেন, আবার কেউ ফুল, প্রদীপ এবং পূজা সামগ্রী নিয়ে বসেন। অনেক সময় শুধুমাত্র স্বল্প পুঁজি তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এখন এরকম লাখো লাখো মা বোনেরা পিএম স্বনিধি যোজনা থেকে নতুন শক্তি পাচ্ছেন। নারী ক্ষমতায়নের এই দিকটি নিয়ে যতটা আলোচনা হওয়া উচিত ততটা হয় না। পিএম স্বনিধি যোজনার লাভার্থীর মধ্যে প্রায় 46% মহিলা, অর্থাৎ সারা দেশের প্রায় 35 লক্ষ মহিলা এই যোজনার সঙ্গে যুক্ত হয়ে নিজেদের ব্যবসা এগিয়ে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, গাজিয়াবাদের ববিতা শর্মাজি হলেন এর এক উত্তম উদাহরণ। ববিতাজি পূজা সামগ্রীর একটি ছোট স্টল চালাতেন। ফুল, প্রদীপ, ধূপকাঠি, নারকেলের মতো সামগ্রী বিক্রি করে তিনি নিজের সংসারে সাহায্য করতেন। অনেক পরিশ্রম করতেন, কিন্তু ব্যবসা বাড়ানোর জন্য পুঁজির অভাব ছিল। পিএম স্বনিধি থেকে উনি আর্থিক সাহায্য পেলেন। তিনি নিজের স্টলের সামগ্রী বাড়ালেন, ব্যবসার বিস্তার করলেন, গ্রাহক বাড়ল, উপার্জন বাড়ল, আর ধীরে ধীরে রাস্তার ধারের ছোট্ট স্টলটি একটি দোকানে পরিণত হল। বন্ধুরা, বেঙ্গালুরুর টিএস নিঙ্গাম্মাজির উদাহরণও খুব প্রেরণাদায়ক। নিঙ্গাম্মাজি আর ওনার স্বামী মিলে একটি ইডলি, ডোসা আর সাম্বার বিক্রি করার কাজ শুরু করেন। দোকান চলতে শুরু করল, কিন্তু একে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুঁজির প্রয়োজন ছিল। নিঙ্গাম্মাজিও পিএম স্বনিধি থেকে সাহায্য পেলেন। তারা নিজের কার্ট আরও উন্নত করলেন, আরও জিনিসপত্র কিনে

দিতে শুরু করলেন, আর মেনুতেও কিছু নতুন জিনিস যোগ করলেন। গ্রাহক বৃদ্ধি পেল, আয় বৃদ্ধি পেল এবং পরিবারের আর্থিক পরিস্থিতিও উন্নত হল। আজ তারা নিজেদের তিন সন্তানকে আরও ভালো শিক্ষা প্রদানে সক্ষম হয়েছেন। বন্ধুরা, মহিলাদের ব্যবসার বৃদ্ধির সঙ্গে সঙ্গে গোটা পরিবারের ভবিষ্যতেরও অগ্রগতি হয়, বাচ্চাদের শিক্ষায় উন্নতি হয়, ঘরের প্রয়োজন পূরণ হয়, আর নারীদের ভিতর আত্মবিশ্বাস আরও মজবুত হয়। এটাই তো হল নারী ক্ষমতায়নের এক জীবন্ত রূপ। আমি ফুটপাতের ব্যবসার সঙ্গে যুক্ত সমস্ত বোনেদের তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা জানাই। আমার প্রিয় দেশবাসী, স্বচ্ছতার একটি অনেক বড় গুণ আছে। যখন কোনো জায়গাকে পরিষ্কার রাখার সংকল্প সেই জায়গার মানুষের নিজস্ব সংকল্প হয়ে ওঠে, তখন পরিবর্তন শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এর মাধ্যমে ওই জায়গার সমগ্র পরিচয় পাল্টে যায়। দেশের বিভিন্ন জায়গায় স্বচ্ছতার এই প্রয়াস আমাদের নিরন্তর প্রেরণা দেয়। উত্তরপ্রদেশের রামপুরে পাটওয়াই নামে একটি গ্রাম আছে। ওখানে আকাশ এবং রোহন নামের দুই বন্ধু দেখলেন যে তাদের আশেপাশের এলাকা নোংরা আবর্জনায় ভরে গেছে। ব্যাস, তারপর আর কি, আকাশ এবং রোহন আবর্জনার ব্যাগ তুলে নেন এবং পরিচ্ছন্নতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আস্তে আস্তে অন্য যুবারাও তাদের সাথে যুক্ত হতে থাকেন। একটি টিম তৈরি হয় যার নাম হয় ক্লিন আপ পাটওয়াই। এই যুবারা আজ পর্যন্ত 4টি গঙ্গার ঘাট পরিষ্কার করে ফেলেছেন, 1 টনেরও বেশি প্লাস্টিক আবর্জনা সরিয়ে ফেলেছেন। এনারা বেশ কয়েকটি পুকুর এবং সার্বজনীন স্থানও পরিষ্কার করেছেন। বন্ধুরা, এইবার শ্রী অমরনাথজির যাত্রাতেও স্বচ্ছতা এবং জন অংশীদারিত্বের এমনই প্রেরণাদায়ক ছবি দেখা গেছে। দুর্গম রাস্তায় হাজার হাজার স্বচ্ছতা কর্মী দিবারাত্র সেবা প্রদান করে চলেছেন। এই বছর যাত্রা চলাকালীন 400 মেট্রিক টনেরও বেশি আবর্জনা সংগ্রহ ও প্রসেস করা হয়েছে। আমার এই প্রচেষ্টার একটি ব্যাপার বিশেষভাবে ভালো লেগেছে, স্বচ্ছতার এই অভিযানে পুণ্যার্থীরা অংশীদার হন। 16,000-এরও বেশি যাত্রী স্বচ্ছতার সংকল্প নিয়েছেন, 10,000-এরও বেশি যাত্রীদের রেসপন্সিবল যাত্রী সার্টিফিকেটও দেওয়া হয়। এখানে একটি অত্যন্ত অসাধারণ প্রয়োগও করা হয়েছে, যাত্রাপথের ঘোড়া এবং খচ্চরের গোবরকেও বায়োগ্যাসে রূপান্তরিত করা হয়েছে এবং সেই ক্লিন এনার্জি থেকে স্বচ্ছ জ্যোতি প্রজ্বলিত করা হয়। অর্থাৎ বাবা বরফানির এই পবিত্র যাত্রায় স্বচ্ছতাও সেবা এবং আস্থার রূপ হয়ে ওঠে। বন্ধুরা, আমাদের গ্রাম হোক বা শহর, আমাদের নদী হোক বা তীর্থস্থল, এর পরিচয় আমাদের আচরণ থেকেও পাওয়া যায়। আর যখন স্বচ্ছতা আমাদের আচরণের অঙ্গ হয়ে যায়, সে স্থানের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। আমার প্রিয় দেশবাসী, কখনো কখনো আমাদের এক ক্ষুদ্র শখ জীবনের বড় কোনো সম্ভাবনার রাস্তা খুলে দেয়। নাগাল্যান্ডের ফেক জেলার বেসালু পুরোজির পথ চলাও কিছুটা সেরকমই। বেসালুজি কৃষক পরিবারে বড় হয়েছেন। ছোটবেলায় তিনি তার মা বাবাকে চাষ করতে দেখেছিলেন এবং তার নিজেরও ফুলের প্রতি খুব টান ছিল। 2021 সালে তিনি এই শখ থেকেই ছোট স্তরে ফুল উৎপাদন শুরু করেন। ধীরে ধীরে এর মধ্যে এক সম্ভাবনা দেখা দিতে থাকে। তিনি লক্ষ্য করেন, বিয়েবাড়ি হোক বা অন্য উৎসব, ফুলের চাহিদা সবসময়ই থাকে। বেসালুজি নিজের এই শখকে আরও এগিয়ে নিয়ে যাবার সিদ্ধান্ত নেন। এই সফরে তিনি স্থানীয় কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে ফুলের বৈজ্ঞানিক চাষের ট্রেনিং নেন এবং তারপর তিনি কেবলমাত্র 1/4 একর জমিতে গ্ল্যাডিওলাসের 1,000 চারা রোপণ করেন। প্রথম প্রচেষ্টাতেই 5,000-এরও

বেশি ফুল ফোটে। বন্ধুরা, এই সাফল্য বেসালুজির জন্য এক নতুন সূচনা হয়ে দাঁড়ায়। তিনি ফুলের চাষকে আরও এগিয়ে নিয়ে যান। যে ফুল কখনো স্থানীয় বাজারে সীমাবদ্ধ ছিল, আজ তা নাগাল্যান্ডের সীমানা অতিক্রম করে দিল্লি, মুম্বাইয়ের মতো শহরে পৌঁছে যাচ্ছে। বেসালু পুরোজির এই যাত্রা আমাদের বলে যে শখ যখন পরিশ্রম আর সঠিক পথপ্রদর্শনের সাথে যুক্ত হয়, তখন তা নতুন সম্ভাবনার রাস্তা খুলে দিতে পারে। আমার প্রিয় দেশবাসী, আমাদের আশেপাশে এমন অনেক লোক আছেন যারা একটি ছোট প্রচেষ্টা দিয়ে শুরু করেন আর দেখতে দেখতে তাঁদের প্রয়াস অনেক লোকেদের জীবনে পরিবর্তনের রাস্তা তৈরি করে দেয়। ওড়িশার দেবাড়িগড়ে একটি গ্রাম আছে, ধৈর্যকুসুম। কয়েক বছর আগে পর্যন্ত এই গ্রামের মৈথিলি ভুয়েজি প্রায় প্রতিদিন জঙ্গলে যেতেন, কখনো জ্বালানির কাঠ আনতে, কখনো মহুয়া আর কেন্দু পাতা তুলতে, তো কখনো বাঁশের কোপলা এবং অন্যান্য বনজ সামগ্রী আনতে। তাঁর এবং ওখানকার অনেক পরিবারের বহু চাহিদা এই জঙ্গল থেকেই মিটত। কিন্তু তারপর মৈথিলিজি দেবড়িগড় ইকো ট্যুরিজমের সাথে যুক্ত হন। এখান থেকে জঙ্গলের সাথে ওনার সম্পর্ক এক নতুন মোড় নেয়। এখন জঙ্গলের রক্ষণাবেক্ষণও তাঁর জীবিকার মাধ্যম হয়ে ওঠে। বন্ধুরা, মৈথিলিজির জীবনে আসা এই পরিবর্তন অন্য মহিলাদেরও প্রেরণা দিয়েছে। আজ 60-এরও বেশি মহিলা জঙ্গল সংরক্ষণের কাজে যুক্ত হয়েছেন। কেউ বন্যপ্রাণী সুরক্ষার দায়িত্ব সামলাচ্ছেন, কেউ তৃণভূমির বিকাশের সাথে যুক্ত হয়েছেন, আবার কিছু মহিলা ইকো ট্যুরিজম অ্যাক্টিভিটিতে যোগদান করছেন। বন্ধুরা, মৈথিলিজি ও দেবড়িগড়ের এই বোনেরা দেখিয়েছেন যে প্রকৃতিকে রক্ষাও করা যায় আর জীবনে সমৃদ্ধিও আনা যায়। এই সমস্ত বোনেদের প্রচেষ্টা আমাদের সকলের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক। বন্ধুরা, আজ আমাদের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশে পৌঁছাচ্ছে, এবং আপনারা জেনে গর্বিত হবেন যে ভারত এমন স্বপ্ন দেখা বিশ্বের হাজার হাজার মেয়েকে এক সুতোই বাঁধছে। এই উদ্যোগের নাম মিশন শক্তি স্যাট। এর মাধ্যমে 108টি দেশের 12,000 ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার এবং উদ্ভাবনের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। 23 আগস্ট জাতীয় মহাকাশ দিবস, ন্যাশনাল স্পেস ডে, এই মিশনের একটি সুন্দর দৃশ্য উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় দেখা গেছে। গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে মিশন শক্তি স্যাট এর দ্বিতীয় ধাপের সূচনা হয়েছে। এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ ও ভারত থেকে আসা প্রায় 100 জন ছাত্রী এক জায়গায় একত্রিত হয়েছিল। ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে নির্বাচিত ছাত্রীরাও এতে অংশ নিয়েছিল। এই গোটা উদ্যোগের লক্ষ্যটিও অত্যন্ত বিশেষ। বন্ধুরা, সম্পূর্ণভাবে ছাত্রীদের দ্বারা নির্মিত একটি স্যাটেলাইটকে চাঁদের কক্ষপথে পাঠানোর প্রস্তুতি চলছে। আমার দৃঢ় বিশ্বাস যে এদের মধ্য থেকেই বহু ছাত্রী আগামী দিনে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের জগতে নিজেদের এক নতুন পরিচয় গড়ে তুলবে। আমার প্রিয় দেশবাসী, আজকাল অ্যাভোকাডো ফলের খুব রমরমা। আগে এই ফলটিকে হয়তো খুব কম মানুষই চিনতেন, এর চাহিদাও ছিল কম এবং কদরও ছিল কম। কিন্তু আজ ডাইনিং টেবিলে একে প্রায়শই দেখা যাচ্ছে। আজ এটি স্বাস্থ্য সচেতন মানুষ ও প্রিমিয়াম মার্কেটের বিশেষ পছন্দের ফল হয়ে উঠেছে। আমাদের কৃষক ভাই বোনদের জন্যেও এটি অত্যন্ত লাভজনক প্রমাণিত হচ্ছে। যেমন অন্ধ্রপ্রদেশের কাডাপ্পার বরদরাজজির কথাই ধরা যাক। তিনি বহু বছর ধরে নিজের জমিতে টমেটো ও কলার চাষ করছিলেন। একদিন তিনি বন্ধুদের খামারে অ্যাভোকাডোর ফলন দেখতে পান। এরপর তিনি ইউটিউব থেকে এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। এ পর্যন্ত তিনি প্রায়
4 টন অ্যাভোকাডো উৎপাদন করে ফেলেছেন। আজ তিনি স্থানীয় দোকানগুলোতে সরাসরি এটি সরবরাহ করছেন। নতুন ধরনের ফসল বৈজ্ঞানিক পরামর্শ এবং সরাসরি বিপণনের মাধ্যমে তাঁর ছোট্ট খামারের আয় সম্পূর্ণ বদলে গেছে। তামিলনাড়ুর কোডাইকানালের কৃষক চন্দ্রশেখরনজি আধা হেক্টর জমিতে অ্যাভোকাডো চাষ শুরু করেছিলেন। তিনি এর খুব ভালো দাম পাচ্ছেন এবং তাঁর উপার্জনও বেশ বৃদ্ধি পেয়েছে। কর্ণাটকের চিকমাগালুরুর কিছু কৃষক ভাইবোন তো কফি বাগানের মাঝেই অ্যাভোকাডো গাছ লাগিয়েছেন। এর ফলে কফি ও গোলমরিচের পাশাপাশি তারা বাড়তি উপার্জনও করতে পারছেন। বন্ধুরা, আমরা শহরের রেস্তোরাঁগুলোতে প্রায়ই অ্যাভোকাডো টোস্ট এর কথা শুনি, কিন্তু এই অ্যাভোকাডোর মাধ্যমেই আমাদের উদ্ভাবনী কৃষকেরা আয়ের এক নতুন পথ খুঁজে পেয়েছেন। অর্থাৎ নিজের দেশের অ্যাভোকাডো দিয়ে আপনার টোস্টের স্বাদও বাড়ল, আবার কৃষকদের আয়ও বেড়ে গেল। আমার প্রিয় দেশবাসী, কিছুদিনের মধ্যেই 3রা সেপ্টেম্বর আমরা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী পালন করব। বন্ধুরা, উত্তম কুমার একজন ভার্সাটাইল অ্যাক্টর ছিলেন, যিনি নিজের অভিনয় দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ফিল্ম লাভার্সরা মানেন যে শ্রী সত্যজিৎ রায় ফিল্ম নায়ক দ্য হিরো এর পুরো স্ক্রিপ্ট মহানায়ক উত্তম কুমারকে ভেবে লিখেছিলেন। সত্যজিৎ রায় বলেছিলেন যে তাঁর মধ্যে ডিগনিটির সাথে অসাধারণ ইমোশনাল ডেপথ ছিল। চরিত্রকে তিনি জীবন্ত করে তোলার জন্য খুব পরিশ্রম করতেন। উত্তম কুমার নিজস্ব সহজতার সঙ্গে ফিলান্থ্রপির জন্য পরিচিত ছিলেন। তাঁর জীবন থেকে কখনো হার না মানার একটি আরও বড় শিক্ষা মেলে। তাঁর শুরুর ছবিগুলি খুব বেশি চলেনি, কিন্তু তিনি নিজের কাজের উপর ফোকাস বজায় রেখেছিলেন। এরই ফলস্বরূপ তিনি এত উচ্চতা অর্জন করেছিলেন। বন্ধুরা, মনে আছে যখন আমি কলকাতায় রোড শো করছিলাম, তখন আমি উত্তম কুমারের বাড়ির সামনে দিয়েও গিয়েছিলাম। সেখানে আমাকে একজন ব্যক্তি তার একটি ছবিও উপহার দিয়েছিলেন। আমি আবার মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি সবসময় আমাদের সকলের হৃদয়ে বিরাজ করবেন। মহানায়ক উত্তম কুমার চিরদিন মানুষের হৃদয়ে বিরাজ করবেন। আমার প্রিয় দেশবাসী, আমাদের উৎসবগুলি পরম্পরার সঙ্গে সঙ্গে একে অপরের সঙ্গে জুড়ে যাওয়ার সুযোগও দেয়। আসন্ন দিনগুলিতে আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব পালন করতে চলেছি। 4ঠা সেপ্টেম্বর জন্মাষ্টমীর পবিত্র পার্বণ। সেপ্টেম্বরেই আমরা বিশ্বকর্মা পূজাও পালন করব। এই সময়ে আমাদের আশেপাশের কারিগরদের, শিল্প কারিগরদের এবং বিশ্বকর্মা বন্ধুদের সম্মান করা উচিত। কিছু মাস পরে দীপাবলিও আসতে চলেছে, এর প্রস্তুতিও ধীরে ধীরে শুরু হয়ে গেছে। উৎসবের এই মরশুমে আমি আরও একবার আপনাদের ভোকাল ফর লোকালের অনুরোধ করছি। ভোকাল ফর লোকালের অর্থ কেবল মাটির প্রদীপ কেনা নয়, এর ভিশন খুব বড়। আমরা নিজের ঘরের জন্য যে জিনিস কিনি, সেটিকে একবার অবশ্যই দেখে নিই যে তা ভারতে তৈরি হয়েছে কিনা। ভারতের আত্মনির্ভর হয়ে ওঠার পথ ভারতে তৈরি জিনিসের উপর গর্ব অনুভব করার মাধ্যমেই প্রশস্ত হবে। এই বার্তাকে যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়াও আমাদের দায়িত্ব। আমাদের ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের বন্ধুরা, ইনফ্লুয়েন্সাররা এবং সেলিব্রিটিদেরও এতে খুব বড় ভূমিকা আছে। আমার অনুরোধ যে আপনি নিজেও ভোকাল ফর লোকালকে আপন করে নিন এবং অন্যদেরও এর জন্য অনুপ্রাণিত করুন। বন্ধুরা, আপনাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা নিজের ছোট ছোট প্রয়াসের মাধ্যমে সমাজে বড় পরিবর্তন আনছেন। আপনি তাঁদের সম্বন্ধে মন কি বাতে অবশ্যই লিখুন। আপনার পাঠানো অভিজ্ঞতা দেশের কোনো একটি জায়গায় কারুর জন্য নতুন প্রেরণা হয়ে উঠতে পারে। আমি আপনাদের পরামর্শ ও অভিজ্ঞতার প্রতীক্ষায় রইলাম। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।

এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: যদি এমন হতো কোনো মনোহারী দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যি যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা 5 মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA, AIR FM Rainbow Kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: 100.1 FM গোল্ডের অনুষ্ঠান শুনছেন। স্টুডিওর ঘড়িতে 9:30 হয়ে 36 সেকেন্ড। আকাশবাণীর মণিকণা, অগস্ট মাসের মণিকণার এই আসরে আপনাদের সবাইকে স্বাগত। আকাশবাণী এই নামটার সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলা সংস্কৃতি তথা ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতির এক অমোঘ যোগাযোগ। শুধু যোগাযোগ নয়, সেই সংস্কৃতির চর্চা, সেই সংস্কৃতির সারা বিশ্বে ছড়িয়ে পড়া, এই সব কিছুই যেন একক ব্যক্তিত্বের মতো, সজীব ব্যক্তিত্বের মতন এক জায়গায় এনে তাকে লালন করছে আকাশবাণী। আর সেই সঙ্গে এই অগাস্ট মাস, যা ভারতের ইতিহাসে, বাংলার ইতিহাসে এবং আকাশবাণী কলকাতার ইতিহাসে এক অন্যতম অধ্যায়ের বারংবার সূচনা করেছে, নিত্য নতুন অধ্যায়ের। কখনো তা 1947 সালের সঙ্গে সংশ্লিষ্ট, কখনো তা 1927 সালের সঙ্গে সংশ্লিষ্ট। অগস্ট মাস তাই বিশেষ একটা সময়, এবং সেই মাসে আকাশবাণীর মণিকণার মতন এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমরাও বিশেষভাবে নিজেদের সৌভাগ্যবান মনে করছি।
1: আপনাদের সঙ্গে আজকে রয়েছি শ্রাবস্তী আর মল্লিকা, এবং আজকে এই আকাশবাণী কলকাতার গৌরবময় সম্প্রচারের 99 বছর পূর্ণ করে 100 বছরে তার ঐতিহাসিক শতবর্ষে পদার্পণ করার জন্যেই হয়তো আমাদের মনে হয়েছে অগস্ট মাসের ঘটনাবলি আপনাদের সামনে তুলে ধরি।
0: অবশ্যই, আর এটা তো আমাদের মণিকণার একটা অন্যতম অংশ, তাই অন্য কোনো কথায় না গিয়ে সরাসরি চলে যাই সেই সময় পঞ্জিতে, যা সূচনা হয়েছিল

0: 1926-27 সাল থেকে, যা এখনও বহমান, নানান ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে চলেছে নিত্য নতুন দিনে নিত্য নতুনভাবে। শুরুটা 1926, না তখনও কলকাতা বেতারের জন্ম হয়নি। 1926-এর 26 আগস্ট দিনটায় কী যেন হয়েছিল?
1: মুম্বাইয়ের সেই সময় কয়েকজন ব্যবসায়ী ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা নেন। ভারতবর্ষে এই কোম্পানি গঠন করেন সুবিখ্যাত পারসি ব্যবসায়ী মিস্টার FM চিনয়। জেনারেল ম্যানেজার হিসেবে নিয়ে আসা হয় BBC-র মিস্টার ই ডানস্টনকে।
0: 1927 সালেই মুম্বাইয়ের পরে তৎকালীন বোম্বাই, তারপরেই 1927 সালের শুরুর দিক থেকেই কলকাতা বেতারের প্রতিষ্ঠার নানান কর্মকাণ্ড শুরু হতে থাকে, আর তার রূপ পায়, প্রাতিষ্ঠানিক রূপ পায় 26 আগস্ট। কলকাতায় 1 নম্বর গার্লস টিন প্লেসের বাড়িতে ভারতের দ্বিতীয় বেতার কেন্দ্রের উদ্বোধন হয়। দ্বারোদ্ঘাটন করেন গভর্নর স্যার স্ট্যানলি জ্যাকসন। স্যার ইব্রাহিম রহিমতুল্লাহ IBC অর্থাৎ ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির প্রথম চেয়ারম্যান হিসেবে কাজ শুরু করেন। কলকাতায় এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর হল সুলতান চিনয়। কলকাতা বেতার কেন্দ্রের স্টেশন ডিরেক্টর হন মিস্টার CC ওয়ালিক, স্টেশন ইঞ্জিনিয়ার মিস্টার FA কব, ভারতীয় অনুষ্ঠানের পরিচালক হন বিশিষ্ট ক্ল্যারিনেট বাদক নৃপেন্দ্রনাথ মজুমদার, ঘোষণা ও সংবাদ পাঠে যুক্ত হন 1911-র IFA শিল্ড বিজয়ী মোহনবাগানের হাফ ব্যাক রাজেন্দ্রনাথ সেন। এরপর ওই একই বছরে একে একে কলকাতা বেতারে কর্মসূত্রে যোগ দেন রাইচাঁদ বড়াল, হীরেন বসু, নলিনীকান্ত সরকার, বেহালার জমিদার তনয় বীরেন রায়। ক্রমে এক বছরের মধ্যেই আসেন চিত্রা সংসদ এর সদস্যদের মধ্যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বৈদ্যনাথ ভট্টাচার্য তথা বাণী কুমার, বিজন বসু প্রমুখ গুণী ব্যক্তিরা। পঙ্কজ কুমার মল্লিক যোগ দেন কর্মী হিসেবে নয়, সঙ্গীত শিল্পী হিসাবে। উদ্বোধন দিবসে কলকাতা স্টুডিওতে অংশগ্রহণ করলেন রবীন্দ্রসঙ্গীত বিশেষজ্ঞ দীনেন্দ্রনাথ ঠাকুর, সুপ্রসিদ্ধ কথাশিল্পী মণিলাল গঙ্গোপাধ্যায়, বিখ্যাত গায়িকা আঙুরবালা, প্রসিদ্ধ অন্ধ গায়ক কৃষ্ণচন্দ্র দে, প্রখ্যাত ক্ল্যারিয়নেট বাদক নৃপেন্দ্রনাথ মজুমদার, মধুরকণ্ঠী প্রফুল্লবালা, সুরসিক সঙ্গীত শিল্পী শীতাংশুজ্যোতি মজুমদার, যাকে আমরা বকুবাবু বলে বেশি চিনি, প্রসিদ্ধ তবলা বাদক রাইচাঁদ বড়াল, আর 1911 সালের IFA শিল্ড বিজয়ী মোহনবাগান ক্লাবের অনতিক্রমণীয় হাফ ব্যাক রাজেন্দ্রনাথ সেন। এই বিপুল কর্মকাণ্ডের শুরু হল 1926 সাল থেকে, 1927 সালের 26 আগস্ট থেকে। আর 1927 সালের 27 আগস্ট অর্থাৎ পরের দিন, যখন নিউজ পেপার রিপোর্টিংয়ে আমরা জানতে পারলাম, দ্য স্টেটসম্যান পত্রিকার রিপোর্টে জানা গেল কলকাতা বেতার কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান রেঙ্গুন অর্থাৎ ইয়াঙ্গান থেকেও স্পষ্ট শোনা গেছে। এই হল আমাদের সূচনা, আর আজও সেই ধারা বহমান। কিন্তু মাঝে পেরিয়ে আসা এই প্রায় 99 বছরের যে ইতিহাস, তারই মধ্যে অগস্ট মাস বারংবার নিত্য নতুন ইতিহাসের জন্ম দিয়েছে, আর সেই পথ বেয়েই আমরা চলব।
1: একেবারেই তাই। 1935 সালে 30 আগস্ট BBC-র লায়নেল ফিল্ডেন ভারতীয় বেতারের প্রথম কন্ট্রোলার অফ ব্রডকাস্টিং পদে কার্যভার গ্রহণ করেন।
0: 1935-এর পর 1936 সালে চলে আসি। 1936 সালের 1 আগস্ট জেনেভায় অবস্থিত ইউনিয়ন ইন্টারন্যাশনাল ডে রেডিও ডিফিউশনের স্থায়ী সহযোগী সদস্য হল অল ইন্ডিয়া রেডিও। আর 19 আগস্ট অল ইন্ডিয়া রেডিওর প্রথম চিফ ইঞ্জিনিয়ার হলেন BBC অর্থাৎ ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের CW গয়ডার।
1: এরপর 1937 সাল সেই অগস্ট মাস দ্য ইন্ডিয়ান লিসনার পত্রিকাটির প্রকাশন ব্যবস্থা মুম্বাই থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়।
0: 1938 সাল 16 আগস্ট কলকাতা বেতারের শর্টওয়েভ ট্রান্সমিটারের শক্তি বাড়িয়ে 10 কিলোওয়াট করা হয়। এজন্য আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেন তৎকালীন গভর্নর রবার্ট রিড। এই উপলক্ষে বেতার জগতে রবীন্দ্রনাথের একটি আশীর্বাণী

0: মুদ্রণের অভিলাষে সঙ্গীত বিভাগের সুরেশচন্দ্র চক্রবর্তীকে সঙ্গে নিয়ে পত্রিকা সম্পাদক নলিনীকান্ত সরকার সোজা শান্তিনিকেতনে যান কবিগুরুকে আমন্ত্রণ জানাতে। ভগ্ন স্বাস্থ্যের জন্য কবি তখন কিছু লিখে দিতে অস্বীকৃত হলেও কদিন পরেই ডাকযোগে পাঠিয়ে দেন শিরোনামবিহীন টাটকা একটি কবিতা। সে বছর 5ই আগস্টে লেখা রবীন্দ্রনাথের সেই কবিতাটি, ধরার আঙিনা হতে ওই শোনো উঠিল আকাশবাণী, ইতিহাস হয়ে রয়ে গেছে। শুধু তাই নয়, নামের সঙ্গেও, নামের পরিবর্তন অর্থাৎ দ্য ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি থেকে অল ইন্ডিয়া রেডিও থেকে আকাশবাণী হয়ে ওঠার পথে এ ছিল এক মাইলস্টোন।
1: চলে আসি 1943 সালে 15ই আগস্ট, কলকাতা বেতারে কর্মসূত্রে যোগদান প্রথম বাঙালি মহিলা ঘোষিকা ইন্দিরা দেবী।
0: আর 1945 শুরু হয় শিশুমহল, অনুষ্ঠানটির প্রবর্তন করেন ইন্দিরা দেবী। তিনি এটির পরিচালনার দায়িত্বে ছিলেন টানা 37 বছর।
1: 1947 সালের 14ই অগস্ট রাত 11টায় স্বাধীনতা দিবসের প্রাক্কালে কলকাতা বেতারে প্রাসঙ্গিক কথিকা ও আবৃত্তিতে অংশ নেন অমল হোম, সজনীকান্ত দাস, প্রবোধ কুমার সান্যাল, নিরঞ্জন মজুমদার প্রমুখ। মধ্যরাত্রে ভারতের সবকটি বেতার কেন্দ্রে সম্প্রচারিত হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে জওয়াহরলাল নেহরুর ভাষণ ট্রেস্ট উইথ ডেস্টিনি। এরপর 15ই অগস্ট সকাল 6:15 কলকাতা বেতার প্রচার করে বাণী কুমার রচিত বিশেষ গীতি আলেখ্য, যার প্রথম গানটির প্রথম পঙ্ক্তি ছিল তব কীর্তির কেতন উড়িয়ে ওই ভারত জননী। 16ই অগস্ট এই সময় ভারতে ছিল 6টি বেতার কেন্দ্র, দিল্লি, কলকাতা, বোম্বে, মাদ্রাজ, লখনউ ও তিরুচিরাপল্লী। এছাড়া আরও কয়েকটি রাজ্যে কম শক্তিসম্পন্ন বেতার কেন্দ্র ছিল, যেমন মহীশূর, ত্রিবান্দম, হায়দ্রাবাদ, ঔরঙ্গাবাদ ও বরোদা।
0: 1947-এর স্বাধীনতা অর্জনের সঙ্গে সঙ্গেই এবং সেটা 15ই অগস্ট যখনই ঘটল, তখনই এই অগস্ট মাসে একই সাথে মিলে গেল স্বাধীনতার জন্মদিন আর কলকাতা বেতারের জন্মদিন। তারপর একসাথে পথ চলা, এক ইতিহাসকে বহন করে চলা, এক সমকালীন হয়ে ওঠা। মাত্র 20 বছর বয়স তখন আকাশবাণী কলকাতার, কিন্তু তা হয়ে উঠেছে স্বাধীনতার ধারক বাহক এবং অবশ্যই সেই বিষয়ে বলার এক অন্যতম জায়গা। 1970 সালের অগস্ট মাস কলকাতায় যুববাণীর পৃথক চ্যানেল চালু হল। এর আগে যুবক যুবতীদের জন্য যুবগোষ্ঠী শিরোনামে প্রতি মাসে একটি মাত্র অনুষ্ঠান প্রচারিত হতো কলকাতা ক প্রচার তরঙ্গে। 1957-এ যুবগোষ্ঠীর প্রথম অনুষ্ঠানটি ছিল অধ্যাপক গুরুদাস ভট্টাচার্যের পরিচালনায় স্কটিশ চার্চ কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে। পেলাম আমরা যুববাণী 1970 সালে।
1: 1977 সালে 17ই অগস্ট বিজে ভার্গিসের নেতৃত্বে বেতার ও দূরদর্শনের কাজকর্ম সমীক্ষা ও পর্যালোচনা এবং এই দুটি সংস্থার ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে সুপারিশের জন্য একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়। 26ই অগস্ট কলকাতা বেতারের 50 বছর পূর্তি উপলক্ষে সন্ধ্যায় রবীন্দ্রসদনে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে আকাশবাণী কলকাতা। পৌরোহিত্য করেন কেন্দ্রীয় তথা সম্প্রচার মন্ত্রী লালকৃষ্ণ আদবানী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। আকাশবাণীর তরফ থেকে পুরনো দিনের কয়েকজন শিল্পী ও কর্মীকে সুবর্ণ জয়ন্তী স্মারক দেওয়া হয় তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ।
0: 1985-এর 15ই অগস্ট দিল্লির সংবাদ সেবা বিভাগ নিউজ সার্ভিসেস ডিভিশন প্রতি ঘণ্টায় সংবাদ বুলেটিন চালু করল। বুলেটিন চলত সকাল 6টা থেকে মধ্যরাত্রি পর্যন্ত।
1: এরপর চলে আসি 2016 সালে। 2016 সালের 23ই অগস্ট হুগলি জেলার মগরায় 1000 কিলোওয়াট শক্তিসম্পন্ন মিডিয়াম ওয়েভ ট্রান্সমিটারটির পুনঃসংস্করণ করে উদ্বোধন হয় আকাশবাণী মৈত্রীর। কলকাতা রাজভবন থেকে বেলা 11টায় এটির উদ্বোধন করেন রাষ্ট্রপতি প্রণব কুমার মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, প্রসার ভারতীর মুখ্য নির্বাহী আধিকারিক জহর সরকার। সন্ধ্যায় নজরুল মঞ্চে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দুই বাংলার বিশিষ্ট শিল্পীরা।
0: যেমন করে মিলে গেছে অগস্ট মাস আর আকাশবাণী কলকাতা এবং স্বাধীনতার ইতিহাস, তেমনি করেই আজকের এই মণিকণার অনুষ্ঠানে

0: একটি বিশেষ প্রতিবেদন আপনাদের শোনাব। মুক্তিলগ্ন, মুক্তিলগ্ন অনুষ্ঠানটি একটা মিউজিক্যাল ফিচার হিসেবে আজকে আপনাদের সামনে রাখছি আকাশবাণীর মণিকণায়।
1: আকাশবাণী কলকাতা, এখন আরম্ভ হচ্ছে মুক্তিলগ্ন। গীতি আলেখ্য, এটি রচনা করেছেন শ্রী মধু গুপ্ত, প্রযোজনা শ্রী বীরেন ভট্টাচার্য। মুক্তিলগ্ন।

ভারতের জাতীয় জীবনে আজ মহাপুণ্য দিন। আসমুদ্র হিমাচল ত্রিবর্ণ পতাকা তলে আজ আনন্দ মুখর, উৎসব চঞ্চল। 15ই আগস্টের মুক্তি লগ্নে আজ স্মরণ করি জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন সেই সব দেশপ্রাণ মহাযোদ্ধাদের, মাতৃভূমির মুক্তি সংগ্রামে যারা বরণ করেছিলেন সর্বস্ব ত্যাগের দধিচি জীবন। করেঙ্গে ইয়ে মরেঙ্গে এই ছিল যাঁদের জপমন্ত্র। স্মরণ করি মৃত্যুঞ্জয়ী জওয়ানদের ভারতভূমির সার্বভৌমত্ব, অখণ্ডতা ও মর্যাদা রক্ষায় যারা সমুদ্র দূরপার, হিমাদ্রি অটল। সবাকার অন্তরে রণিত হোক সর্বকালের মহাসঙ্গীত।

ভারতের সকল প্রান্তে সকল মানুষ আমরা ভারতবাসী। ভারতভূমি আমাদের মাতৃভূমি, স্বপ্ন ও সিদ্ধির তীর্থনিকেতন। শরিক আমরা একই মহান জীবন বোধের। আমরা স্বপ্ন দেখি সকল নাগরিকের, কল্যাণ রাষ্ট্রের, মহাভারতের।

জীবনের জন্য স্বাধীনতা, স্বাধীনতার জন্য জীবন। স্বাধীনতা দ্বীপ অনির্বাণ রাখার পরম পবিত্র দায়িত্ব আমাদের প্রত্যেকের, সর্বপ্রকারে আত্মনির্ভর হওয়ার চাই অক্লান্ত প্রয়াস, সর্বদৈন্য মুক্ত হবার চাই প্রবুদ্ধ তপস্যা, ফল ফসলের খাদ্যশস্যের চাই সমারোহ, কলকারখানায় উৎপাদনের হোক হার বৃদ্ধি। পবিত্র নিষ্ঠায় দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে আসতে হবে সন্দীপনের সঞ্জীবনের কার্যে। এ কাজে নেই ক্লান্তির, নেই খান্তির অবকাশ। সমৃদ্ধিশালী স্বদেশ করার মহোৎসব আজ আমাদের।

0: শুনলেন সঙ্গীতালেখ্য মুক্তিলগ্ন মধুগুপ্তের রচনা অনুসারে। এই আলেখ্যটির সঙ্গীত ও প্রযোজনা করেছেন বীরেন ভট্টাচার্য। অনুষ্ঠানটি রেকর্ড করা হয়েছিল 5 আগস্ট 1966 সালে স্বাধীনতা দিবসের প্রাক্কালে। মুক্তিলগ্নের পর আমাদের আজকের এই আকাশবাণী মণিকণার পরবর্তী অংশে রয়েছে এমন অনেক কিছু যা ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে গেছে আমাদের আর্কাইভে। সেগুলি থাকবে, শুনব, শোনাব 10:10 থেকে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন, সঙ্গে থাকুন 100.1 FM গোল্ড আকাশবাণীর মণিকণা।
1: আকাশবাণী খবর পড়ছে সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর। দুদেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। উজবেকিস্তানের রাষ্ট্রপতি শফকত মির্জিয়োয়েভের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী। ভারত ও উজবেকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত ভারতের লক্ষ্যে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে লেখক, শিল্পী, কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান জানিয়েছেন। আকাশবাণী থেকে সম্প্রচারিত মন কি বাতের 137তম সংস্করণে উত্তম কুমারের জন্মশতবর্ষে কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে ভারত। প্রতিরক্ষা শিল্পের পরিকাঠামোয় মৌলিক পরিবর্তন ঘটছে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে 781, এখনও নিখোঁজ প্রায় 2500 মানুষ। এ পর্যন্ত উদ্ধার 149 জন ভারতীয় নাগরিক। আসছে বিস্তারিত খবরে। দুদেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। দুদিনের সফরে প্রধানমন্ত্রী সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর সদস্য দেশগুলির নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। 1 সেপ্টেম্বর তিনি এসসিওর 26তম শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী এই সম্মেলনে ভাষণে নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে ভারতের অগ্রাধিকারের বিষয়গুলি তুলে ধরবেন। প্রধানমন্ত্রী 6ষ্ঠ ওয়ার্ল্ড নোম্যাড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন। ভারত ও উজবেকিস্তান খনিজ শিল্প, আয়ুর্বেদ, পর্যটন, অর্থনৈতিক, সামগ্রিক ও কৌশলগত অংশীদারিত্ব, উচ্চশিক্ষা এবং পরিবেশ সহ বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে দিশানির্দেশের জন্য বিদেশমন্ত্রী পর্যায়ে সমন্বয় পর্ষদ বা কোঅর্ডিনেশন কাউন্সিল গড়ে তোলার বিষয়ে দুই দেশ রাজি হয়েছে। উজবেকিস্তানের রাষ্ট্রপতি শফকত মির্জিয়োয়েভের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথ সাংবাদিক সম্মেলনে বলেন, ইউরেনিয়াম সরবরাহের লক্ষ্যে উভয় দেশের মধ্যে দীর্ঘমেয়াদী ব্যবস্থা গড়ে উঠেছে। দুই দেশ বিরল খনিজ উত্তোলনে স্থানগুলি নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে।
2: हम विदेश मंत्रियों के स्तर पर कोऑर्डिनेशन काउंसिल का गठन करेंगे जो सहयोग के सभी पहलुओं को करीबी समन्वय से दिशा देगी। हम हमारे ज्वाइंट कमीशन के स्तर को सेक्रेटरी लेवल से बढ़ाते हुए मिनिस्टर लेवल पर लेकर जाएंगे। दोनों पक्ष मिलकर एक बिजनेस समिट का आयोजन करेंगे। यूरेनियम की सप्लाई के लिए दोनों पक्ष लॉन्ग टर्म व्यवस्था बनाएंगे।
1: 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানের তুলনায় 5 গুণ বাড়িয়ে $5 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছে দুই দেশ। বাণিজ্য ও বিনিয়োগ, পরিকাঠামো, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, খনিজ শিল্প, প্রতিরক্ষা ও নিরাপত্তা, উদ্ভাবন, কৃষি, ওষুধ, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, UPI সহ ডিজিটাল পরিকাঠামো এবং শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্যের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরাল সাগর অঞ্চলে বৃক্ষরোপণের জন্য ভারত $10 লক্ষ অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উজবেকিস্তানে মার্চেন্ট পেমেন্ট বা ব্যবসায়িক লেনদেনের সুবিধার্থে ভারতের UPI অ্যাপগুলির মাধ্যমে জাতীয় QR কোড স্ক্যান করার সুযোগ করে দিতে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,

0: সন্ত্রাসবাদ, চরমপন্থা এবং বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে দুই দেশেরই জিরো টলারেন্স রয়েছে। এই সহযোগিতা কেবল রাজধানীগুলির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, শহর ও রাজ্য পর্যায়ের অংশীদারিত্ব পর্যন্ত বিস্তৃত হবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। এদিকে প্রধানমন্ত্রীকে আজ উজবেকিস্তানে বিদেশি নেতাদের জন্য নির্ধারিত সর্বোচ্চ সম্মান ওলি দারাজালি দোসলিকে ভূষিত করা হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেছেন, এই সম্মান পেয়ে তিনি আপ্লুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত ভারতের লক্ষ্যে যুব সমাজসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আকাশবাণীতে আজ মন কি বাতের 137তম সংস্করণে প্রধানমন্ত্রী বলেন, নেশার প্রতি দুর্নিবার আসক্তি শুধু ব্যক্তিকেই গ্রাস করে না, তার কুফল প্রভাব ফেলে সমগ্র পরিবার ও সমাজের ওপর। এর মোকাবিলায় প্রধানমন্ত্রী লেখক, সঙ্গীতজ্ঞ, নাট্যকর্মী, কন্টেন্ট ক্রিয়েটর সহ সকলকে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
1: नशा मुक्त भारत के लिए क्या आप कोई पावरफुल स्लोगन बना सकते हैं? क्या हमारे यंग म्यूजिशियंस ऐसे सॉन्ग्स बना सकते हैं जिनमें ड्रग फ्री लाइफ का मैसेज हो? क्या स्टूडेंट्स और थिएटर ग्रुप्स दिल को छू लेने वाले शॉर्ट प्लेज लिख सकते हैं जिनमें ड्रग्स के खतरों के साथ साथ उनसे बाहर निकलने का रास्ता भी हो? हमारे देश में बेहतरीन कंटेंट क्रिएटर्स की कमी नहीं है। मेरा आग्रह है कि वे अलग अलग भाषाओं में ऐसा कंटेंट बनाएं जिससे इस दिशा में समाज को मदद मिले।
0: আগামী 3রা সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের আসন্ন জন্মশতবর্ষ উপলক্ষে কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রধানমন্ত্রী বলেন, কঠোর পরিশ্রম করে তিনি বিভিন্ন চরিত্রকে জীবন্ত করে তুলতেন। পরিশ্রমের বিকল্প হয় না, কাজের প্রতি নিষ্ঠা থাকলে একদিন সাফল্য আসবেই। উত্তম কুমার তার নিদর্শন, মানুষের হৃদয়ে তাঁর স্থান চিরকালীন।
2: উত্তম কুমারজি এক ভার্সেটাইল অ্যাক্টর থে, জো আপনে অভিনয় সে লোগোঁ কে দিলোঁ মে রস বস গয়ে। ফিল্ম লভার্স কা মাননা হ্যায় কি শ্রীমান সত্যজিৎ রে নে ফিল্ম নায়ক দ হিরো কি পুরি স্ক্রিপ্ট মহানায়ক উত্তম কুমারজি কো ধ্যান মে রখকর লিখি থি। মে একবার ফির মহানায়ক উত্তম কুমারজি কো শ্রদ্ধাঞ্জলি অর্পিত করতা হুঁ। বে হমেশা হম সব কে দিলোঁ পর রাজ করতে রহেঁগে। মহানায়ক উত্তম কুমার চিরদিন মানুষের হৃদয়ে রাজ করবেন।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সময়ের পরিবর্তনের সঙ্গে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে এবং দেশের প্রতিরক্ষা শিল্পের পরিকাঠামোয় মৌলিক পরিবর্তন ঘটছে। আজ লখনৌয়ে পিএম সেতু ইন্ডাস্ট্রি কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, সরকার দেশীয় প্রযুক্তি ও নকশার উন্নয়ন, দেশে উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে বেসরকারি সংস্থা ও ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প বা MSME-র অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দিচ্ছে।
3: आज हम डिफेंस सेक्टर में पूर्ण आत्मनिर्भरता की ओर तेजी से बढ़ रहे हैं। हमारा डिफेंस प्रोडक्शन लगातार बढ़ रहा है। जब मैं मिनिस्टर बना था तो डिफेंस प्रोडक्शन अप्रोक्सीमेटली 46,000 करोड़ था। आपको जानकर खुशी होगी अब हम लोग 1,80,000 करोड़ के आसपास हैं। हमारा एक्सपोर्ट 600 करोड़ था, आज हमारा एक्सपोर्ट अप्रोक्सीमेटली 40,000 करोड़ तक पहुंच गया है। हम इंडिजिनस डिजाइन को भी प्रोत्साहन दे रहे हैं, डोमेस्टिक मैन्युफैक्चरिंग को मजबूत कर रहे हैं और प्राइवेट सेक्टर तथा MSME की भागीदारी बढ़ा रहे हैं।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সেন্ডেল AIN নিউজ কলকাতাতে। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 781। প্রায় 2,500 মানুষ এখনও নিখোঁজ। বিপর্যয়ের পঞ্চম দিনে আজও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। নেপালের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত জেলাগুলি থেকে 227 জন বিদেশি নাগরিক সহ এ পর্যন্ত 8,186 জনকে নিরাপদে সরিয়ে নিয়ে গেছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নেপালে বিপর্যয়ের পর এ পর্যন্ত 149 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। প্রায় 50 জন ভারতীয় নাগরিকের সঙ্গে পুনরায় যোগাযোগ করা সম্ভব হয়েছে। 275 জন ভারতীয় নাগরিক এখনও নিখোঁজ রয়েছেন। গত দুদিনে 598 জন ভারতীয় নাগরিক চীন থেকে নেপালে প্রবেশ করেছেন বলে জানিয়েছে সেদেশের স্থানীয় প্রশাসন। অন্যদিকে চীন থেকে এখনও বের হতে না পারা 900 জন ভারতীয় নাগরিক নিরাপদে আছেন বলে জানিয়েছেন বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের কর্তারা। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানান, ত্রাণ সামগ্রী এবং উদ্ধার কাজে সহায়তার জন্য প্রয়োজনীয় সামগ্রী ও কারিগরি সরঞ্জাম পাঠানো হয়েছে। ভারত থেকে পাঠানো সুড়ঙ্গের মধ্যে উদ্ধারের কাজে পারদর্শী একটি বিশেষজ্ঞ দল আজ নেপালের চিলিমে ও লাংটাং এলাকা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য নেপালি সেনাবাহিনীর দলের সঙ্গে যৌথভাবে কাজ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনের আপৎকালীন স্বাস্থ্যসেবা ও অন্যান্য প্রয়োজনে দক্ষিণ পূর্ব এশিয়া আপৎকালীন স্বাস্থ্য তহবিল থেকে $150,000 মার্কিন ডলার অর্থ মঞ্জুর করেছে। সাইপ্রাস থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা হওয়া একটি যাত্রীবাহী জাহাজ ভূমধ্যসাগরে ডুবে যাওয়ায় অন্তত 7 জন প্রাণ হারিয়েছেন। উত্তর সাইপ্রাসের তুর্কি প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী উনালুসেল জানিয়েছেন, জাহাজটি থেকে 237 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ 23 জনের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে তিনি জানিয়েছেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের সামনে জয়ের জন্য 160 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে থাইল্যান্ড প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায়। 20 ওভারে 9 উইকেট হারিয়ে ভারত 159 রান তোলে। শেফালি ভার্মা 64 রান করেন। থাইল্যান্ডের হয়ে সুলিপন লাওমি 26 রান নিয়ে 3 উইকেট নেন। রান তাড়া করতে নেমে থাইল্যান্ড শেষ পাওয়া খবরে 6 ওভারে 3 উইকেট হারিয়ে 35 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। দুদেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। উজবেকিস্তানের রাষ্ট্রপতি শফকত মির্জিওয়েভের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী। দুদেশের মধ্যে 11টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত ভারতের লক্ষ্যে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে লেখক শিল্পী কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান জানিয়েছেন। নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে 781, এখনও নিখোঁজ প্রায় 2,500 মানুষ, এ পর্যন্ত উদ্ধার 149 জন ভারতীয় নাগরিক। খবর শেষ হল। পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
4: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। আকাশবাণীর অতীত কথা শুনছেন, আকাশবাণীর মণিকণা 100.1 FM Gold। আকাশবাণীর মণিকণা, আকাশবাণীর মণিকণা 100.1 FM Gold।
5: আকাশবাণীর মণিকণা এবছরের অগস্ট মাসের মণিকণার এই পর্বে স্বাভাবিকভাবেই অগস্ট মাসকে মনে রেখে কখনো ভারতের স্বাধীনতা সংগ্রামের কথা, কখনো এই আকাশবাণীর জন্মদিনের কথা বারংবার ফিরে ফিরে আসছে আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে, যা খুব স্বাভাবিক। আমাদের স্বাধীনতা প্রায় অক্টোজেনারিয়ান, কারণ তার এখন 69+ বয়স, 80-র দিকে এগিয়ে চলেছে স্বাধীনতা। আর আকাশবাণী কলকাতা, না, সে তার থেকেও বড়। 99 বছর পার করে 100 বছরের দিকে এগিয়ে চলেছে, এবং এই গত 100 বছর ধরে নিরবচ্ছিন্ন তার পথ চলা আর ক্রমবর্ধমান তার পরিধি। সেই একাকার হয়ে যাওয়া সময় অগস্ট মাস, যেখানে স্বাধীনতা এবং আকাশবাণী কলকাতার ইতিহাস একাকার হয়ে রয়েছে, তারই মধ্যে থেকে খুঁজে নেওয়া কিছু উজ্জ্বল মণি, কিছু কণা, যা আজকে আমরা তুলে এনেছি আকাশবাণীর মণিকণা অনুষ্ঠানে।
6: একেবারেই তাই। আমরা যখন বলছিলাম অগস্ট মাসে হয়ে চলা ঘটনাবলীর কথা, তখন উঠে এসেছে যুববাণীর জন্মদিন, তখন উঠে এসেছে মৈত্রী চ্যানেলের জন্মদিন, এই সব কিছুই কিন্তু অগস্ট মাসে। তাই অগস্ট মাসটা ভারতের স্বাধীনতা, আকাশবাণীর জন্মদিন এবং অনেক বিশেষ ঘটনা দিয়ে সাজানো।
5: এই পর্ব অর্থাৎ এই 10:10 পর থেকে যে পর্ব আমাদের শুরু হয়েছে, এই পর্বটি শুরু করব গান দিয়ে, অবশ্যই দেশাত্মবোধক গান। যে গানটি এই মুহূর্তে শোনাব, সেই গানটির কম্পোজার ভূপেন হাজারিকা। গানটি প্রথম রেকর্ড করা হয়েছিল 1984 সালের 13 আগস্ট।

শুনলেন ভারত মায়ের কোলে। এই গানটি সমবেত কণ্ঠে শুনলেন অল ইন্ডিয়া রেডিওর নিজস্ব কোরাল গ্রুপে। এই সঙ্গীত রচনা করেছিলেন এই গানটির জন্য ভূপেন হাজারিকা, আর এটা প্রথম রেকর্ড করা হয়েছিল 13 আগস্ট 1984 সালে। এবারে একটু স্বাদ বদল করি আমরা। স্বাধীনতার কথা আমরা বলেছি, শুনেছি মুক্তিলগ্ন সঙ্গীতালেখ্যর মধ্যে, আর অবশ্যই স্বাধীনতা সংগ্রামের কথা যখন আসে তখন সেই সংগ্রামের দিনগুলোতে

0: যারা সরাসরি অংশ নিয়েছিলেন তাদের মুখ থেকেও পরবর্তীতে আমরা শুনেছি স্মৃতিচারণ। তেমনই একটি স্মৃতিচারণের কথা এখন শুনব আমরা, গণেশচন্দ্র ভট্টাচার্যের স্মৃতিচারণ।
1: আমাদের বাড়ি ছিল ঢাকা জেলা রূপগঞ্জ থানার অধীন ভোলাব গ্রামে। পিতা ছিলেন আনন্দচন্দ্র ভট্টাচার্য। অনুশীলন সমিতির নেতা পুলিনবাবু ঢাকায় লাঠি খেলা আরম্ভ করলে সেই বাতাস গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ল। আমরা মহানন্দে বাঁশের লাঠি তৈরি করে তামেচা বাহারা শির আরম্ভ করে দিলাম। দেশের কাজের উপযোগী মন গড়তে সমিতির নেতা ও কর্মীদের সাথে আলোচনা ও বইয়ের সাহায্য পেয়েছি প্রচুর। এ বিষয়ে প্রথম আগ্রহ সৃষ্টি করেছেন আমাদের কালীগঞ্জ হাই স্কুলের মাস্টারমশাই। অনেক বই তিনি পড়িয়েছিলেন, সিপাহী বিদ্রোহের ইতিহাস, শিবাজি, ঝাঁসির রানী, ম্যাসিনী, গ্যারিবল্ডি প্রভৃতি বইগুলো সেখানেই পড়ি। আরও একখানা বই পড়েছি, মনুষ্যত্ব। কিছুদিন পরে গ্রাম ছেড়ে দিদির বাড়ি গিয়ে ঈশাপুরা স্কুলে ভর্তি হই। সেখানে অনুশীলন সমিতির ছাত্রকর্মীদের সাথে আলাপ হলো। সেখানে বেশি জোর দেওয়া হতো গীতা ও স্বামীজির বই ও তার সাথে নিষিদ্ধ বইগুলি। ঢাকায় গিয়ে দেখা করলাম সমিতির নেতা নরেন্দ্রমোহন সেনের সাথে। তিনি পরে রামকৃষ্ণ মিশনে নরেন মহারাজ রূপে নামে পরিচিত ছিলেন। ক্রমশ প্রতুল গাঙ্গুলি প্রমুখ নেতাদের সাথে পরিচয় হলো। মহাত্মা গান্ধী যখন অসহযোগের ডাক দিলেন তখন আমি নোয়াখালী দত্তপাড়া স্কুলের সহকারী প্রধান শিক্ষক। প্রথমটা চেষ্টা করলাম স্কুলে সুতা কাটা প্রবর্তন করে ছাত্রদের নিয়ে হাটে পিকেটিং করে কাজ করতে। পাঁচজন শিক্ষক নিয়ে বেআইনি ঘোষিত স্বেচ্ছাসেবক বাহিনীতে যোগ দিলাম, কিন্তু তৃপ্তি না পেয়ে শিক্ষকতা ছেড়ে দিয়ে আসি। রামগড়ে কংগ্রেসের পার্শ্বে সফল আপোষ বিরোধী সম্মেলন করার কিছুদিন পরে নেতাজি সুভাষচন্দ্র বসু ঢাকায় প্রাদেশিক সম্মেলন করতে বললেন। বন্ধুদের পরামর্শে অভ্যর্থনা সমিতির সভাপতি রূপে সম্মেলনের ব্যবস্থা করতে হলো। শ্রী রাজেন্দ্রচন্দ্র দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সম্মেলনেই হলো হলওয়েল মনুমেন্টটি ভেঙে ফেলার প্রস্তাব গৃহীত হয়। ওই আন্দোলনে নেতাজি বসু অনেক নেতা ও কর্মী সহ গ্রেপ্তার হলেন এবং জেলখানায় অনশন করে তিনি ও প্রতুল গাঙ্গুলি বাইরে আসেন। সংবাদ পেয়ে অনুশীলন সমিতির নেতা কেদারেশ্বর সেনের পরামর্শে কর্তব্য নির্ধারণের জন্য কলকাতায় ছুটে আসি এবং তাদের সাথে দেখা করি। নেতাজি মফস্বলের দুই একটা কাজ করিয়ে নিলেন, দীর্ঘকাল ধরে তার সাথে বিস্তারিত আলোচনা হলো। দেশত্যাগ করার পূর্বে কিছু কাজের ভার তিনি আমার উপর ন্যস্ত করে গেলেন। তার চলে যাওয়ার পরে শরদবাবুর সাথে পরামর্শ করে ঢাকায় যাওয়ার প্রয়োজন হয়। যাওয়া মাত্র পুলিশ আমাকে অন্তরীণাবদ্ধ করে, কয়েকদিনের মধ্যে আদেশ ভঙ্গের অভিযোগে কারাগারে পাঠিয়ে দেয়। ১৯৪৫ সালের শেষ ভাগে বাইরে আসি। বাইরে আসার পরে কেন্দ্রীয় আইনসভার নির্বাচন শেষ হতেই বক্সা বন্দি শিবির থেকে মহারাজ চৌলুক্য চক্রবর্তী প্রমুখের নির্দেশ এলো প্রাদেশিক আইনসভার নির্বাচনে দাঁড়াতে হবে। ভগবত অনুগ্রহে সকলের সমবেত চেষ্টায় নির্বাচনে কংগ্রেস প্রার্থীরূপে জয়লাভ করি। ১৯৪৬ সালের ওই নির্বাচনই পরাধীন ভারতের শেষ নির্বাচন।
0: শুনছিলেন স্বাধীনতা সংগ্রামের কথা, সরাসরি স্বাধীনতা সংগ্রামী গণেশচন্দ্র ভট্টাচার্যের স্মৃতিচারণায়। তার সাক্ষাৎকারের এই রেকর্ডিংটি রেকর্ড করা হয়েছিল ২৯ মে ১৯৭৩ সালে। একে একে আমরা এই পর্বে এমনই স্মৃতিচারণায় থাকব, মাঝে থাকবে দেশাত্মবোধক গান। শ্যামল মিত্র, শিল্পী শ্যামল মিত্র এবং অন্যান্যদের কণ্ঠে পরের গানটি শোনাব। এই গানটি রেকর্ড করা হয়েছিল ২৪ নভেম্বর ১৯৬২ সালে।

0: 1962 সালে রেকর্ড করা গানটি শুনলেন শিল্পী শ্যামল মিত্র এবং অন্যান্যদের কণ্ঠে। স্বাধীনতা সংগ্রামের কথা প্রসঙ্গে স্বাধীনতা সংগ্রামী হেমচন্দ্র ঘোষের সাক্ষাৎকার শুনব এবার আমরা। সাক্ষাৎকার নিয়েছেন সুরেন্দ্রনাথ বাগচি। অনুষ্ঠানটি রেকর্ড করা হয়েছিল 5ই ডিসেম্বর 1972 সালে।
1: আচ্ছা হেমবাবু, আমরা জানি যে বেঙ্গল ভলান্টিয়ার্সের সঙ্গে আপনার সম্পর্ক অচ্ছেদ্য ছিল এবং দলের গোড়াপত্তনের মূলে ছিল আপনার ব্যক্তিগত প্রচেষ্টা। এ সম্বন্ধে আমাদের যদি আজকে কিছু বলেন।
2: এই দলটির সৃষ্টির ইতিহাস বলতে হলে আমাকে ফিরে যেতে হবে 19 শতাব্দীর একেবারে শেষ ভাগে। ঢাকার জুবিলি স্কুলে পড়ি, পড়াশোনার থেকেও বেশি উৎসাহ ছিল খেলাধুলায় আর ডন কুস্তিতে। এমন সময় একদিন শুনলাম স্বামী বিবেকানন্দ আসবেন ঢাকায়। 1901 সালের 13ই এপ্রিল ঢাকা শহরে স্বামীজির সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। স্বামীজি বলেছিলেন সেদিন, শক্তির উপাসনা ছাড়া ভারতবর্ষের মতো পরাধীন দেশের আর কোনো ধর্ম নেই। লক্ষ্য স্থির করে ফেললাম, দল গঠন করতে হবে, বিপ্লবী দল।

0: কয়েকজন অনুগামী ইতিমধ্যেই জুটেছিল। এদের মধ্যে ছিলেন শ্রী শিরীষ পাল ও হরিদাস দত্ত। এদেরকে নিয়েই হলো দলের গোড়াপত্তন।
1: আচ্ছা, এই নামটার উৎপত্তি কিভাবে হলো আমাদের খুব জানতে ইচ্ছে হচ্ছে।
0: সর্বভারতীয় কংগ্রেসের অধিবেশন সেদিন অনুষ্ঠিত হয়েছিল কলকাতায় 1928 সালে। সেই জাতীয় কংগ্রেসে বাংলাদেশের বিপ্লবী সংস্থাগুলির প্রায় সবাই এসেছিলেন। সেই কংগ্রেসে সুভাষচন্দ্রের নেতৃত্বে ও নির্দেশে যে ভলান্টিয়ার বাহিনী সৃষ্টি হয়েছিল তার নাম ছিল বেঙ্গল ভলান্টিয়ার্স।
1: আচ্ছা, এই অনুশীলন ও যুগান্তর এই দুটি বিরাট বিপ্লবী দলের অস্তিত্ব থাকা সত্ত্বেও আপনি আলাদা একটা ছোট দল প্রতিষ্ঠার প্রয়োজন বোধ কেন করলেন আমাদের যদি বলেন?
0: তার কারণ হচ্ছে এই যে আমি দেখেছি কি অনুশীলন সমিতি, কি যুগান্তর দল, এদের মধ্যে কোনো দলই দলের সদস্য নির্বাচনে কোয়ালিটির উপর জোর দেননি, জোর দিয়েছেন কোয়ান্টিটির উপর। আমি বরাবরই বিশ্বাস করে এসেছি যে বিপ্লবী দল গঠনে যদি কোয়ালিটির উপর গুরুত্ব বেশি না দেওয়া যায় তাহলে একটি ওয়েল ড্রিলড, ওয়েল ডিসিপ্লিনড দল গঠন করা সম্ভবপর নয়।
1: আচ্ছা, অন্যান্য বিপ্লবী দল বিশেষ করে অনুশীলন ও যুগান্তর এদের সঙ্গে আপনার দলের কি সম্পর্ক ছিল যদি একটু?
0: বন্ধুত্ব, সহযোগিতার সম্পর্ক। বিংশ শতাব্দীর শুরুতেই শ্রী অরবিন্দ, শ্রী বারীন্দ্র ঘোষ, উল্লাসকর দত্ত, পি সি পি মিত্র ও পুলিন দাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ আমার ঘটেছে। 1906 সালে আমি পরিচিত হই ভগ্নী নিবেদিতা ও শ্রী ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের সঙ্গে। এ কথা বলতে আজও আমি গর্ববোধ করি যে বিপ্লব পথের এইসব পুরযাত্রীদের সঙ্গে আলাপ আলোচনায় ভবিষ্যতের কর্মধারা সম্পর্কে আমার ধারণা স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে ওঠে।
1: আচ্ছা, আমরা শুনেছি যে নেতাজির অন্তর্ধান ও তার পরবর্তী কার্যকলাপের সঙ্গে আপনার এবং আপনার দলের বিশেষ যোগাযোগ ছিল।
0: একথা অনেকেই হয়তো জানেন না যে 1940 সালে আমি, শ্রী সত্যরঞ্জন বক্সি ও শ্রী মণি রায় আমরা ছিলাম প্রেসিডেন্সি জেলে। ভাগ্যচক্রে কিছুদিনের জন্যে হলওয়েল মনুমেন্ট আন্দোলনে গ্রেপ্তার করে সুভাষচন্দ্রকেও রাখা হয় প্রেসিডেন্সি জেলে। সেই জেলে নিভৃতে সুভাষচন্দ্রের সঙ্গে ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আমাদের কথাবার্তা হয়। তার সত্যিকারের অভিপ্রায় এই তিনজন ছাড়া আর কেউকেই তিনি তখনও জানতে দেন নাই। হাঙ্গার স্ট্রাইক করার ফলে সরকার তাকে মুক্তি দেন 1940 সালের 5ই ডিসেম্বর, 1941 সালের 17ই জানুয়ারি তিনি কলকাতা ত্যাগ করেন। 1941 সালের 26শে জানুয়ারি তিনি ভারতবর্ষের সীমান্ত পার হয়ে আফগানিস্তানে চলে যান এবং সেই দিনই সমগ্র ভারতবর্ষ জানতে পারে যে সুভাষচন্দ্র অন্তর্ধান করেছেন। তারপরে নেতাজি যখন দক্ষিণ পূর্ব এশিয়ায় গিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন তখনও বিভির সঙ্গে ছিল তার ঘনিষ্ঠ যোগাযোগ। তাই নেতাজির নির্দেশে ভারতের বিপ্লব প্রচেষ্টা চলছিল নিরবচ্ছিন্ন গতিতে, আর সেই প্রচেষ্টার পূর্বভাগে ছিলেন বিভির কর্মীবৃন্দ। কিন্তু শেষ পর্যন্ত সবই ব্যর্থ হয়ে গেল। কেন ব্যর্থ হলো আজ তার কারো অজানা নেই।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করুন।

0: স্বাধীনতা সংগ্রামীদের কথা আমরা শুনছিলাম হেমচন্দ্র ঘোষের কাছ থেকে। স্বাধীনতা সংগ্রামী হেমচন্দ্র ঘোষ, তার সাক্ষাৎকার নিয়েছিলেন সুরেন্দ্রনাথ বাগচি এবং এই সাক্ষাৎকারটি রেকর্ড করা হয় 5ই ডিসেম্বর 1972 সালে।
1: ফিরে যাব আবারও স্বাধীনতা সংগ্রামের সময়ের সঙ্গে সম্পৃক্ত, সেই ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত দেশবন্দনার গানে। এবারে যে গানটি শোনাবো সে গানটি সন্ধ্যা মুখোপাধ্যায় এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। এই গানটির কথা লিখেছিলেন প্রসূন মিত্র এবং গানটির সুর করেছেন জ্ঞানপ্রকাশ ঘোষ। গানটি রেকর্ড করা হয়েছিল 29শে ডিসেম্বর 1962 সালে।

0: আমি ঝঞ্ঝার মতো দুর্বার,
1: আমি উর্মির মতো চঞ্চল,
0: আমি বক্ষে ধরেছি সঙ্গে,
1: আমি কক্ষে বেঁধেছি অঞ্জল।
0: আমি ঝঞ্ঝার মতো দুর্বার,
1: আমি উর্মির মতো চঞ্চল,
0: আমি বক্ষে ধরেছি সঙ্গে,
1: আমি কক্ষে বেঁধেছি অঞ্জল।

0: আমি ঝঞ্ঝার মতো দুর্বার,
1: আমি উর্মির মতো চঞ্চল,
0: আমি বক্ষে ধরেছি সঙ্গী,
1: আমি কক্ষে বেঁধেছি অঞ্চল।
2: শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে শুনলেন দেশবন্দনার এই গানটি। ফিরে যাব আবারও স্বাধীনতা সংগ্রামের কথায়, শুনব সুধী প্রধানের কথা। স্বাধীনতা সংগ্রামী সুধী প্রধানের সাক্ষাৎকার নিয়েছেন নীতিশ বিশ্বাস। অনুষ্ঠানটি রেকর্ড করা হয়েছিল 28 অক্টোবর 1995 সালে।
3: বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী শ্রী সুধী প্রধান শৈশব থেকেই স্বাধীনতা সংগ্রামে যুক্ত হন। যুগান্তর বিপ্লবী সংগঠন জাতীয় কংগ্রেস থেকে নানা রাজনৈতিক আন্দোলন ও সংগঠনে সক্রিয়ভাবে কাজ করেছেন দীর্ঘদিন। তিনি আজ আমাদের আকাশবাণীর স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সঙ্গে। আমরা তার কাছে জানতে চাইব তার সংগ্রামী জীবনের

0: কথা, বিশেষ করে স্বাধীনতা আন্দোলনে তার অংশগ্রহণের বিচিত্র কাহিনী।
1: আমি তো 1911 সালে জন্মেছি, এই সময়টা খুবই ভারতবর্ষের পক্ষে গুরুত্বপূর্ণ সময়। জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে নরম এবং গরম দলের ঝগড়ার পর এবং বিশেষ করে মানিকতলা বোমার মামলার পরে, একদিকে শ্রী অরবিন্দ চলে গেলেন পণ্ডিচারিতে, অপরদিকে বাঘা যতীন প্রভৃতি, যতীন্দ্রনাথ মুখার্জি, বাঘা যতীন, তারা যে চেষ্টা শুরু করলেন, এই পরিপ্রেক্ষিতে কংগ্রেসের মধ্যে তখন খুবই দুর্বলতা এসেছিল, যার ফলে প্রথম বিশ্বযুদ্ধে খুব নাম করা কংগ্রেস নেতা ব্রিটিশের পক্ষে কাজ করেছেন। কিন্তু বাংলায় যে চেষ্টাটা হলো, সেই চেষ্টাটা সশস্ত্র বিদ্রোহের দ্বারা ব্রিটিশকে উচ্ছেদ করার চেষ্টা, যার নেতৃত্বে বাঘা যতীন এবং রাসবিহারী বোস ছিলেন, এরাও ব্যর্থ হলেন। এই অবস্থাতে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে ব্রিটিশ যে তাদের কথা মতো বা গান্ধীজিদের আশা মতো যে পরিবর্তন করতে চাইল না, উপরন্তু যাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে ধরে রেখেছিল তাদের সম্পর্কে রাওলাট রিপোর্ট বলে যে রিপোর্ট প্রকাশ করে দমননীতি চালাবার চেষ্টা করে, এরই প্রতিবাদে গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করেন। এই এই তখন আমার বয়স 11 বছর হয়েছে, তখন অসহযোগ অহিংস অসহযোগ আন্দোলন হচ্ছে।
0: আচ্ছা, আপনি ঠিক কোন ধারায় এবং কাদের সঙ্গে প্রথম রাজনীতিতে অংশগ্রহণ করতে আসেন বা যুক্ত হয়ে পড়েন?
1: আমার ধারাটা হলো বিপ্লবীদের, যেটাকে আজকাল জঙ্গি জাতীয়তাবাদ বলা হয় এবং যার ভূমিকায় যুগান্তরের একটা বিশিষ্ট স্থান আছে ইতিহাসে, তার স্বীকৃত। এবং তখনও পর্যন্ত মাথার মধ্যে রয়েছে যে ব্রিটিশকে সশস্ত্র বলপ্রয়োগের দ্বারা সরাতে হবে, এবং তার জন্যে মানুষের মধ্যে, ভারতীয় মানুষের মধ্যে সাহস সৃষ্টি করতে হবে।
0: অর্থাৎ আপনিও খুব অল্প বয়সেই এতে যোগ দিয়েছিলেন?
1: হ্যাঁ, আমি একেবারে 13 বছর যখন বয়স, আমি যখন ক্লাস 8 পড়ি, সেই সময় যুগান্তরের লোকরা আমাকে পছন্দ করে তাদের দলে নিয়ে যায়।
0: এই সময়ে আপনার নেতাদের ভিতরে তার সঙ্গে আপনার পরিচয় হয়?
1: সুভাষ বর্মান থেকে বেরিয়ে এসে বনগায় আসেন, এসে মিটিং করেন
0: সুভাষচন্দ্র বসু।
1: সুভাষচন্দ্র বসু,
0: নেতাজি সুভাষচন্দ্রের সাথে পরে আপনার কোথায় সাক্ষাৎকার হয়?
1: এর পরের সাক্ষাৎটা সাংঘাতিক ব্যাপার, কলিকাতা কংগ্রেস 1928 সালের ডিসেম্বরে। আমি তখন ক্লাস 10 কেবল উঠেছি, মানে 9 পরীক্ষা দিয়ে ছুটে এসেছি কলকাতায়, আমি ভলেন্টিয়ার হব বলে। এবং ভলেন্টিয়ারটা হওয়ার পরে ওই দলীয় প্রচেষ্টা, অর্থাৎ যুগান্তর গোষ্ঠীর বড় নেতা ভূপেন্দ্র কুমার দত্ত, তিনিও ওই সংগঠনে ছিলেন, ওর ফলে আমি ওর দ্বারায় সুভাষের এডিসি, মানে এডি কং যাকে বলে, পার্সোনাল ভলেন্টিয়ার হলাম।
0: মানে স্বাধীনতা আন্দোলনে যখন আপনি জেলে ছিলেন সেই 1930 সালে, সেই সময় আপনাকে চার্লস ডেকার্টে হত্যা চক্রান্তের মামলায় গ্রেপ্তার করে, আপনি তাতে ধরা পড়েছিলেন। আমরা এই যে ঘটনা জেনেছি, এর ভিতরে আপনার কতটা ভূমিকা ছিল, কিভাবে আপনি তাতে যুক্ত ছিলেন?
1: আমাদের ওই বোমাটার মূলত পরিকল্পনাই ছিল মবের ওপর অ্যাটাক করা, যেখানে সৈন্য বেশি থাকবে, যেখানে সাহেব বেশি থাকবে, সেই সময় অ্যাটাক করা। ইতিমধ্যে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনের গণেশ দা প্রভৃতি আমাদেরই আশ্রয় উঠেছেন, তাদেরকে চন্দননগরের ব্যবস্থা করা হয়েছে এবং সেই রিভলভারও আমাদের কাছে আছে। সুতরাং আমাদের ওই পরিকল্পনা মাথায় ঢুকেছে, যদি দুরাত্রির মতো কলকাতাকে চট্টগ্রামের মতো করতে পারি তো সেটা একটা নতুন জিনিস হবে, এই পরিকল্পনা নিয়েই তখন চলছি। ইতিমধ্যে ওই 1930 সালের 25শে আগস্ট টেগাটের উপরে আমাদের বোমা নিয়ে অ্যাটাক হলো।
0: জেলে নেয় কোন সালে, কোন সময়?
1: আমার ওই 25শে আগস্ট তো অ্যাকশনটা হলো, 27-এ আমি ধরা পড়লাম, 27-এ ধরা পড়লাম। তারপরে বিচারে আমাকে কিছু করতে পারেনি, এই কারণে যে আমার কাছে কোনো এভিডেন্স ছিল না, মারধর করে স্বীকৃতিও করতে পারিনি, তো কাজই আমাকে ডেটিনু করে দিল এবং ডেটিনু অবস্থায় আমি প্রেসিডেন্সি জেলে ছিলাম।
2: শুনলাম স্বাধীনতা সংগ্রামী সুধী প্রধানের ইন্টারভিউ। এই মুহূর্তে এরপরে যেটি শুনব সেটি একটি সঙ্গীতালেখ্য যা স্বাধীনতা সংগ্রামের ওপর আধারিত। ইতিহাস কথা বলে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের রচনা অবলম্বনে সঙ্গীত নির্দেশনা করেছেন নীতা সেন, বাসবী গোস্বামীর প্রযোজনায়। শুনুন ইতিহাস কথা বলে।
3: সঙ্গীত রূপক ইতিহাস কথা বলে।
4: পলাশির প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ভারতের আকাশে দেদীপ্যমান স্বাধীনতার সূর্য হয়েছিল মেঘাচ্ছন্ন। দক্ষিণ ভারতে টিপু সুলতানের পরাজয়ের সঙ্গে সঙ্গে স্বাধীনতার মেঘাচ্ছন্ন সূর্যের শেষ আভাও অস্তপারে মিলিয়ে গেল। স্বাধীন ভারত হল পরাধীন, শৃঙ্খলিতা হলেন দেশমাতা। দুঃখিনী ভারতমাতার বিশীর্ণ শুষ্ক মুখের ছবি প্রতিফলিত হল 33 কোটি সন্তানের মুখে। তাঁর হৃদয়ের অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে পরাধীন ভারতবাসী একই সুরে একই ছন্দে ঐকতান গড়ে তুলল।

0: দুঃসহ রাতে অন্ধকারের বুকে আলোর দীপশিখা নিয়ে আবির্ভূত হলেন জাতির জনক মহাত্মা গান্ধী। এবং তাঁরই আবির্ভাবে ছিন্ন ভিন্ন পরাধীন ভারতবাসী সংঘবদ্ধভাবে মুক্তি আন্দোলনে একত্রিত হল। কিন্তু তারও আগে ইতিহাস কথা বলে।
1: বিচ্ছিন্নভাবে দেশকে বিদেশি মুক্ত করার জন্যে অগ্রণী হয়েছিলেন নানা সাহেব, ঝাঁসির রানী লক্ষ্মীবাই। ফাঁসি হয়েছে মঙ্গল পাণ্ডের, তাঁতিয়া তুপির এবং অগণিত মানুষের।
0: 1902 সালে গড়ে উঠল বিপ্লবের সংগঠন। দেশকে স্বাধীন করবার সংকল্প নিয়ে সমবেত হলেন অরবিন্দ, বারীন্দ্র কুমার ঘোষ, ভগিনী নিবেদিতা, চিত্তরঞ্জন দাস এবং আরো অনেকে। 1905 সালের বাংলাদেশ, কলকাতার পথে পথে শোভাযাত্রা, পুরো ভাগে দাঁড়িয়েছেন রবীন্দ্রনাথ, বন্দে মাতরম এ মন্ত্র আমাদের দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র।

0: আনন্দেই মাতরম ধ্বনি নিয়ে ফাঁসির দড়ি হাসি মুখে বরণ করে নিলেন। বাংলা রাস্তায় রাস্তায় গান গেয়ে বেড়াল বাউল।
1: একবার বিদায় দে মা, ফিরে আসি।
2: দিনের আশায় শুরু হলো রাত্রির তপস্যা। কে আগে প্রাণ বলিদান দেবে তাই নিয়ে পড়ে গেল কাড়াকাড়ি। ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণে, পূব থেকে পশ্চিমে শুরু হয়ে গেল স্বাধীনতার স্বপ্ন সম্ভাবনা নিয়ে অভাবনীয় উদ্দীপনা।
0: ক্ষুদিরামের গৌরবময় আত্মত্যাগের পথ ধরে এগিয়ে এলেন প্রফুল্ল চাকি, বিনয় বাদল, দীনেশ, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, প্রীতিলতা, সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা এবং আরও হাজারো প্রাণ, হাজারো কণ্ঠে উচ্চারিত হল শিকল ভাঙার গান।

0: চুমিচুরি অস্ত আকাশ, রক্তের স্পর্শ লাগলো ব্রিটিশ সিংহের অহংকারের ডুবন্ত সূর্যে, ক্ষীয়মান স্পর্ধায় বিদ্রোহী কবির কণ্ঠে উচ্চারিত হল সারা ভারতের স্বাধীনতাকামী লক্ষ কোটি জনতার মর্মবাণী। আমি মানি না কো কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। বিদ্রোহী কবির ইঙ্গিতের পূর্ণ প্রকাশ ভিন্ন সুরে, ভিন্ন কণ্ঠে, সে কণ্ঠ জাতির জনক মহাত্মা গান্ধীর। রাজনৈতিক রাজস্বের কণ্ঠে উচ্চারিত হল করেঙ্গে ইয়া মারেঙ্গে।
1: ক্ষুদিরাম, রাজগুরু, সুখদেব, সূর্য সেনের রক্ত রাঙানো পথ ধরে অবশেষে এলো সেই শুভ লগ্ন। ভারতের ঘুমন্ত ভেসুভিয়াস জেগে উঠেছে, তাঁর মহাজাগরণের সংবাদ এসে পৌঁছে গেছে উত্তর পূর্ব ভারতের শেষ সীমানায় কোহিমা ইম্ফলে।

ভারতের জনগণমন অধিনায়কের নেতাজি সুভাষচন্দ্রের বজ্রকণ্ঠে তরঙ্গায়িত আহ্বান ভেসে এলো ভারতের কোটি কোটি পরাধীন মানুষের কাছে। গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। মুক্তিযুদ্ধের সৈনিক আজাদ হিন্দ ফৌজের পদধ্বনিতে মুখরিত হল আকাশ, বাতাস, পাহাড়, পর্বত, বনভূমি। আনন্দ উচ্ছ্বাসে বর্ণময় হয়ে উঠল জীবনযুদ্ধে মৃত্যুকামী সৈনিকেরা।

বলদর্পী ইংরাজ শাসনের কলঙ্কিত পতাকা অন্তর্হিত হল, আকাশে উড়ল কোটি কোটি ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা সৌভ্রাতৃত্ব ও আত্মত্যাগের প্রতীক অশোক চক্র চিহ্নিত ত্রিবর্ণরঞ্জিত পতাকা। নবজীবনের নতুন গানের সুর নিয়ে কোটি কোটি প্রাণে রংমশাল জ্বালাতে আসে স্বাধীনতা দিবস। যেসব মহৎ প্রাণ তাদের সঞ্জীবনী শক্তি দিয়ে এই ভারতের পরবর্তী প্রজন্মের হাতে অমূল্য উপহার স্বাধীনতা দিয়ে গেছেন, তাদের সশ্রদ্ধ চিত্তে এই স্বাধীনতা দিবসে স্মরণ করি, প্রণাম জানাই।

0: Wednesday rose to 781. NDRRMA said 8,186 people have been evacuated so far from the affected districts, including 227 foreigners. Over 2,500 people are still missing following the disaster. External Affairs Ministry spokesperson Randhir Jaswal said 149 Indian nationals have been rescued so far in Nepal following the tragedy. India is continuously supporting the relief and rescue operation in flash flood hit Himalayan nation. The government has debunked a post circulating on social media which claims that NEET PG exam question papers were leaked in Jaipur. And that is the end of this news bulletin.
1: Gaane kothay golden shomoy. আপনি শুনছেন 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold. আকাশবাণীর অতীত কথা শুনছেন আকাশবাণীর মণিকণা 100.1 FM Gold-এ আকাশবাণীর মণিকণা আকাশবাণীর মণিকণা 100.1 FM Gold-এ
2: একশো বছর ধরে যার পথ চলা সেই আকাশবাণী কলকাতার এই পুরো বাড়িটার আনাচে কানাচে ছড়িয়ে থাকা অজস্র মণিমুক্তের মধ্যে দু একটা খুঁজে তুলে আনা আকাশবাণীর মণিকণার জন্য। প্রতি মাসের শেষ রবিবার আমরা আসি অতীত চারণ নিয়ে, গত একশো বছরের চলা পথের নানা প্রান্তে ছড়িয়ে থাকা নানান ইতিহাস কথা নানান অভিজ্ঞতা ভাগ করে নিই আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে। তারই আজকের আরেক পর্ব, কিন্তু আজকের পর্ব বড় বিশেষ, কারণ মাসটা অগস্ট মাস। এই অগস্ট মাস একদিকে 79 পেরিয়ে 80তম বছরে চলেছে আমাদের স্বাধীনতার ইতিহাস, আর 99 বছর পেরিয়ে 100তম বছরের দিকে চলেছে আমাদের এই আকাশবাণী কলকাতা। এই দুইয়ের পথ চলা অগস্ট মাসে কোথাও কোথাও একাকার হয়ে গেছে, তারই মাঝখান থেকে আমরা তাই তুলে এনেছি কখনো স্বাধীনতার কথা, কখনো স্বাধীনতা উদযাপনের কথা, কখনো সংগ্রামের কথা, আবার কখনো এই আমাদের আকাশবাণীর চলা পথের কিছু অংশ। সেই সূত্রে আমাদের এই আজকের অনুষ্ঠানের শেষ ঘণ্টায় শোনাবো বেশ কিছু গান যা দেশাত্মবোধক স্বাদের, আর সেই সঙ্গে থাকবে স্মৃতিচারণ। এখন যে গানটি শোনাব সেই গানটি মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এই গানটির কথা লিখেছেন কমল গঙ্গোপাধ্যায় এবং সুর দিয়েছেন অনল চট্টোপাধ্যায়। গানটি রেকর্ড করা হয়েছিল 7 জানুয়ারি 1981 সালে। শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়।

তুলনাহীনা জননী জন্মভূমি। শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনছিলেন। গানটি 1981 সালে প্রথম রেকর্ড করা হয়েছিল এই আকাশবাণীতে। তুলনাহীনা জননী জন্মভূমি আর তুলনাহীনা আমাদের এই আকাশবাণী, আকাশবাণী কলকাতা, বেতার কলকাতা। সেই বেতার কলকাতার 100তম বছরে আমরা পদার্পণ করেছি, 1927 সালে 26 আগস্ট, যার পথ চলা শুরু। আর আগামী বছর 100 বছর পূর্ণ করবে বেতার কলকাতা। এই 100 বছরের মাঝে আমরা মাইলস্টোন পেরিয়ে এসেছি, কখনো 25 বছর, কখনো 50 বছর, কখনো 75 বছর পেরিয়ে আজ 100 বছরের পথে। তাই ফিরে দেখা এই পথ চলা, এ এক চিরবহমান ধারা, 100 বছর ধরে যে ধারা ক্রমাগত তার ধারাকে প্রসারিত করেছে, আর সেই প্রসারিত ধারায় অন্তর্ভুক্ত হয়েছে আরও আরও আরও বড় শ্রোতা পরিবার। সেই সব কিছুর মিলিয়েই 75 বছরের ইতিহাসের কথা এরপর শুনব আমরা। আমরা শুনব গীতি আলেখ্য কলকাতা বেতার 75 বছর, রচনা তুহিন শুভ্র ভট্টাচার্য, প্রযোজনা সমরেশ ঘোষ। এটি রেকর্ড করা হয়েছিল 24 আগস্ট 2001 সালে এবং প্রচারিত বা ডেট অফ ব্রডকাস্ট 26 আগস্ট 2001 সাল। শুনব কলকাতা বেতার 75 বছর।

0: 26 আগস্ট 2001, কলকাতা বেতার 75 বছরে পড়ল। এই উপলক্ষে শুরু হচ্ছে কলকাতা বেতার 75 বছর সূচনা পর্ব। পরাধীন ভারতের কলকাতা, সময় 20 শতকের 2 দশকের শেষ দিক। সরকারি বাড়িগুলোতে তখন ব্রিটিশ পতাকা পতপত করে উঠছে। এখনকার আকাশবাণী ভবনের একটু দূরেই টাউন হলের গা ঘেঁষে একটি অত্যন্ত পুরনো বাড়ি হয়তো ভীষণ ব্যস্ততার মধ্যে আমাদের দৃষ্টি এড়িয়ে যায়। টেম্পল চেম্বার্স, এখন সেখানে কলকাতা হাইকোর্টের বহু অ্যাডভোকেটের চেম্বার।
1: এই টেম্পল চেম্বার্সই ছিল

0: মাত্র তিন চারটি ঘর নিয়ে মার্কানি কোম্পানির বেতারের অফিস ও স্টুডিও। এর মধ্যে একটি ছিল বেশ বড় হল ঘর, সারি সারি মাদুর পাতা আর তার মধ্যে একটি মাইক বসানো। পাশের একটি ঘরে ছিল ছোট্ট একটি বেতার প্রেরক যন্ত্র বা ট্রান্সমিটার।
1: রোজ সন্ধেবেলা ঘণ্টা দেড়েকের অনুষ্ঠান প্রচারিত হতো। শ্রোতারা কানে হেডফোন লাগিয়ে সেই অনুষ্ঠান শুনতেন।
0: এলো 1927-এর 26শে অগস্ট। ঠিক আজকের মতোই একটি সকালে কলকাতার ডালহৌসি স্কোয়ারের কাছে গার্স্টিন প্লেসের 1 নম্বর বাড়িতে সেদিন দারুণ ব্যস্ততা। উপলক্ষ ব্যবসায়ী চেনয় সাহেবের ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির উদ্বোধন। কলকাতার বেশ কিছু সম্ভ্রান্ত পরিবারে তার আগেই বেতার যন্ত্র চলে এসেছে। উদ্বোধনী অনুষ্ঠানে চেনয় ঘোষণা করলেন,
1: শুরু হলো বেতার সম্প্রচারের প্রকৃত যাত্রা। অর্জিত অভিজ্ঞতা এই যাত্রাকে সমৃদ্ধ করবে।
0: গার্স্টিন প্লেসের পুরনো ভাড়া বাড়ির দোতলা আর তিনতলায় চালু হলো বেতার কেন্দ্র, পরে একতলায় তৈরি হয় কন্ট্রোল রুম।

0: শুরুতে সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ 1930-এর মার্চ মাসে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি জানালো যে তারা কলকাতা ও বোম্বাইয়ের দুটো কেন্দ্রই বন্ধ করে দেবে, কারণ দুটো কেন্দ্রই প্রচুর আর্থিক লোকসানে চলছিল। সারা দেশের মানুষ খুব চিন্তিত হয়ে পড়লেন, তারা সরকারের কাছে আবেদন জানালেন। তখনকার ব্রিটিশ সরকার জনসাধারণের আবেদনে সাড়া দিয়ে দুটি বেতার কেন্দ্রেরই ভার নিলেন এবং তখন থেকে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির নাম হল ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস।
1: দুটো বছর কাটতে না কাটতেই আবার আর্থিক দুরবস্থার সম্মুখীন কলকাতা বেতার। তখন বেতারের লাভ লোকসান দেখবার জন্য যে কমিটি ছিল, সেই ইনচেপ কমিটিও নিরুপায় হয়ে জানালো যে বেতার কেন্দ্র বন্ধ করে দেওয়াই বাঞ্ছনীয়।
0: শেষে অনেক ভাবনা চিন্তা করার পর সরকারই ইনচেপ কমিটির সুপারিশ অগ্রাহ্য করে বেতার কেন্দ্রের ভার নিলেন 1932-এ।
1: কলকাতা বেতার কেন্দ্র যাতে ঠিক মতো চলে তার জন্য সরকার একটি নতুন পদেরও সৃষ্টি করলেন, কন্ট্রোলার অফ ব্রডকাস্টিং। ওই পদে নিযুক্ত করা হল ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি থেকে আসা লাউনেল ফিল্ডেনকে।
0: আর সেই সময় থেকেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং সার্ভিসের নতুন নাম হল অল ইন্ডিয়া রেডিও। নতুন এই নামটি ফিল্ডেনেরই দেওয়া, তারিখ 1936-এর 8ই জুন।
1: বেতার সম্প্রচারের সেই শৈশবে রেকর্ডিংয়ের বিন্দুমাত্র ব্যবস্থা ছিল না, পুরোটাই ছিল লাইভ, মানে সরাসরি। প্রথম দিকে স্টুডিওকে বলা হতো ঘোষণা মন্দির, অনুষ্ঠান শুরুর আগে বলা হতো
0: ক্যালকাটা কলিং,
1: আর শেষ করার আগে
0: গড সেভ দ্য কিং এম্পেরর।
1: তখন স্টুডিও ছিল দুটি, তিনতলায় একটি, দোতলায় একটি।

0: আকাশবাণীর সিগনেচার টিউনটি তৈরি করে দিয়েছিলেন একজন ইংরেজ, জন ফোলস। এতে যে বাদ্যযন্ত্রগুলি ব্যবহার করা হয়েছে সেগুলি হল বেহালা, ভিওলা, চেলো আর তানপুরা।
1: কলকাতা বেতার কেন্দ্রের উদ্বোধন করেছিলেন তদানীন্তন গভর্নর স্যার স্ট্যানলি জ্যাকসন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী, কৃষ্ণচন্দ্র দে, দীনেন্দ্রনাথ ঠাকুর, আঙুরবালা, প্রফুল্লবালা, শীতাংশুজ্যোতি মজুমদার, নৃপেন্দ্রনাথ মজুমদার এবং সাহিত্যিক মণিলাল গঙ্গোপাধ্যায়। ছোটদের জন্য গল্প শুনিয়েছিলেন যোগেশচন্দ্র বসু। অনুষ্ঠান শুরু হয়েছিল সানাই দিয়ে।

0: ক্রমে জমে উঠল এক নম্বর গার্লস্টিং প্লেসের বাড়িটি। ভারতীয় অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব নিলেন নৃপেন্দ্রনাথ মজুমদার। তাকে সাহায্য করার জন্য রইলেন 1911 সালের মোহনবাগানের শিল্ড বিজয়ী দলের অন্যতম সদস্য রাজেন সেন, এলেন রাইসাঁদ বড়াল, নলিনীকান্ত সরকার, হীরেন বসু, পঙ্কজ কুমার মল্লিক, বিজন বসু, বৈদ্যনাথ ভট্টাচার্য ওরফে বাণীকুমার এবং অবশ্যই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। কিন্তু কেমন ছিল তখনকার অনুষ্ঠান
1: এ সম্পর্কে তখনকার প্রোগ্রাম ডিরেক্টর নৃপেন্দ্রনাথ মজুমদার একটি স্মৃতিচারণায় জানিয়েছেন,
2: আজকালকার মতো সেকালে স্ক্রিপ্টের কোনো বালাই ছিল না, যা মুখে আসত তাই বলতুম, তবে বেফাস কিছু বলিনি, কি বাংলা কি ইংরেজি সব প্রোগ্রামের আগে ও পরে একটি মন্ত্র উচ্চারণ করা হতো, ক্যালকাটা স্টেশন কলিং, তারপর নিজেদের পরিচয় দিতে হতো, তারপর যা খুশি, যেমন ধরুন দাদা ঠাকুরের অর্থাৎ শরৎচন্দ্র পণ্ডিতের প্রোগ্রাম হবে, আমি বললুম এই এলেন দা ঠাকুর, চোখে চশমা, কাঁধে একখানি গামছা, খালি পা, ট্যাকে কটি পয়সা, একজন সেতার শিল্পী সেতার বাজাচ্ছেন, খুব জমেছে, হঠাৎ একটা তার ছিঁড়ে গেল, তখনই মাইকের কাছে গলা বাড়িয়ে বলে দিলুম আগে হ্যাঁ তারটা ছিঁড়ে গেল।
1: আবার অন্যদিকে যখন নির্দিষ্ট কোনো শিল্পী অনুষ্ঠানে উপস্থিত হতে পারতেন না, তখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র পিয়ানো বাজিয়ে অনুষ্ঠান চালিয়ে যেতেন। প্রয়োজন বোধে তিনি রবীন্দ্রসঙ্গীতও পরিবেশন করতেন।

0: তাছাড়া বিরূপাক্ষ এই ছদ্মনামে তার পরিবেশিত অসংখ্য কৌতুক নকশা পরিবেশন সে তো ছিলই। পরাধীন দেশের খেলার মাঠ তখন হয়ে উঠেছিল স্বাধীনতা যুদ্ধের আর এক রণক্ষেত্র। 1930-এ একটি মনে রাখার মতো ঘটনা ঘটে গেছে। সে বছর কলকাতার ফুটবল মাঠ থেকে ইংরেজিতে প্রথম ধারাভাষ্য প্রচারিত হয়। মিস্টার বার্টি মায়ার নামে সে সময় একজন ধারাভাষ্যকার ছিলেন। তিনি ধারাভাষ্য দেন আর ক্রিকেটের ধারাভাষ্য প্রথম শোনা যায় 1948-এ, যখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ভারত সফরে আসে।
1: কিন্তু বাংলায় ফুটবলের ধারাভাষ্য শুরু হয়েছে 1934-এ। এখন যেটি মোহনবাগান মাঠ, সেই মাঠটি তখন ছিল ক্যালকাটা ক্লাবের। সেই মাঠে মোহনবাগান বনাম ক্যালকাটা ক্লাবের খেলা। ধারাভাষ্য দেবার কথা ছিল 1911-র শিল্ড বিজয়ী মোহনবাগান দলের খেলোয়াড় রাজেন সেনের। কোনো কারণে রাজেনবাবু রেডিও অফিসের কাজে আটকে যাওয়ায় সেদিন ধারাভাষ্যকার হলেন রায়চাঁদ বড়াল এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। ভেবে দেখুন, একজন সঙ্গীত জগতের এবং অপরজন নাট্য জগতের দুই স্বনামধন্য ব্যক্তিত্ব।
0: ইউরোপীয় দর্শকদের ওপরের গ্যালারিতে বেতার কোম্পানির লোকেদের বসবার জায়গা হয়েছিল। ফুটবল মাঠের একটি চার্ট বেতার জগতে প্রকাশিত হল। ঠিক হলো ধারাভাষ্যকার দুজনে সেই চার্ট দেখে বল মাঠের কোন জায়গায় তা বলে যাবেন। টেলিফোনের মতো একটি যন্ত্র মুখের সামনে, মাথার গালের সঙ্গে টাই দিয়ে বাঁধা। খেলা শুরু হল। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র শুরু করলেন,
2: নমস্কার, এবার আমরা কলকাতার ফুটবল খেলার মাঠ থেকে রিলে আরম্ভ করছি। আজ মোহনবাগানের সঙ্গে ক্যালকাটা ক্লাবের রিলে থুড়ি খেলা হবে।

0: মাঠে খুব ভিড়। ওই বল চলেছে, ওই বল চলেছে, ছ নম্বর ঘর, ছ নম্বর ক্যালকাটার গোলকি, ছ নম্বর থেকে বল শুট করে মোহন বাগানে ন নম্বর ঘরে পাঠিয়ে দিয়েছে।
1: আরে দূর দূর, ও বুঝি ক্যালকাটার গোলকি, ও সেন্টার ফরওয়ার্ড।
2: এদিকে বিরতির সময় এসে গেল। বড় সাহেব স্টেপলটন ছুটে এসে বললেন,
3: ডোন্ট শাউট মিস্টার ভাত্রা।
0: সাহেব আসতে বললেও বিপদ, ওদিকে কন্ট্রোলের লোকেরা বলে আপনি কি গাঁজা খেয়ে ঝিমোচ্ছেন মশাই, একটু চেঁচিয়ে বলুন আমি কি করি।
2: বিরতির পর আবার খেলা শুরু হলো। রায়চাঁদ বড়াল খেলা দেখতে দেখতে তন্ময় হয়ে গেছেন।
0: কি হচ্ছে রায়, একটু বলো বলো।
4: চুপ কর চুপ কর চুপ কর।
0: চুপ করবো কি, 10,000 লোক যে এদিকে হাঁ করে বসে আছে, এসেছি যে রিলে করতে তাকে ভুলে গেছো। হ্যান্ডবল হ্যান্ডবল।
5: কি হলো রায়, কি হলো কি হলো?
1: হলো তোমার মুন্ডু, গোলকিপার হাতে বল ধরলে হ্যান্ডবল হয় গাধা।
0: এটা কিন্তু বড় অন্যায়।
1: হ্যাঁ, তোমার প্রস্তাবটা আর বছরে ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে পেশ করা যাবে, এখন থাম।
6: তবে গোড়ায় যদিও এরকমটি হয়েছিল, পরে কিন্তু আমরা ইংরেজিতে একদিকে যেমন পিয়ারসন সোরিটা আর সিডনি ফ্রিস্কনের মতো কিংবদন্তি ক্রীড়া ভাষ্যকারকে পেয়েছি, তেমনি অন্যদিকে বাংলায় অজয় বসু, পুষ্পেন সরকার এবং কমল ভট্টাচার্যর মতো খ্যাতিমান ক্রীড়া ভাষ্যকারকেও পেয়েছি, যারা আজও শ্রোতাদের স্মৃতির মণিকোঠায় অম্লান।
2: কাজী নজরুল ইসলামের কলকাতা বেতার কেন্দ্রে আসাটা একটা মজার ব্যাপার। কলকাতা বেতার কেন্দ্রের তখনকার সঙ্গীত পরিচালক সুরেশচন্দ্র চক্রবর্তী একদিন বললেন,
6: গাড়িতে ওঠো।
2: খুবই নিঃশব্দে গাড়িতে বসলেন। সুরেশবাবু তার ড্রাইভারকে ইঙ্গিত করতেই গন্তব্যস্থানে গাড়ি চলল। খুবই বুঝতেই পারলেন না যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সুরেশবাবুর চেম্বারে পৌঁছে নজরুল সুরেশবাবুকে জিজ্ঞাসা করলেন,
6: আমাকে কোথায় নিয়ে এলে?
2: সুরেশবাবু উত্তরে জানালেন,
6: এটা অল ইন্ডিয়া রেডিও এবং এবার থেকে তোমায় রেডিওর জন্য গান লিখতে হবে।
2: এটা 1938-এর কথা। এই সময় থেকে নজরুল স্থায়ীভাবে রেডিওতে থেকে গেলেন। বেতারের জন্য নজরুলকে দিয়ে সুরেশবাবু অনেক কবিতাও লিখিয়ে নিয়েছিলেন, যার মধ্যে অন্যতম হল রুবি হারা, যেটি রচিত হয়েছিল 22শে শ্রাবণে রবীন্দ্রনাথের মহাপ্রয়াণে।
7: দুপুরের রবি পড়িয়াছে ধুলে অস্তপথের কোলে, শ্রাবণীর মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে, বিশ্বের রবি ভারতের কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি, তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে নার আঁখি, তব রসায়িত রসনায় ছিল নিত্য জীবিত গোপি, তোমার লেখনী ছিলেন ধরিয়া যে মহাসরস্বতী, তোমার ধ্যানের আসনে ছিলেন যে শিবসুন্দর, তোমার হৃদয় কুঞ্জে খেলিত যে মদন মনোহর, যে আনন্দময়ী তব সাথে নিত্য কহিত কথা, তাঁদের কেহ কি বুঝিল না এই বঞ্চিতদের ব্যথা, কেমন করিয়া দিয়া কেড়ে নিল তাঁদের কৃপার দান, তুমি যে ছিলে ভারতের আশা প্রদীপ অনির্বাণ, তোমার গরবে গরব করেছি ধরারে ভেবেছি সরাও, ভুলিয়া দিয়াছি 14 দিনতা উপবাস ক্ষুধা জরা, মাথার উপরে নিত্য জ্বলিতে তুমি সূর্যের মতো, তোমার গরবে ভাবিতে পারি আমরা ভাগ্য হত, বলবপ্পীর মাথার উপরে চরণ রাখিয়ার রক্ষা করিবে কে এই দুর্বলীর অহংকার। খেরো অরণ্য কুন্তল এলাইয়া বাংলাতে কাঁদে, কৃষ্ণাতিথির অঞ্চলে মুখ লুকাইছে আজ চাঁদে, তোমারে হেরিয়া মিটেছিল ঋষি কবি দেখিবার আশ, তুমি এসেছিল একসাথে ব্যাস বাল্মীকি কালিদাস, ভারত ভাগ্য জ্বলিছে শ্মশানে তব দেহ নয়, হায় আজ বাংলার লক্ষ্মীশ্রীর সিঁদুর মুছিয়া যায়, কত যুগ পরে মৃত্যুর যেন যন্ত্রণা হলো ক্ষয়, পবিত্র হলো পরশিয়া তব দেহ অমৃত।

0: সময় যে রসলোক হতে এসেছিলে খেলিতে পৃথিবীতে সেটা দিয়া তুমি মোদের সরিয়া কাঁদিবে না তিনি ভূতে আশ্বাস দাও সে পরম প্রিয় কবি আমাদের প্রাণী ফিরিয়া আসিবে নবরূপ রয়ে আবার মোদের টানি বাঙালি ছাড়া কি হারালো বাঙালি কেহ বুঝিবে না আর বাংলা ছাড়া এই পৃথিবীতে এত উঠিবে না হাহাকার ভারত জুড়ে হিংসা করেছে এই বাংলার তরে আকাশের রবি কেমনই আসিল বাংলার তীরে ঘরে এত বড় এত মহৎ বিশ্ব বিজয়ী মহামানব দীনহীন বাংলার আঙিনায় এত পরম উৎসব স্বপ্নেও আর পাইল কি মোরা তাই কাঁদি অসহায় বাংলার নরনারী কবিগুরু সান্ত্বনা নাহি পায় আমরা তোমারই ভেবেছি শ্রী ভগবানের আশীর্বাদ সে আশীষ যেন ক্ষয় নাহি করে মৃত্যুর অবসাদ বিদায়ের বেলা চুন্দন লয়ে যাও তব শ্রী চরণে যে লোকে থাকো হতভাগ্য এ জাতির রাখিও মনে
1: শুনলেন আলেখ্য বেতার কলকাতা বেতার ৭৫ বছর এটি রচনা করেছেন তুহিন শুভ্র ভট্টাচার্য এবং প্রযোজনা করেছেন সমরেশ ঘোষ অনুষ্ঠানটি রেকর্ড করা হয়েছিল ২৪শে আগস্ট ২০০১ সালে এবং প্রথম সম্প্রচারিত হয়েছিল ২৬শে আগস্ট ২০০১ সালে কলকাতা বেতারের ৭৫ পেরিয়ে এবার ১০০ বছরের পথে আর সেই সময়ের সেই পথ চলার সাক্ষী সেই পথ চলার শরিক আজ আমরা এপারে যারা রয়েছি অনুষ্ঠান সঞ্চালনায় এবং ওপারে যারা রয়েছেন এই অনুষ্ঠানের শ্রোতা হিসাবে সবাইকে তাই সেই ১০০ বছরের অভিনন্দন। আমরা অনুষ্ঠানের মাঝে শুনব আবারও একটি গান, শ্যামল মিত্র এবং অন্যান্যদের কণ্ঠে। এই গানটির প্রথম রেকর্ড করা হয়েছিল ২৪শে নভেম্বর ১৯৬২ সালে। শিল্পী শ্যামল মিত্র।

0: গান শুনছিলেন শিল্পী শ্যামল মিত্র ও অন্যান্যদের কণ্ঠে বিশ্বের বিষয় হয়ে আজ। এই গানটি রেকর্ড করা হয়েছিল 24 নভেম্বর 1962 সালে।
1: বিশ্বের বিষয় হয়ে যেমন সারা ভারতবর্ষ দাঁড়িয়ে আছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য হয়ে, তেমনি নানান সংস্কৃতির ঐক্য ধারাকে নিজের মধ্যে ধারণ করছে আকাশবাণী কলকাতা, বেতার কলকাতা, যা 100 বছরের পথ চলার স্বাক্ষর রেখে চলেছে তার প্রতিটি অনুষ্ঠানে। এই 100 বছরের পথ চলার শুরুর দিকে যারা ধারণ করেছিলেন প্রথম এই আকাশবাণীকে, সেই ধাত্রীদেরই একজন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। অদ্ভুত সমাপতন, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মমাসও এই অগাস্ট মাস, 4 অগাস্ট বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিন গেছে। তাই অগাস্ট মাসের যখন আকাশবাণীর মণিকণা অনুষ্ঠানে বিভিন্ন ফিরে দেখা অনুষ্ঠান আমরা শুনব, তখন ফিরে শুনতে ইচ্ছে করে বই কি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কথা, যার পথ ধরেই আজকে আমরাও একই রকমভাবে চেষ্টা করে চলেছি সে বহমান ধারার অংশীদার হতে। শুনব আমার বেতারের দিনগুলি, এই শিরোনামে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্মৃতিচারণ, রেডিও স্মৃতি। আমার বেতারের দিনগুলি,
2: সেকালে বেতারের কথা বলেছি যে ছোট্ট একটি বাক্সের ভেতর দিয়ে কেমন করে লোকে গান শুনত, বাজনা শুনত। সে বহুকালের আগেকার কথা, তো 52 বছর আগে এ সমস্ত ব্যাপার ঘটেছে। তো যাই হোক, 1927 সালে কলকাতায় বেতার বেশ আড়ম্বরের সঙ্গে আসছে। এটি ঘোষিত হবার পর শহরে বেশ সাড়া পড়ে গিয়েছিল। এই বেতারের প্রথম আরম্ভ যিনি উদ্যোগী হয়ে করেছিলেন তার নাম অনেকেই জানেন না হয়তো। এই উদ্যোগী পুরুষের নাম FM চিনয়, একজন ধনী পারসি ব্যবসায়ী। তিনি তার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার বিক্রি করে একটি কোম্পানি গঠন করলেন, নাম হলো ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি, বোম্বাইয়ে আর কলকাতায়। 1 মাসের তফাৎ বলা যায় বেতার চালু হলো, কারণ বোম্বাইয়ের স্টেশন ওই বছরেই 4 জুলাই আরম্ভ হয়, কলকাতার বেতার কিছু পরেই, কিন্তু একই কোম্পানির দুটি শাখা। তবে কলকাতা বেতার হয়েছিল অসাধারণ জনপ্রিয়। ভারতীয় প্রোগ্রামের যিনি ভার নিয়েছিলেন তার নাম হচ্ছে নৃপেন্দ্রনাথ মজুমদার। ক্লারিয়নের বাজিয়ে বলে যার খুব খ্যাতি ছিল, এই নৃপেনবাবু কিন্তু আমাদের সকলকে জোগাড় করেছিলেন, এবং সে জোগাড়গুলো করা একটা বৈচিত্র্য খুব ছিল। তিনি প্রথমে কিছু বলতেন না, আগে তাদের কার্যকলাপ দেখতেন, তাদের সঙ্গে গল্প করতেন, তারপর নিতেন। আমি এসেছিলাম যখন প্রথম দিনেই, সেই এসেছিলাম যেদিন এখানে হলো রেডিও। এখানে অবশ্য নৃপেনবাবুর সঙ্গে আমার শিশির কুমার ভাদুড়ি মহাশয়ের থিয়েটারে একটু আলাপ হয়েছিল, তারপর বেশি আলাপ হলো এইখানে আসা যাওয়া করতে করতে। ওর ভাই ছিলেন মণি মজুমদার, সেই তার সঙ্গে খুব আমি আসতাম। তা আমার একটা কার্ড হয়েছিল প্রথম দিনে এসে, যে আমি যাতে দেখতে পাই সেটা আমি জোগাড় করে ফেলেছিলাম। তো এখানে দেখলাম বেশ সাজানো গোজানো হচ্ছে এই গার্স্টিন প্লেসে। এই গার্স্টিন প্লেসটা এই যে এখন বিবিডি বাগ বলে যে

0: এটাকে আপনারা বলেন সেই বিবিডি বাগের কাছে একটি নির্জন জায়গা এই এক নম্বর গ্যাস স্টিল প্লেসটাই ছিল। যারা দেখেছেন তারা জানেন যে একটা খুব স্তব্ধ পরিবেশে আমরা রেডিও আরম্ভ করেছিলাম। আজও যারা কাজ করছেন তারাও অত্যন্ত কৃতিত্বের সঙ্গেই কাজ করছেন বলে আমি তো মনে করি। সব তো আর শুনি না, কিন্তু তবু জানি যে এদের ওপর ভারও বড় কম নয়, তাই এদেরও আশীর্বাদ করে যাই, এরাও যেন সত্যকার সেবা করতে পারেন দেশের, সত্যকার আনন্দ বিধান করতে পারেন শ্রোতাদের সকলের কাছে নানান রকম রঙিন রঙিন ভাবধারা দিয়ে।
1: বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, যিনি বেতার সম্প্রচারক, নাট্যকার, অভিনেতা এবং নাট্য পরিচালক, তাঁরই স্মৃতিচারণায়, তাঁরই কণ্ঠে আমরা শুনছিলাম আমার বেতারের দিনগুলি।
2: চলবে আমাদের এই স্মৃতিচারণ, সময় সংক্ষিপ্ত হয়ে আসছে, মাঝে শুনে নি আরও একখানি দেশাত্মবোধক গান নির্মলা মিশ্রের কণ্ঠে। এই গানটির কথা লিখেছেন দক্ষিণারঞ্জন বসু এবং এই গানটি প্রথম আমরা শুনব গৌরবিনী ও গো ভারত জননী নির্মলা মিশ্রের কণ্ঠে।

0: গান শুনছিলাম নির্মলা মিশ্রের কণ্ঠে গরবিনী ও গো ভারত জননী। আমরা আবারও চলে যাব বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে, যিনি সুদীর্ঘকাল আকাশবাণী কলকাতার বেতার সম্প্রচারকের কাজ করেছেন এবং যার কণ্ঠ ছাড়া আমাদের দুর্গাপুজো শুরু হয় না, সেটা আমরা সকলেই জানি। কিন্তু আমরা হয়তো জানি না তিনি একাধিক নাটক রচনা এবং প্রযোজনাও করেন। এখন শুনব বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সাক্ষাৎকার নিয়েছেন সাক্ষাৎকার সাক্ষাৎকারটি নিয়েছেন একসময়ের আমাদের এই আকাশবাণী কলকাতার অধিকর্তা স্বয়ং প্রদীপ কুমার মিত্র।
1: আজ আমরা যাকে পেয়েছি তিনি আমাদের সবার প্রিয় বীরেন্দা, অর্থাৎ বীরেন্দ্রকৃষ্ণ। সেই বীরেন্দার কাছ থেকে আমরা অনেক কিছুই জানতে চাই, বিশেষ করে সেই অতীত দিনের কথা, তারপরে আজকে আমরা যুবাণীতে যেসব অনুষ্ঠান করছি সেই সব অনুষ্ঠানকে আরও সুন্দর কীভাবে করতে পারি সেই সবের কথা। তাই বীরেন্দার কাছ থেকে আজকে প্রথমেই আমি জানতে চাইছি, বীরেন্দা আপনি বলুন যে সেই রেডিও যখন শুরু হলো সেই প্রথম দিনের কিছু কথা বলুন না, যেটা আপনার স্মৃতিপটে এখন ভাসছে।
2: প্রথম দিনে কেউ তো জানতো না কী করে রেডিও তৈরি হয়, কী করে রেডিওর অনুষ্ঠান করতে হয়। আমরা প্রত্যেকটা নিজেদের অভিজ্ঞতা সঞ্জাত যে সমস্ত বুদ্ধি বৃত্তি আমাদের ছিল সেই সময় সেইগুলো খাটিয়ে খাটিয়ে তৈরি করেছি। আর আজকাল তোমাদের যেমন মাইক্রোফোনে কথা হচ্ছে কত সহজে, আপনা আপনি থেমে যাচ্ছে, তোমরা রেকর্ড করছো, আমাদের কিচ্ছু ছিল না। আর সেই যুগে মাইক্রোফোনে একটু বেশি জোরে কথা কইলে মাইক্রোফোনে যেমন মনে করো ইলেকট্রিকের কানেকশনটা কেটে যায়, টক করে কেটে যেত হঠাৎ, এইরকম ধরনের ছিল। সেই জন্য খুব সাবধানে মাইক্রোফোনের সামনে অভিনয় টভিনয়গুলো করতে হতো।
1: আচ্ছা, এবারে আমি যেটা জানতে চাইছি যে আমাদের আজকে এই যে যুববাণী যেটা আজকে প্রচারিত হচ্ছে সেটা তো 1970 সালে এটা হয়েছে এবং তারপর তো পর থেকেই অনেক তরুণ যুবক এই যুববাণীর মধ্যে দিয়ে তাদের নিজেদের গড়ে তোলবার চেষ্টা করেছে বা করেছে। তো এখন আপনার কাছ থেকে আমি যেটা জানতে চাইছি যে এই যে যুববাণীতে বিভিন্ন অনুষ্ঠান হয়, তো এর সম্বন্ধে আপনার কি বক্তব্য যে এই অনুষ্ঠানগুলো কিভাবে হওয়া উচিত বা তরুণরা কিভাবে আরো অনুপ্রাণিত হতে পারে সেই ধরনের অনুষ্ঠান করা উচিত, আপনি একটু এ ব্যাপারে বলুন না।
2: আমি বলছি যুব সমাজের জন্য, আমরাও দেখো তখন কলেজ ব্রডকাস্ট, স্কুল ব্রডকাস্ট এই সমস্ত করেছিলাম। শুধু তাই নয়, একটা সময় ছিল অন্তত 3 বছর আমার মনে পড়ে, 3 বছর সমস্ত কলেজ স্টুডেন্টসদের তাদের আমরা আহ্বান করতাম যে তোমরা গ্রুপ থিয়েটার যদি করো তোমাদের 1/2 ঘন্টা কি 45 মিনিট আমরা সময় দিচ্ছি। কারণ দেখো যুব সমাজের প্রত্যেকের একটা বাসনা হচ্ছে তারা সাংস্কৃতিক জীবনে উন্নত হবে এবং সাংস্কৃতিক জীবন থেকে তাদের জীবনের দৃষ্টিও আরও প্রসারিত হবে। তারপর তারা গান বাজনা এবং অভিনয় সব কিছু করতে আরম্ভ করলেন এবং আমি তাদের খুব উৎসাহ দিতাম, সে কথাটা ওরা এখনও মনে রেখেছেন। এইটাই একটা আশ্চর্য কথা, কারণ সেদিন কোনো একটা সভায় বলছিলেন যে আমাদের অ্যাক্সিসটা বীরেন্দা দিয়ে দিয়েছিলেন যে তোমরা করো, এমনকি নাটক তারা লিখেছে। আমি তোমরা নিজেরা নাটক লেখো, তারা সব লিখত এবং আমি কেটে কুটে তাকে ঠিকঠাক

0: দিয়ে বেতারের উপযোগী করে করে দিতাম, তারা সেই জন্য খুব খুশি। আমার নিজেদের নাটক নিজেরা করো এবং এর মধ্যে যে বক্তব্যটা তোমাদের আছে সেইটে বলবার চেষ্টা করো, এই এইগুলো তোমাদের ডিফেক্টস, এই এইগুলো করতে করতে তারা তো এখন সাহিত্যিক হিসেবেও যথেষ্ট নাম পেয়েছে এবং অনেক ছেলে ভালো হয়েছে।
1: স্বপ্নগুলো এখন আমি বুঝতে পারছি এখন অনেকটা সফল হয়েছে, কারণ আমাদের এই যুববাণীতে প্রত্যেক দিন

0: প্রচারিত হচ্ছে এবং বিভিন্ন রকম অনুষ্ঠান এই যুবাণীর ছেলেমেয়েরা করছে।
1: খুব ভালো।
0: তো এখন আমি যেটা জানতে চাইছি আপনার কাছ থেকে, যেটা আমাদের পক্ষে বিশেষ প্রয়োজনীয়, যে এই যুবাণীতে আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, কিন্তু রেডিওতে অনুষ্ঠান করতে গেলে কীভাবে করতে হয় সে ধরনের তো কোনো বই নেই। তো তাদেরকে আমরা কীভাবে শেখাতে পারি যে এইভাবে রেডিওতে অনুষ্ঠান করতে হয়, বা এইভাবে ধরুন একটা কথিকায় কথিকা বলতে গেলে কী করা উচিত, কীভাবে করা উচিত, এগুলো তাদের কীভাবে শেখানো যায়?
1: আমার মনে হয় শুধু তো বই পড়িয়ে কিছু হবে না, এটা প্র্যাকটিক্যাল যদি জ্ঞান তাদের না থাকে, তাদের নিয়ে তাদের বসাতে হবে, তাদের মধ্যে যে সমস্ত ছেলেগুলির মধ্যে সত্যকারের সেই সাংস্কৃতিক একটা চেতনা আছে, শুধু অপরের ভঙ্গি অনুকরণ করে চললেই তো সাংস্কৃতিক চেতনা হয় না, নিজের ভেতর থেকে যদি না বেরোয় তাহলে হবে না। তাকে কোনটা কথিকা, কোনটা এইসব ফিচার, কোনটা নাটক, এগুলো বুঝতে হবে।
0: আজকে তরুণদের সম্বন্ধে আপনার কি ধারণা?
1: আমার তরুণদের সম্বন্ধে ধারণা সবচেয়ে ভালো, কারণ আমি লাখ লাখ তরুণের সঙ্গে মিশেছি দীর্ঘ 50 বছর, বুঝতে পেরেছো? আমরা তো চিরকাল, আমার এটা নেই যে আমরাই চিরকাল সেই নেতা জেবড়া হয়ে বসে থাকবো আর চিরকাল বকে যাব, তা তো হবে না। আমাদের তো বাকশক্তিও ক্রমশ কমে আসছে গো, বুঝতে পারলে? কিন্তু তোমরা দাঁড়াও, আমি তো চাই তাই, আমি হাজার হাজার যুব সমাজের সঙ্গে আমি মিশিয়েছি, আজও মিশি এই বয়সেও, এদের আমি সব সময় উৎসাহিত করি যে সাধনার পথে এগিয়ে যাও।
0: তার মানে আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আজকের যুব সমাজের উপর আপনি সম্পূর্ণ আস্থা?
1: সম্পূর্ণ আমি আস্থাশীল, এবং নিশ্চয় যুব সমাজ দাঁড়াবেই, তবে কতকগুলো তো চিরকালই থাকবে, আমাদের সময়ও চ্যাংড়ার দল ছিল, এখনও থাকবে, কিন্তু অধিকাংশ যুবক তা নয়। আমি লাখ লাখ যুবকের সঙ্গে মিশে দেখেছি, কতকগুলো একেবারে চিরকাল গেছো বান্দর হয়ে থাকবে, সে তাদের কথা ছেড়ে দাও না, কিন্তু তারাই সবাই নয়, বাংলাদেশের হাজার হাজার ছেলে, ভালো ভালো ছেলে আছে, অনেক প্রতিভাশীল ছেলে আছে, তাদের ওপর আমার বিশ্বাস পূর্ণভাবে বর্তমান।
0: আপনার মতন এরম যারা আমাদের উৎসাহিত করেন তারা চিরকালই আমাদের কাছে নমস্য, এবং আজকে আপনার কাছ থেকে আপনার এই বেতার জীবনের এবং বেতারের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে যা শুনলাম তা নিশ্চয়ই তরুণ ভাই বোনেদের অনুপ্রাণিত করবে এবং আমাদের একটা নতুন পথ দেখাতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
2: আমরা শুনছিলাম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন শ্রী প্রদীপ কুমার মিত্র। অনুষ্ঠান শেষ করব ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে একটি গান দিয়ে। গানটি প্রথম রেকর্ড করা হয়েছিল 1963 সালের 4 মে।

59 সেকেন্ড। এখন থেকে রাত 3টে পর্যন্ত শুনবেন বাংলা ছায়াছবির গান। প্রথম ছায়াছবি হীরক জয়ন্তী, শিল্পী কিশোর কুমার।

লক্ষ্মী ছাড়া।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন থেকে ভোর 4টা পর্যন্ত শুনবেন নানা রঙের গান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। যতক্ষণ শুনলেন নানা রঙের গান, সাথে ছিলাম পবিত্র।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: ঘড়িতে সময় ভোর 4:03 হয়ে 20 সেকেন্ড। আপনি শুনছেন প্রভাতী। প্রভাতীতে আজ প্রথমে শুনবেন খেয়াল রাখি চট্টোপাধ্যায়ের পরিবেশনায় তরী রাগে।

প্রভাতিতে এতক্ষণ আপনি শুনলেন খেয়াল তৈরি আগে রাখি চট্টোপাধ্যায়ের পরিবেশনায়। এখন শুনবেন তবলা বাদন পরিবেশনায় দেবজিৎ পুঁতিতুণ্ডি ঝাপতালে।

0: এতক্ষণ আপনি শুনলেন প্রভাদিতে তবলা বাদন দেবজিৎ পুততুণ্ডীর পরিবেশনায় ঝাপতালে। এরই সঙ্গে শেষ হল প্রভাতী।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: গুরুতে সময় ভোর 5:50। আপনি শুনছেন আনন্দধ্বনি, আর আনন্দধ্বনিতে আপনার সঙ্গে রয়েছে মহুল। শুরুতেই স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।